0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বর্তমানে জারি আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, যেটা নিয়ে আমাদের উন্মাদনা এখন তুঙ্গে। তো সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথম 2007 সালে খেলা হয় এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত সেই প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতে। কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্রিকেট যদি আমরা বলতে চাই, তাহলে কিন্তু আমাদের আরও কিছু বছর আগে এগিয়ে যেতে হবে, এবং সেখানেই কিন্তু ওয়ানডে ইন্টারন্যাশনালস ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ কবে খেলা হয়, তাহলে অনেকেই বলবেন যে 1975 খ্রিস্টাব্দে, এবং সেই ওয়ার্ল্ড কাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারও 2 বছর আগে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, এবং সেই ওয়ার্ল্ড কাপ কিন্তু পুরুষদের ওয়ার্ল্ড কাপ ছিল না, সেটি ছিল উইমেন্স ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ। এবং সেই ওয়ার্ল্ড কাপই ছিল প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ, যেটি খেলা হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে ক্রিকেট এবং ক্রিকেটের ইতিহাস নিয়ে আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান কে, এই বিষয়ে যদি কাউকে বাছতে বলা হয় তাহলে কিন্তু তিনি অবশ্যই একজনের নামই করবেন, তিনি হচ্ছেন স্যার ডন ব্র্যাডম্যান। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ক্রিকেট এবং তার ইতিহাস নিয়ে। তো ক্রিকেটের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান অবশ্যই ডন ব্র্যাডম্যান, যার টেস্ট ক্রিকেটে গড় হচ্ছে 99.96। মাত্র 69টি টেস্ট খেলে তিনি 29টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন। ভাবা যায় এরকমই অদ্ভুত অদ্ভুত সমস্ত কীর্তি আছে ডন ব্র্যাডম্যানের। একদিনে তিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে ফেলেছিলেন, লাঞ্চের আগে সেঞ্চুরি, টিয়ের আগে ডাবল সেঞ্চুরি এবং ম্যাচ শেষের আগে ট্রিপল সেঞ্চুরি, তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে এই ক্রিকেট এবং ক্রিকেটের ইতিহাসকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

একটা সময় ছিল যখন কিনা ক্রিকেটে কিন্তু উইকেট থাকতো দুটো করে, অর্থাৎ দুটো দুটো চারটে দুই প্রান্তে। কিন্তু একটা সমস্যা দেখা দিল, সমস্যাটা হলো যে লোকজন আউট হতেই চাইছিলেন না। মানে এরকম বেশ কয়েকটা বল তারপরে ক্রিকেটে দেখা গিয়েছিল যখন কিনা ওই মাঝখানের, অর্থাৎ দুটো স্ট্যাম্পের মাঝখানের জায়গা দিয়ে বলটি গলে গিয়েছিল এবং নিয়ম অনুযায়ী তারা নট আউট, অর্থাৎ ব্যাটসম্যান নট আউট হিসেবেই খেলছিলেন, যদিও তিনি বোল্ড হয়ে গিয়েছিলেন। তারপরে 1774 খ্রিস্টাব্দে নিয়মটি আসে যে তিনটি স্ট্যাম্পের উইকেট হবে, অর্থাৎ এখনকার যে বর্তমান বিষয়টি, বর্তমান যেভাবে আমরা ক্রিকেটের উইকেট দেখে অভ্যস্ত সেটি কিন্তু শুরু হয় 1774 খ্রিস্টাব্দ থেকে। তার আগে ওই উইকেটের জায়গায় দুটো মাত্র স্ট্যাম্প থাকতো। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ক্রিকেট এবং তার ইতিহাসকে নিয়ে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আমাদের আড্ডাটা জারি থাকবে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ক্রিকেটের কথা উঠলে এবং ক্রিকেট ইতিহাসের কথা উঠলে অ্যাশেসের কথা উঠবে না, এটা কিন্তু হতেই পারে না। তো অ্যাশেস এমন একটি টুর্নামেন্ট যেটি খেলা হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে, বহুদিন ধরে খেলা হয়ে আসছে এই টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্ট কিন্তু শুরু হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি 1882 খ্রিস্টাব্দে ইংল্যান্ড একবার অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল এবং তারপরে মানুষজন রেগে গিয়ে সেই টেস্ট ম্যাচের যে বলটি, সেই বলটি নাকি পুড়িয়ে দিয়েছিলেন এবং সেই বলের যে অ্যাশ অর্থাৎ ছাই, সেই অ্যাশেস কিন্তু রাখা আছে সেই ছোট্ট কাপটির মধ্যে, যেটি বর্তমান যুগে ক্রিকেটের একটি অন্যতম প্রাইড কাপ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ক্রিকেট এবং তার ইতিহাস নিয়ে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে আড্ডাটা জারি থাকবে আমাদের, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ক্রিকেটের দুটো জিনিস কিন্তু আমার খুব পছন্দের, একটি হলো ক্রিকেট বল, লিউজ বল, এবং আরেকটি হলো ক্রিকেটের বেল। আগে হ্যাঁ, তবে বেলকে নিয়ে একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন, সেটা হলো যে যখন খুব উইন্ডি কন্ডিশন থাকে, যখন কিনা হাওয়ার জন্য বেল উড়ে যেতে পারে, এরকম সিচুয়েশনে কিন্তু আম্পায়াররা ডিসিশন নিতেই পারেন যে উইদাউট বেল খেলাটা চালিয়ে যাওয়ার, এবং সেক্ষেত্রে কিন্তু আম্পায়ারের ওপরই টোটাল দায়িত্বটা বর্তাবে যে তিনি ডিসাইড করবেন যে উইকেটে বল লাগার পরে সেই আঘাতে বেল পড়তো কি পড়তো না, কীরকম চাপের ব্যাপার ভাবুন তো। রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল ক্রিকেট এবং তার ইতিহাসকে নিয়ে। ক্রিকেট এমন একটি খেলা যার সঙ্গে জড়িয়ে আছে অজস্র কাহিনী, গল্প এবং অজস্র ইতিহাস। তো সেরকমই কিছু গল্প, সেরকমই কিছু কাহিনী, সেরকমই কিছু ইতিহাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম এই ক্রিকেটকে নিয়ে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামলাম, কিন্তু রেডিও বাংলানেট .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টাটা।

0: নমস্কার। আমাদের প্রযুক্তি তক্ক গপ্পর এর আগের ঠিক পর্বটায় আপনারা যেভাবে দেখে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, উৎসাহ যুগিয়েছেন, তাতে উৎসাহিত হয়ে আমরা খুব তাড়াতাড়ি তার পরবর্তী পর্বটা নিয়ে এসেছি। আজও আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর সৌম্যজিৎ রয়। উনি আইজার, যেটা দেশের অন্যতম অগ্রণী বিজ্ঞান এবং বিজ্ঞান সংক্রান্ত গবেষণার যে একটা অগ্রণী প্রতিষ্ঠান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ, এডুকেশন রিসার্চের অধ্যাপক, সেই সঙ্গে উনি আমেরিকান কেমিক্যাল সোসাইটির কাউন্সিল মেম্বার, মানে এইগুলো অনেক বড় আর কি, সেজন্য সবসময় মাথায় থাকে না, ফেলো অফ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের, যেমন ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারও উনি ফেলো। তো উনি আমাদের সঙ্গে আবার সময় দিয়েছেন এবং আমরা ওই ঠিক একইভাবে বিজ্ঞানটাকে, বিজ্ঞানের ওই করা কঠিন গণ্ডি থেকে বার করে চেষ্টা করব যতটা সম্ভব সাবলীল সহজ সরল করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। গত পর্বে আমরা দেখেছিলাম যে এই যে আমরা রসায়ন বা কেমিস্ট্রি যাকে বলি, যখন আমরা পড়াশোনা করি তখন বলি, তারপরে যেটা ব্যবহারিক জীবন সেখানে আমরা রসায়নটাকে অন্যান্যভাবে ব্যবহার করি, যে এখন দুটো ব্যক্তির মধ্যে যে রসায়ন হয় সেই রসায়নটা কোথা থেকে আসে। এবং আপনাদের সকলের ভালো লাগায় আমরা উৎসাহিত হয়ে এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নিজেদের মধ্যে তক্ক গপ্প করব, সেটাও একই রকম। আমরা সবাই জানি যে আজকে আমরা এই যে মানুষ, দুটো মানুষ বসে গল্প করছি, কথা বলছি, তার পেছনে একটা ইতিহাস বা একটা অভিযোজনের, ইভলিউশনের একটা ইতিহাস আছে। তো এই যে ইভলিউশন, সেই ইভলিউশন কেউ কীভাবে হলো, আজকের যে মানুষ সে কোথা থেকে এলো, সেটাও কোনো সেইভাবে দেখতে গিয়ে কোনো মলিকিউলের খেলা কি না, এইটা দিয়ে যদি আমরা শুরু করি, যে আজকে আমরা, আমি তুমি দুটো মানুষ বসে আলোচনা করছি চেয়ারে বসে ক্যামেরার সামনে, কিন্তু এর পেছনেও শুরুটা একেবারে যদি গোড়ার কথায় ফিরে যাই, সে একদম ওই মলিকিউলেরই খেলা। তো এইটা বিজ্ঞানের ভাষায় তুমি যদি একটু আমাদের বোঝাতে চেষ্টা করো যে কীভাবে গোড়াপত্তনটা হলো।
1: ঠিক আছে, নমস্কার। নমস্কার আপনাদেরকে, ধন্যবাদ ঋত্বিকদা। তো হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন, এবং এই ভাবনাটা আসলে আমরা যেটা জায়গা থেকে লিখতে পারি, মানে বিবর্তনের যে জায়গাটা, সেই বিবর্তনের জায়গাটা তুমি যেরকমভাবে বললে, পরমাণুর থেকে অণুর থেকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না কীরকম সেটা। যেমন মনে করুন, যখন এই মনে করো পৃথিবীর যখন সৃষ্টি বা যখন এই মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যাংয়ের থেকে, সেখান থেকেও কী হয়েছিল, তার আগে কী ছিল, তার আগে আমরা বলি যে একটা ডট ছিল, মানে সিঙ্গুলারিটি, তার সেখানে কিছুই জানা যায় না। সেখান থেকে একটা স্ফুরণ হলো, স্ফুলিঙ্গ, সেখান থেকে তৈরি হলো ম্যাটার এবং মানে পদার্থ, এবং তারপর প্রচুর এনার্জি, প্রচুর শক্তি, সে আস্তে আস্তে আস্তে আস্তে নিজেকে প্রকাশ করতে শুরু করলো, এবং সেভাবে আস্তে আস্তে যে জায়গায় শুরু হলো সেটা হচ্ছে পদার্থের বিবর্তন। সেই পদার্থের বিবর্তন বা বলা যেতে পারে যে ইভলিউশন অফ ম্যাটার, সেটা শুরু হলো। এবং এইভাবে আস্তে আস্তে আস্তে আস্তে আমরা জানি যে মহাবিশ্বের সৃষ্টি, আমাদের এই সৌরজগতের সৃষ্টি, এভাবে পৃথিবী একটা মণ্ড, গ্যাসের একটা মণ্ড, সেইখান থেকে বাষ্পায়ন থেকে আস্তে আস্তে তরলায়ন হলো, তারপর কঠিনায়ন হলো, পৃথিবী তৈরি হলো। পৃথিবী এরপর দেখা গেল বাসযোগ্য হয়ে উঠলো, এবং সেই বাসযোগ্য হয়ে ওঠার পেছনে যেটার অবদান অনস্বীকার্য, যেটা আমরা আগের দিনও একটু হালকা করে বলেছি, সেটা হচ্ছে এমন একটা পরিমাপে অক্সিজেন, জল এবং কার্বন ডাইঅক্সাইড রইল যে সেখান থেকে, এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন, এগুলো এমন একটা পরিমাপে রইল যেটা নাকি আদর্শ হয়ে উঠল এই অণুর যে বিবর্তন সেটাকে তৈরি করে, যেন প্রাণকে ধারণ করার জন্য পৃথিবী প্রস্তুত হলো। এবার সেটা কীভাবে হলো, সেটা আমরা আধুনিক বিজ্ঞানে একদম কাটিংয়ের যে জায়গায়, সেখানে আরএনএ ক্যাটালিসিসের কথা আছে, সেখানে আরএনএ কীভাবে তৈরি হচ্ছে, সেভাবে কীভাবে ক্যাটালিসিস করছে, সেগুলো আমরা হয়তো পড়ে যেতে পারি, কিন্তু একদম সহজ করে, যেহেতু আমার মনে হয় অনেক স্কুলের ছাত্র আছে, তাদের পাঠ্য উপযোগী করে বলতে গেলে বলতে হয় যে হয়তো পড়ে যেতে পারি, কিন্তু একদম সহজ করে, যেহেতু আমার মনে হয় অনেক স্কুলের ছাত্র আছে, তাদের পাঠ্য উপযোগী করে বলতে গেলে

উরি মিলার এক্সপেরিমেন্ট বলে বিখ্যাত, সেটা আমরা সবাই জানি। এবার সেখানে কী হলো, সেখানে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বাষ্প এগুলো মিলে তৈরি হলো যেটা, সেটা হচ্ছে প্রথম অ্যামিনো অ্যাসিড। এবং এই অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়া মাত্রেই বিবর্তনে যেন একটা নতুন ধারা চলে এলো। সেই অ্যামিনো অ্যাসিড আস্তে আস্তে আস্তে আস্তে একে অন্যের সঙ্গে মিলিত হয়, এবং অ্যামিনো অ্যাসিডের যেটা বিউটি, যেটা সৌন্দর্য, যেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা দিকে যেমন অ্যামিন গ্রুপ অর্থাৎ NH2 গ্রুপ রয়েছে, আর অন্যদিকে তার সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে অর্থাৎ COOH। এবার সহজভাবে এই NH2 আর COOH এরা মিলিত হয়ে অ্যামাইড বন্ড তৈরি করে অর্থাৎ CONH। এটা অনেকটা সেই চাবি দিয়ে লক খোলার কথা তুমি যেরকম বললে, ঠিক সেই রকম, কিন্তু এটা লক খোলার জায়গায় লক তৈরি করা যেন, অর্থাৎ এইভাবে অ্যামিনো অ্যাসিড একে অন্যের সঙ্গে লেগে গিয়ে তৈরি করলে অ্যামাইড বন্ড, এবং সেই অ্যামাইড বন্ডের মাধ্যমে পেপটাইড তৈরি হতে শুরু করলো, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে পেপটাইড তৈরি হলো, এবং এইভাবে পেপটাইডগুলো ক্রমশ বাড়তে শুরু করলো, দিয়ে প্রোটিন তৈরি হলো। এবার

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: তুমি ও মা।
1: আমাদের আমি যখন আইআইটি দিল্লিতে একজন ছাত্র, ওখানে একজন ভীষণ ভালো মাস্টারমশাই আছেন এখনও, প্রফেসর নলিন পান্ত বলে, তো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিতেন। উনি প্রথম বায়োকেমিস্ট্রির ক্লাসে এসে আমাদের যখন পড়াতে শুরু করবেন কেমিস্ট্রি মাস্টার্সে, তখন উনি বলেছিলেন যে প্রকৃতি এমন একটা ল্যাবরেটরি তৈরি করতে চায় যেখানে চতুর্দিকে জল, অথচ সেই ল্যাবরেটরির ভেতরে জল ঢুকবে না এবং তার মধ্যে প্রকৃতি তার যাবতীয় বিক্রিয়া চালিয়ে দেবে। সেই ল্যাবরেটরিটা কি
2: মানে একটা আইল্যান্ডের মতো তৈরি হবে যাকে জলটা ঘিরে আছে
1: কিন্তু জল ভেতরে ঢুকবে না। এবার সেইটা কি বলেই উনি আমার এখনও গায়ে কাঁটা দেয় যখন বলতে বলছি এই কথাটা, সেই কথাটা ভেবে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ প্রোটিনস, এইভাবে উনি বায়োকেমিস্ট্রি শুরু করেছিলেন, অর্থাৎ প্রোটিনের দুনিয়ায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তার মানে এই প্রোটিনের মধ্যেই কিন্তু তারপর যাবতীয় বিক্রিয়া, যাবতীয় বিবর্তনের উপাদান সব আস্তে আস্তে আস্তে আস্তে এসে এসে তারপর তো আমরা জানি যে সেখান থেকে এবার কার্বন ডাইঅক্সাইড এসছে। মানে আগের দিন আমরা যেরকমভাবে বলেছি কার্বন ডাইঅক্সাইড মিলে, জল মিলে, শালক সংশ্লেষ হয়ে কার্বোহাইড্রেট তৈরি হয়েছে, সেই কার্বোহাইড্রেটকে ভেঙে আবার তৈরি হয়েছে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড এবং জল ফিরে গেছে। অর্থাৎ এইভাবে একদিকে শ্বাস প্রশ্বাস যেমন চালু হয়েছে ঠিক সেরকমভাবে অন্যদিকে শালক সংশ্লেষ তৈরি হয়েছে এবং এরা দুজনে যেন হাত ধরাধরি করে এই পৃথিবীর সৃষ্টিটাকে সঞ্চালনা করছে। এবং ঠিক এই জায়গা থেকেই আমরা বলতে পারি যে এটা আমি যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে অণুর বিবর্তন, অর্থাৎ এটা কিন্তু মলিকিউলার ইভলিউশন পুরো। এবং এর পরে যেগুলো যেগুলো ঘটছে সেগুলো পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি ডারউইন এসেছেন এবং তারপর তার যে বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস, সেখানে উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, তো সেটা আমরা হয়তো একটু পরে আসতে পারি। তো এইটা হলো অণুর বিবর্তনের জায়গা এবং এইটা জায়গাটায় ভাবতে গেলে এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে মানুষ হিসেবে আমরা কিন্তু খুব নগণ্য এবং এটা হয়তো আমাদেরকে বিজ্ঞানী হিসেবে সবসময় এটা আমাদের মাথায় আছে, কারণ আমরা সবসময় কেমিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করছি, রসায়ন নিয়ে ঘাটাঘাটি করছি। সেখানে কেউ যেন একটা অলিখিত এক্সপেরিমেন্ট, একটা ছক যেন কষে চলেছে এবং সেই ছক কষার একটা যেন খেলাঘরের মধ্যে আমরা রয়েছি এবং সেই ছক ক্রমশ তৈরি হচ্ছে, হয়ে কিছু পরিবর্তন হচ্ছে, দিয়ে সেটা যেন প্রকাশিত হচ্ছে। এবার সেই প্রকাশের পর সেটা আমাদের কাছে এসে যখন পৌঁছচ্ছে তখন আসছে তুমি যেটা বললে অভিযোজনের পালা, অর্থাৎ পরিবেশ যেন সেটাকে তারপর চেক করছে এবং সেই প্রজাতি তারপর সে যোগ্য কি না সেটা দেখা হচ্ছে। এই করতে করতে কিন্তু অনেক প্রজাতি হারিয়েও যাচ্ছে এবং তারপর সেই
2: ছটা আমরা পরবর্তী পর্যায়ে আসছি ডারউইনের থেকে যেটা আসবো, কিন্তু এতক্ষণ যেটা তোমার কথা সুন্দর সুন্দর মনে হলো যে এই যে প্রাণের সৃষ্টি বা প্রাণটা এই যে বিবর্তন হচ্ছে হয়ে আজকের মানুষ আমরা যে এসছি, এই সব কিছু হিসেবে বাইবেলে তার একটা ব্যাখ্যা আছে, অ্যাডামের থেকে মানুষের সৃষ্টি হলো, ডারউইনের একটা ব্যাখ্যা আছে, কিন্তু এই যে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই আমরা নয় প্রাণীরা তৈরি হলো, প্রাণ তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো, নাইট্রোজেন তৈরি হলো, এইটা পৃথিবীটাকেও তৈরি করছে, অর্থাৎ আমরা যে পরিমণ্ডলে আছি সেটাও তৈরি হলো, পরিমণ্ডলের মধ্যে যারা আছে তাদেরকেও তৈরি করলো এবং প্রাণটা যেটাকে লাইফ সাইকেল বলে আর কি, ওই লাইফ সাইকেলটাও চালু হলো। তার থেকে তুমি যে জায়গাটায় এলে যে কোনো একটা অদৃশ্য শক্তি, ইনভিজিবল একটা ফোর্স, যেটাকে কেউ হয়তো ঈশ্বর বলতে পারেন, ভগবান বলতে পারেন, অন্য কোনো নামে ডাকতে পারেন, তার মানে একটা অদৃশ্য চালিকা শক্তি আছে, সেটা বিজ্ঞানও মেনে নিচ্ছে, হয়তো বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেটাই বলে তুমি বলতে চাইছো তো এই যে অদৃশ্য শক্তি।
1: এইটা দেখো, এটা বিজ্ঞানী হিসেবে এটা আমাদের খুব সুন্দরভাবে যিনি এটা নিয়ে ভেবেছিলেন আমার খুব প্রিয়জন রিচার্ড ফাইনম্যান, এবং তিনি বলেছিলেন যে এটাকেই তুমি ধরতে পারো প্রকৃতি বা এটাই নেচার। না, তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে একটা ঘর আছে, সেই ঘরে একটা বাচ্চা শিশু আছে এবং তার মা রয়েছে এবং সেই ঘরে অনেক ছোটো ছোটো ছোটো ছোটো বল রাখা আছে, এবার সেই শিশুটা সেই বলগুলো নিয়ে খেলা করছে, দিয়ে এখান ওখান সেখান ছড়িয়ে দিচ্ছে। মায়ের কাজ হচ্ছে সেই বলের টোটাল যে সংখ্যা, অর্থাৎ মোট সংখ্যাটাকে গুনে গুনে আবার এক করে দেওয়া। প্রকৃতি কিন্তু এই হিসেব রক্ষকেরই কাজ করেন এবং এই যে ছকের কথা আমি বললাম সেটাও কিন্তু এই হিসেবের ছক এবং সেটাই হচ্ছে প্রকৃতি। এবং এই যে বলগুলো, এইগুলো হচ্ছে এনার্জির কোয়ান্টাম, বা এনার্জি, এক একটা এনার্জির ব্লক, এবং টোটাল এনার্জিটা কিন্তু এভাবে সংরক্ষিত। আর এইভাবে যেটা বলার চেষ্টা করলাম আমি, সেটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অর্থাৎ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেটাকে আরেকটু ফ্যান্সি করে আজকালকার লোকে বলে যে দের ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ইউনিভার্স। এবং সেই যে ফ্রি লাঞ্চ যেটা নেই, সেটা আবার ইনফরমেশান থিওরিটিক পয়েন্ট অফ ভিউতেও কিন্তু গেলে একই, অর্থাৎ তোমার তথ্য কেন্দ্রিক যে ভাবনা চিন্তা সেখানে গেলেও কিন্তু এক। সেখানে কিন্তু আবার দেখতে গেলে দেখতে হবে ওই চারটে লেটার, চারটে অক্ষরে যাবতীয় জীবনের বিন্যাস রাখা রয়েছে, এবং সেটাকে রিড করছে হচ্ছে কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রিটা হচ্ছে সেই ভাষা। সেই চারটে অক্ষর কি? ATCG, অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন। এই চারটে অক্ষরেই কিন্তু জেনেটিক মেটেরিয়াল তৈরি, সব কিছু তৈরি, এবং তার যে প্রকাশ, তার যে লেখা, এবং তার যে মধ্যে যে তাকে যে কপি করা, অর্থাৎ প্রতিলিপিবদ্ধ করে তাকে সঞ্চালন করা, এই সমস্তগুলোই কিন্তু এক অদৃশ্য, তুমি যেভাবে বললে এক অদৃশ্য অ্যালগোরিদম, আমি যদি বলতে চাই সেরকম একটা অদৃশ্য অ্যালগোরিদমে চলছে। এবার বিজ্ঞানের ক্ষেত্রে যেটা মুশকিল হয় সেটা হচ্ছে, বিজ্ঞান যেহেতু প্রমাণ ভিত্তিক, তাই বিজ্ঞানের ক্ষেত্রে ঈশ্বর বা ভগবান সেটাকে আমরা বাইরে রেখে দিই, অর্থাৎ ঈশ্বর থাকলেও যা হলো, না থাকলেও তাই হলো, বিজ্ঞানের তাতে কোনো তফাতে এলো না বা কোনো পরিবর্তন কিছু এলো না। কাজে সেই হিসেবে অনেক বিজ্ঞানী হয়তো এথেইস্ট, আবার অনেক বিজ্ঞানী এই সংকটে ভোগেন যে তিনি আছেন নাকি এটা তাঁরই খেলা, নাকি এটা শুধু একটা ভাঁওতা বা ভুল বোঝা, সেই ভুল বোঝার ভুল ভুলাইয়ায় আমরা আটকে রয়েছি।

0: শিল্প সংস্কৃতির জগতের লোকেরা যেটাকে বলতে পারেন যে খেলিছো এই বিশ্বলোয়ে এ বিরাট শিশু আনমনে, মানে আনমনে কেউ একজন এই বিরাট বিশ্বটাকে খেলে যাচ্ছে এবং শিশুর মতোই না জেনে খেলে যাচ্ছে আর কি। হতে পারে হয়তো কোনোদিন ওই জায়গাটাতেও বিজ্ঞানের হাত পড়বে, যে এখন যেটাকে হয়তো বিজ্ঞান একটা অদৃশ্য চালিকা শক্তি বলছে বা এনার্জি বলছে, আমি ঈশ্বর ভগবান ওটা বললাম না ডেলিবারেটলি, তো এই যে অদৃশ্য চালিকা শক্তি, সেই অদৃশ্য চালিকা শক্তিটাও হয়তো কোনদিন ডিকোডেড হবে যে তার সৃষ্টি কী করে হলো, সেটাও কোনো অণুপরমাণুর খেলা কি না বা মলিকিউল থেকে এসছে কি না, যেভাবে মানুষ এলো অন্য প্রাণ এলো সেইভাবে নিশ্চয়ই সে অদৃশ্য শক্তিও এসেছে কিছুভাবে।
1: এই এইটা একটা খুব সুন্দর আঙ্গিক তুমি তুলে ধরলে, এবং এখানে একটা ম্যাথামেটিক্সের একটা আসপেক্ট, একটা আঙ্গিক না টেনে আমি পাচ্ছি না, যেটা হচ্ছে খুব সুন্দর একটি বই আছে ডুগলাস হফস্টাটারের, গেডেল এশার বাখ দ্য গোল্ডেন ব্রেড। সেখানে তিনি ঠিক তোমার এই প্রশ্নটা নিয়েই অনেকটা ডিল করেছেন, এবং সেই জায়গাটায় ভাবতে গেলে খুব সুন্দরভাবে যেটা ভাবা যায় বা দেখানো হয়েছিল, এবং দেখানোর পর গোডেল কিন্তু পরবর্তীকালে শেষ জীবনে গোডেলের মাথা খারাপ হয়ে যায় এবং তিনি প্রয়োপবেশন অর্থাৎ না খেয়ে জীবন ত্যাগ করেন। এটা খুব কষ্টের গোডেলের ক্ষেত্রে। গোডেল কী বলেছিলেন, গোডেলের যে থিওরেম আছে সেখানে তিনি বলেছিলেন যখন একটা একটা একটা ফর্মাল সিস্টেম যখন সে নিজেই নিজেকে কপি করে তৈরি করতে পারে তখন সে তার উৎস সন্ধানে যেতে পারে না। অর্থাৎ আমি যদি বলি যে তোমার যে সুপার ইন্টেলিজেন্ট যে বিং, তিনি যে সুপার ইন্টেলিজেন্ট, তিনি কিন্তু নিজের উৎস, নিজের ইন্টেলিজেন্সের উৎসে তিনি যেতে পারবেন না। এটা ম্যাথামেটিক্যালি ফরবিডেন, অর্থাৎ কোথাও যেন একটা বাধা রাখা রয়েছে। যেমন ধরো আজকের দুনিয়ায়
0: যে হিউম্যান হিউম্যান ক্লোন করছে, ক্লোন তৈরি করে,
1: হ্যাঁ, যেমন ধরো আজকের দুনিয়ায় ক্লোনিংয়ের প্রসঙ্গেই বলি, ধরো এই ইন্টেলিজেন্স, আজকে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে, এআই বেসড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এরা কিন্তু কাজ করছে। কিন্তু তুমি যদি জেফ্রি ইন্টনের কথা শোনো, যিনি এআই এর প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু বলছেন যে একটা জিনিস হচ্ছে, একটার পর একটা জিনিস হচ্ছে, কিন্তু ঠিক কেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ সে কিন্তু নিজেই শিখে শিখে শিখে করছে। এই যে মাঝখানের যে ধোঁয়াশাটা, সেইটা আমার মনে হয় বাধা রয়েছে, ওই বাধাটা পড়ছে গোডেলস থিওরেম। অর্থাৎ এটাও যেমন, এটাও হয়তো প্রকৃতির এক নিষেধ বলা যেতে পারে যেটাকে আমরা অতিক্রম করতে পারি না, এবং যে ভাবনাটা দিয়ে একটু শুনতে বাজে লাগবে কিন্তু স্টিল আমি বলতে বাধ্য হচ্ছি, ম্যাট্রিক্স নামের সিনেমাটা করা হয়েছিল যেখানে নিও বলছে যে আমি আটকে রয়েছি, এবং সেই আটকে থাকার মধ্যে কিন্তু ওই অঙ্কের বাঁধনটা রয়েছে। আর সেই হিসেবে দেখতে গেলে আমার ভীষণভাবে মানে মনে হয় শোপেনহাওয়ারের কথা, কারণ শোপেনহাওয়ার ছিলেন পেসিমিস্টিক দার্শনিক হিসেবে, এবং সেখানে তিনি বলেছিলেন যে কোনো কিছুকে অতিক্রম করা যায় না, এবং ঠিক সেই অনতিক্রম্যতার মধ্যেই যেন জীবন সীমাবদ্ধ। কেন? তার কারণ হচ্ছে তুমি যদি সমস্ত বেসিক সূত্রগুলো যদি তুমি দেখো বিজ্ঞানের, সেগুলো সবই বলছে নেতিবাচক। রামকৃষ্ণদেবের শ্রীরামকৃষ্ণদেবের কথা বলতে গেলে সবই নেতিবাচক, না না না। প্রথম নাটা কি, দের ইজ নো ফ্রি লাঞ্চ ইন দ্য ইউনিভার্স, ঠিক আছে, তার মানে বিনা পয়সায় কোনো কিছু খাবার পাওয়া যাবে না, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। রিলেটিভিটি কি বলছে, রিলেটিভিটি বলছে দ্য ভেলোসিটি অফ লাইট ক্যানট বি ক্রসড, ভেলোসিটি অফ লাইট ক্যানট বি ক্রসড,
0: ওখানেও আরেকটা নো,
1: ওখানেও আরেকটা
0: নেতি
1: নেতি। আর কি বলছেন, এই গোডেলের থিওরেম বলছে যে যখন তোমার ইন্টেলিজেন্স সিস্টেমস তৈরি হচ্ছে সে তার নিজের ইন্টেলিজেন্সের উৎস প্রোব করতে পারবে না, সেখানেও আরেকটা না। আর কোয়ান্টাম মেকানিক্স কি বলছে, সেখানে বলছে তুমি একসঙ্গে খুব ক্ষুদ্র অতি ক্ষুদ্র লেভেলে যখন গেলে সেখানে গিয়ে তুমি পজিশন আর মোমেন্টাম অর্থাৎ দুটো ভ্যারিয়েবল একসঙ্গে তুমি দেখতে পারবে না, বিচার মানে ডিটারমিন করতে পারবে না, অর্থাৎ তুমি বের করতে পারবে না, এখানেও আরেকটা না। এই সব নায়ের বাঁধনের মধ্যে থেকেই কিন্তু জীবনের উৎসার, এবং সেখানেই কিন্তু জীবন সীমাবদ্ধ। কারণ আজকে আমরা নানান ডাইমেনশনে পৃথিবী থাকলেও সেটা ম্যাথামেটিক্যালি জানি, কিন্তু সেটা আমরা কল্পনা করতে পারি না, কারণ আমাদের থিঙ্কিং হয়তো কোথাও না কোথাও ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল জায়গায় গিয়ে আমরা সেই কারণে খুব অস্বস্তিতে পড়ি।
0: তার মানে এটার আরেকটা ইয়ে হতে পারে, এই যে তুমি চমৎকার বললে, মানে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো আমরা যেখানটায় আছি ইট ইজ মাল্টি ডাইমেনশনাল, মাল্টি লেয়ার, কিন্তু আমাদের যেভাবে আমরা তৈরি তাতে আমরা ত্রিমাত্রিকের ওপরে উঠতেই পাচ্ছি না,
1: ঠিক,
0: তো ওইখানটাতেই আমরা কিন্তু আটকে পড়ছি,
1: ঠিক,
0: তো এইখান থেকে বেরোনোর রাস্তাটা এখনো বের হয়নি,
1: ঠিক,
0: অথচ এই যে আমরা আটকা পড়েছি সেই আটকা পড়াটাই কিন্তু আমাকে গণ্ডি ছেড়ে বেরোনোর একটা উৎসাহ দিচ্ছে, স্টিমুলাস দিচ্ছে। তো এই এই যে ব্যাপারগুলো, আর একটা যদি দেখতে হয়, তুমি যেগুলো বলছিলে, যদিও যখন আমরা পড়াশোনা করি তখন এগুলো সব আলাদা আলাদা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কিন্তু কোথাও না কোথাও এগুলো একটা কনভার্জ করছে, ওটা একটা জায়গায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: তোমার এইখানে কথার রেশটা টেনে আমি আগের দিন হয়তো বলেছিলাম, কিন্তু তাও আমি আরেকবার বলতে চাইবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের যে সংলাপ, সেটা তুমি যে বললে এই বহুমাত্রিকতার প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক। সেটা কি না, ওই রবীন্দ্রনাথ বলেছিলেন আইনস্টাইনকে মেটাফিজিক্স তৈরি করার সময় তারা যখন কথা বলছিলেন বার্লিনের যে বিখ্যাত ইন্টারভিউ, সেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার একটা লেখা, এখানে রবীন্দ্রনাথের সুন্দর ছবি রয়েছে, একটা লেখা তার একটাই মাত্র কপি কোনো লাইব্রেরির একটা জায়গায় রাখা রয়েছে, কোনো গ্রন্থাগারে রাখা রয়েছে, এবার সেখানে সেই একমাত্র কপি একটা পোকা কেটে নষ্ট করে দিল, তাতে কার ক্ষতি হলো বা কারো কিছু এসে গেল কি? তার উত্তরে আইনস্টাইন বলেছিলেন হ্যাঁ, এতে মানব জাতির ক্ষতি হলো। এবং তার থেকে যে কনক্লুশনটা, যে যে যে সিদ্ধান্তটা আইনস্টাইন আনেন, সেটা ভারী সুন্দর। তাতে উনি বলছেন এর থেকে বোঝা যায় সময় হচ্ছে বহুমাত্রিক, যে কথাটা তুমি বললে, সময় বহুমাত্রিক, অর্থাৎ সময় কিন্তু সেভাবে ভাবতে গেলে সময় হয়তো একটা মানবিক ধারণা, মানুষের একটা ধারণা সময়ের, তবে সেখানে আমি যাচ্ছি না। তবে সেখান থেকে তিনি বললেন যে দেখো, একই সময়ে তার অর্থ, অর্থাৎ তার অর্থময়তা হয়তো লুকিয়ে রয়েছে এই ক্ষতিতে, যে একটা হঠাৎ একটা সময় থেকে আর একটা সময় যাওয়ার পর রবীন্দ্রনাথের সেই অসাধারণ লেখাটা আর নেই, অথচ সেই সময়ই কিন্তু পরিপুষ্ট করছে সেই পোকাটাকে, যে নাকি ওই বইটাকে খেয়ে নিচ্ছে এবং খেয়ে নিয়ে নিজেকে পরিপুষ্ট করছে, এবং তারপর তার জীবনচক্র চলছে, সে সন্তান উৎপাদন করছে এবং তার যে জীবনের যে ধারা সেটা অতিবাহিত হচ্ছে। অর্থাৎ সময় কিন্তু একজনের জন্য একমাত্রিক নয়, এই খুব সহজ উদাহরণ দিয়ে কিন্তু আইনস্টাইন
1: বুঝিয়ে দিয়েছিলেন। এমনিতেও দেখি যে ডিফারেন্ট টাইম জোন, সেখানেও কিন্তু ওটা একটু হয়তো গ্রস লেভেলে হয়, বাট ফ্যাক্ট রিমেইন যে তুমি, আমরা এখানে বসে আলোচনা করছি সন্ধ্যা হয়তো একটা সময়, একই সময় পৃথিবীর অন্য কোনো প্রান্তে সকাল, এই যে সময়টা ঘুরে যাচ্ছে, যার জন্যে কেউ কেউ মনে করেন বা বিশ্বাস করেন যে খুব যারা ক্ষমতাশালী যোগী পুরুষ তারা নাকি সময়টাকে থামিয়েও রাখতে পারেন। এরকম নিয়ে অনেক গল্পও আছে যে এক যোগী, ইনি একটা জায়গা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় আর কি, কিছুতেই যে সময় বেরিয়েছিলেন সেই সময় পৌঁছানোর ফ্লাইট ধরার কথা নয়, কিন্তু উনি ধরলেন এবং এয়ারপোর্টে গিয়ে দেখা গিয়েছিল নাকি যে ঘড়িটা ঠিক সময়ই আছে, মানে কোনো না কোনোভাবে বোধ হয় কীভাবে যে থেমেছিল এর কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু এরকম শোনা যায় আর কি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

0: তো এই যে সময়ের বহুমাত্রিকতা বলো, জীবনের বহুমাত্রিকা বলো, এটা তো আছেই, কিন্তু এই যে জীবন ধারার কথা এসে তুমি শেষ করলে, জীবন ধারার কথাতেই তুমি শুরুতে যে ডারউইনের তত্ত্ব বলেছিলে, সেই তত্ত্বে আমরা বিবর্তনে আসবো, এই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেভাবে ডারউইন ব্যাখ্যা করেছিলেন, পরে আমরা জানি স্বামী বিবেকানন্দর কিছু রিজার্ভেশন ছিল, কিছু কিছু মানলেও ওনার ডারউইনের পুরোটাকে উনি সেইভাবে মানেননি, সেই নিয়েও কিছু বিতর্ক বিতর্ক হয়েছিল। তো এই ডারউইনের তত্ত্বর নিরিখে তুমি যদি দেখতে চাও যে আধুনিক বিজ্ঞানের নিরিখে এটাকে কিভাবে দেখবে, টু এক্সপ্লেন কিভাবে প্রাণ সৃষ্টি, প্রাণের বিকাশ, অভিযোজন বা বিবর্তন এইগুলো হয়ে চলেছে।
1: হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এখানে বলতে গেলে এই যে ধারণা, এই যে ভাবনা, ডারউইনের ভাবনা কিন্তু হঠাৎ করে আসেনি। বিজ্ঞানে একটা খুব সুন্দর জিনিস হয় যেটা হয়তো আমরা অনেকেই মানে লক্ষ্য করি না বা আমাদের লক্ষ্যের বাইরে থেকে যায়, সেটা হচ্ছে বিজ্ঞানে কিন্তু দু ধরনের ধারণা থাকে। এক ধরনের ধারণা হচ্ছে ইনক্রিমেন্টাল সায়েন্স, অর্থাৎ খুব ছোট ছোট ধাপে ধাপে চলতে থাকে, আর একটা হচ্ছে রেভলিউশনারি সায়েন্স, যেটা এক ধাপে অনেক কিছু পাল্টে দেয়। কিন্তু এই দুটোই সমানভাবে প্রয়োজন, ইনক্রিমেন্টাল সায়েন্স ছাড়া রেভলিউশনারি সায়েন্স আসতে পারে না। এবং সেই জন্য ডারউইন আসার আগে কিন্তু ওইখানে মানে ইউরোপে নানান ধরনের মঙ্ক যারা যারা সাধু ছিলেন, তারা কিন্তু ওই মনাস্ট্রির মধ্যে বা মনাস্টিক এনক্লোজার বা মনাস্টিক যে জায়গাগুলো, সাধুদের যে আশ্রম, সেই আশ্রমে তারা কিন্তু নিবিড়ভাবে গবেষণা চালিয়ে যেতেন। কী নিয়ে গবেষণা চালাতেন? আঙুর নিয়ে, কারণ আঙুর থেকে তৈরি হতো ওয়াইন, এবং আমরা জানি যে ওয়াইনকে বাইবেলে বলা হয়েছে দ্য ব্লাড অফ জিসাস, এবং সেইভাবেই সেটাকে সেলিব্রেট করা হয়েছে। তো যাই হোক, এই ওয়াইন নিয়ে প্রচুর কাজ হয়েছে, এবং তাদেরই মধ্যে অগ্রণী ছিলেন মেন্ডেল, এবং তার যে কাজটা সেটা ভারী সুন্দর কাজ। তিনি ওই ক্রস করে করে দেখছিলেন যে তোমার কোন গাছ বড় হচ্ছে, কোন গাছ ছোট হচ্ছে। সেখান থেকে তিনি একটা ধারণা পান যে জীবনের যে চালিকা শক্তি, তার মূলে হয়তো কোনো মৌলিক তথ্য ধারণকারী একটা কিছু আছে। এটা কি মেন্ডেলের ধারণা ছিল। তারপর আমরা জানি ল্যামার্ক আসেন, ল্যামার্ক এসে অভিযোজনের ধারণাটা আনেন, অর্থাৎ একটা জিরাফ আমরা সবাই জানি যে খেতে চাইছে, সেইভাবে আস্তে আস্তে আস্তে আস্তে জিরাফের গলাটা বড় হয়েছে। এখানে আমি থামিয়ে দেবো, থামিয়ে দিয়ে আমি বলবো রসায়নের দিক থেকে আমরা কীভাবে এটাকে দেখতে পারি, বা সিম্পল লজিক, রসায়ন ধরতাম মানে সিম্পল লজিক। সিম্পল লজিক হচ্ছে, মনে করো একটা দাবা খেলা চলছে, এবার সেই দাবা খেলাটা চলছে একটা বন্ধ ঘরে, এই বন্ধ ঘরে একজন বসে দাবার ছক দিচ্ছে, চাল দিচ্ছে, এবার সেখানে কেউ নেই, হঠাৎ করে কেউ একজন কাউ বাইরে থেকে কাউকে একজনকে শিশুকে পারমিশন দেওয়া হচ্ছে, অ্যালাউ করা হচ্ছে, সে এসে ছকটা দেখে আবার বেরিয়ে চলে যাবে, আবার কিছুক্ষণ বাদে তাকে অ্যালাউ করা হচ্ছে, সে এসে ছকটা দেখে, অর্থাৎ সে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছকের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছে। তার কাজ হচ্ছে সেই ছক, কী ছকে খেলা হচ্ছে সেটাকে বের করা। সেই শিশুটাকে, সেই শিশুই হচ্ছেন একজন বিজ্ঞানী, অর্থাৎ তিনি এই যে নানানভাবে নানান অজুহাতে বারবার সব কিছুকে পার্টার করছেন, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন, এবং তার হাতে রয়েছে ফর্মাল লজিক এবং অবজারভেশন, অর্থাৎ তিনি কিন্তু একটা লজিক এবং অবজারভেশন, পর্যবেক্ষণ, এর মধ্যে দিয়েই তিনি কিন্তু তার যাবতীয় তথ্যকে বিশ্লেষণ করছেন, এবং দিয়ে তার নিজের মনের মাধুরী মিশিয়ে একটা তত্ত্ব তৈরি করছেন, যে তত্ত্বটা পরবর্তীকালে আবার তাকে চেক করতে হচ্ছে, কারণ উনি তিনি যে সবসময় তো সেই সেই খেলাঘরে ঢোকার অধিকার পাচ্ছেন
0: না,
1: বা সবসময় সেই যিনি খেলছেন তার তার ছকটাকেও তিনি দেখতে পাচ্ছেন না। তো এইভাবে নানান পরীক্ষা নিরীক্ষা সাজিয়ে তিনি একটা তত্ত্ব তৈরি করছেন। তাই ডারউইনের তত্ত্ব বা ল্যামার্কের তত্ত্ব বা মেন্ডেলের তত্ত্ব ওই শিশুর কিন্তু নানান অবস্থায় এসে দেখার মতোই তুলনীয়। এবং এইভাবে আমরা যদি সায়েন্সকে, বিজ্ঞানকে অ্যাজ অ্যান এন্টারপ্রাইজ ভাবি, তাহলে বিজ্ঞান হচ্ছে সেই ধরনেরই একটা এন্টারপ্রাইজ, যেখানে নানানভাবে বিজ্ঞানীরা নানান পৃথিবীর নানান কোণার থেকে তারা নানারকমভাবে চেষ্টা করে এটাকে বোঝার চেষ্টা করছে। এবার এইভাবে ডারউইন যখন গেলেন, তার মানে ডারউইনের কাছে কিন্তু তখন খবর ছিল, এরকম নয় যে ডারউইন যে গ্যালাপাগোস আইল্যান্ডে গেলেন, গিয়ে সেখানে বসে বসে তিনি ভাবনা চিন্তা শুরু করলেন, দিয়ে এলেন, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয়। অনেকটাই তার ক্রিয়েটিভিটি আছে, এবং তারপর তিনি যেটা এই এককে মিলিয়ে আর একটা এক মিলিয়ে দুই করা, সেইটার সেটার পরীক্ষণাগারে তিনি বাই অ্যাক্সিডেন্ট পৌঁছে যান, সেটাই হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড। এবং সেখানে গিয়ে তিনি নানান ধরনের ইন্টারমিডিয়েট স্পিসিস বা ফ্রোজেন ফসিলস বা লিভিং ফসিলস এগুলোর সন্ধান পান, এবং তারপর সেগুলোকে মিলিয়ে নিয়ে তিনি এক সুন্দর তত্ত্ব তৈরি করেন, যেটাকে তিনি পরে আঠারোশো পঞ্চাশের মাঝামাঝি ওই রকম সময় তিপ্পান্ন কি উনষাট, আমি ঠিক খেয়াল করছি না এখন, এখানে অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটা প্রকাশ করেন। এবং তারপর যা হয় সেটা হচ্ছে একটা যুগান্তর, এবং সেটাকে আমরা বলতে পারি একটা বিপ্লব, বিজ্ঞানের দুনিয়ায় একটা বিপ্লব। এবং এখনও অবধি ডারউইনের তত্ত্ব হিসেবে সেটা অনেকটাই মানে অনেকটাই প্রতিষ্ঠিত, কিন্তু এখানেও আবার কিছু কিছু এক্সেপশন, কিছু কিছু ব্যতিক্রম আসছে, যেগুলো বিজ্ঞান সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে, অর্থাৎ সব কিছুই কিন্তু সেই একের সঙ্গে এক মিলিয়ে নয়। আর ডারউইনের তত্ত্ব সম্বন্ধে যে ভুল ধারণাটা থাকে সেটা হচ্ছে যে হয়তো একজন এক সময় এপস গরিলা এরাই মানুষ হয়ে গেছে, সেটা কিন্তু ঠিক কথা নয়, এগুলো হয়েছে যুগান্তের পর যুগান্তর ওই পরীক্ষণের মাধ্যমে। এবং সেই পরীক্ষণটাকে, অর্থাৎ যদি আমরা অভিযোজনের খেলা দেখি, যেটাকে মানে বলা যেতে পারে প্রকৃতির যে চয়ন অর্থাৎ ন্যাচারাল সিলেকশন, সেটাও কিন্তু হয়েছে বহু যোজনের সময় ধরে, একসঙ্গে হয়নি। অর্থাৎ একটা কিছু হলো, সেই ছক খেলা করে সেই খবরটা গেল, তারপর তার মধ্যে পরিবর্তন এলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: এবং এই প্রসঙ্গে আর একটা জিনিস যেটা ভীষণভাবে আমাদেরকে ভাবায় বা ভাবাতে চেষ্টা করায়, সেটা হচ্ছে কি না, আজকে আমরা যে আইডিয়ার জগতে থাকি সেই আইডিয়া কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে প্রবাহিত হয় এবং সেই আইডিয়া কিন্তু আমাদেরকে পাল্টে দেয় এবং সেই পাল্টানোটা কিন্তু যোজনব্যাপী সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু হচ্ছে এক মুহূর্তে। হয়তো এই কথাগুলো শুনে কোনো শিশু
1: লাইটনিং স্পিডে
0: সে হয়তো কোনো নতুন আইডিয়া পাচ্ছে এবং সেই আইডিয়াটা সে যদি লাকি হয় টেস্ট করছে ল্যাবে, দিয়ে তারপর নতুন তত্ত্ব আনতে পারছে। অর্থাৎ এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে, লাইটনিং স্পিডে সেটা হতে পারে, কিন্তু ন্যাচারাল সিলেকশন, যেটা প্রকৃতির চয়ন বলা যেতে পারে, সেটা কিন্তু হয়েছে বহু জেনারেশনসের ওপর দিয়ে, বহু সময়ের ওপর দিয়ে, এবং সেই অর্থে আমরা মানুষ হিসেবে কিন্তু আমরা ব্যাকটেরিয়াদের সঙ্গেও সম্পর্কিত, এবং সেই হিসেবে আমাদের বলতে গেলে সেটা আমি হয়তো পরে আসবো যে এই পৃথিবীটা হচ্ছে একটা বিবর্তনের উত্তরাধিকার, সেই উত্তরাধিকারে আজ মানুষ প্রতিষ্ঠিত,
1: আমরা বহন করে চলেছি
0: এবং তাকে রক্ষা করার দায়িত্ব, তাকে সংবেদনশীল হয়ে রক্ষা করার দায়িত্ব, তাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ প্রত্যেক মানুষের।
1: এই তুমি যেভাবে ব্যাখ্যা করলে, যাতে তুমি বললে যে ওই ডিসরাপ্ট করাটা খুব জরুরি, এটা যদি আমি আরেকটু স্ট্রেচ করে একটু দর্শনের আঙ্গিকে, অধ্যাত্মবাদের আঙ্গিকে দেখি, ওরাও কিন্তু বলে এইটাই কি সেই চার্নিং, যে চার্নিংয়ের কথা ওনারা বলেন, যে চার্নিংটা খুব জরুরি, উইদাউট চার্নিং অমৃত ওঠে না, গড়লও ওঠে না। তো এই যে সত্যে পৌঁছানোর জন্যে তুমি যেটাকে বললে ডিসরাপশন, বিজ্ঞানের ভাষায় ডিসরাপশনটা থেকেই বিজ্ঞানীরা পরবর্তী ইয়ের দিকে যাচ্ছেন। যে বা অন্যভাবে যদি দেখি, যেটা তুমি আরেকটু শেষের দিকে ব্যাখ্যা করছিলে, যে নিউটন গাছ থেকে আপেল বরাবরই পড়ে আসছে, কিন্তু ওই যে একটা লাইটনিং স্পিডে ওনার বসে সেই দিন আপেল পড়াটা দেখে মনে হলো, তার থেকে তিনটি যুগান্তকারী তত্ত্ব বেরিয়ে এলো আর কি, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো এইগুলোকে কীভাবে ব্যাখ্যা করবে, বা যে তড়িৎ গতিতে মানে হয়ে আসছে, এক মুহূর্তে সেটার একটা ইয়ে বেরিয়ে গেল, যে যেটা একটা দিগন্ত খুলে দিল আর কি, অথচ একটা চার্নিংও দরকার, সেই চার্নিংটা কলিড ডিসরাপশন, কলিড চার্নিং মানে মন্থন একটা হওয়াও দরকার।
0: ঠিক, আসলে যদি এটা, এটাও খুব সুন্দর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে অন ক্রিয়েটিভিটি। এবার ক্রিয়েটিভিটিতে যেটা হয় মানে সৃজনশীলতা, এবার সৃজনশীলতায় আমি আমার নিজের আঙ্গ থেকে বলতে পারি বা নিজের যেটুকুনি সীমিত জ্ঞান সেখান থেকে বলতে পারি, যে আমরা যখন একটা সমস্যা বা প্রবলেম নিয়ে যখন ভাবনা চিন্তা করি, তখন কিন্তু সুন্দর সুন্দর ভাবনাগুলো ওই লাইটনিং স্পিডে আসে, যেটা তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে বহু বহু বছর, বহু বহু ঘন্টার পরিশ্রম, সেটা হয়তো আমরা উপলব্ধিও করি না। এবং সেই কারণে যে 10,000 hours যে থিওরিটা আছে, প্র্যাকটিস, এগুলো আছে। আমি কয়েকটা সুন্দর ছোট ছোট উদাহরণ দেবো, একটা তো তুমি বললে নিউটনের আপেল পড়া, দ্বিতীয়টা হচ্ছে মেন্ডেলব্রটের গল্প, বেনোয়া মেন্ডেলব্রট। তিনি ম্যাথামেটিক্যাল একটা স্ট্রাকচার নিয়ে বহুদিন ধরে ভাবছিলেন, কিন্তু কোনো ব্রেক থ্রু পাচ্ছিলেন না, কোনো কিছু আইডিয়া পাচ্ছিলেন না। তারপর একদিন বিরক্ত হয়ে তিনি ফ্রান্সের এক উপকূলে ছুটি কাটাতে যান, এবং সেই ছুটি কাটাতে গিয়ে তিনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে যান। এবার সেখানে গিয়ে তিনি রিল্যাক্স করছেন যখন বিচে বসে, হঠাৎ, এটা তিনি আগেও বহুবার দেখেছেন, হঠাৎ তিনি মেঘের যে সীমা, পরিসীমা, সেখানে ওই জড়ানো জড়ানো একটা স্ট্রাকচার দেখেন। সেটাই তিনি আবার দেখতে পান তার সমুদ্র সৈকতে এঁকে যাওয়া ঢেউয়ের রেখায়। আবার সেটাকেই তিনি তখন ভাবেন, আরে গাছের পাতার যে বিন্যাস, সেখানেও তো সেই একই জিনিস। এই যে ভাবনা চিন্তা, এমনকি যে সমুদ্র, সে যখন ঢেউয়ের ফেঁসো উড়িয়ে চলে আসছে, সেই যে বুদবুদ, তার মধ্যেও সেই একই ধরনের ধারণা। এবং সেখান থেকে তিনি ফ্র্যাক্টালসের কনসেপ্টে আসেন, এবং এই যে সার্পিয়েন্সকি ট্রায়াঙ্গেল, অর্থাৎ ছোটো ছোটো ত্রিকোণ, সেইগুলো সাজিয়ে তুমি যে কোনো সারফেসকে স্ট্রাকচার করতে পারো। এবং তারপর আসে ওয়েভলেটের ভাবনা, এবং সেখান থেকে যুগান্তকারী ম্যাথামেটিক্স, অঙ্কের ভাবনা সব আসে। সেটা কিন্তু আরেকটা উদাহরণ, অর্থাৎ মেন্ডেলব্রট কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলেন, কিন্তু ওই যে ছুটির অবসর, সেই ছুটির অবসরে গিয়ে তিনি রিল্যাক্স করতে গিয়ে এই ভাবনাটা পেলেন, সেই ভাবনাটা তিনি কিন্তু পরে প্রকাশ করলেন, যেটা বিখ্যাত হয়ে গেল ওয়েভলেট ট্রান্সফরমেশন বা ওয়েভলেটের মাধ্যমে, এবং ভয়ঙ্কর এক ভাবনা। তৃতীয় গল্পটা আমি বলবো, তুমি নিউটন দিয়ে শুরু করেছিলে, অঙ্কে গেলাম, তৃতীয় কেমিস্ট্রিতেই আছি, রসায়ন। কেকুলের গল্প আমরা সবাই জানি। কেকুল কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলেন যে বেনজিনের স্ট্রাকচারটা কী হচ্ছে, একবার এখানে ডবল বন্ড আঁকছেন, একবার ওখানে ডবল বন্ড আঁকছেন, একবার ছটা পরমাণু দিয়ে এঁকেছেন, এঁকে তাকে নানান রকমভাবে সাজাচ্ছেন, ভুল হচ্ছে, ডিওয়ার তার আগে এসছেন বেনজিনের স্ট্রাকচার নিয়ে, সেটা ডিওয়ার্স বেনজিন বলে বিখ্যাত, সেটাও কিন্তু অন্য, সবই হচ্ছে। হঠাৎ তিনি নাকি স্বপ্ন দেখেন যে সাপ কতকগুলো একে অন্যের ল্যাজ ধরে ঘুরে বেড়াচ্ছে একটা গোল চক্রে। সেখান থেকেই তিনি রেজোনেন্সের স্ট্রাকচার আনেন এবং কেকুলের বেনজিন তারপর বিখ্যাত হয়, যেখানে তিনি একটা ষড়ভুজ আঁকেন, মাঝখানে একটা গোল রিং, সেটা আজও আমরা কেমিস্ট্রিতে ব্যাখ্যা করি, সেটাই হচ্ছে রেজোনেন্স, এবং সেভাবেই ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে এবং সেখান থেকে বেনজিনের স্ট্রাকচার আসে, যেটা কেমিস্ট্রিকে, অ্যারোমেটিসিটির কনসেপ্ট, যেটা কেমিস্ট্রিকে যুগান্তকারী, এক কেমিস্ট্রিতে যুগান্তকারী এক বিপ্লব এনে দেয়,
1: নতুন একটা হরাইজন অ্যাভিনিউ খুলে দিয়ে গেছে।
0: কাজেই যে কোনো ভাবনায় সে, তিনি আমার মনে হয় তিনি সাহিত্যিকই হন, তিনি বিজ্ঞানীই হন বা তিনি শিল্পীই হন, তাদের সব একটা প্রসেস, বা তুমি যেরকম একজন ক্রিয়েটিভ মানুষ, সে তুমি মনে করো তুমি একজন ক্রিয়েটিভ লেখক, সে তুমিই হও, মূল যে চার্নিংয়ের কথা তুমি যেটা বললে, মন্থন, সেই মন্থনটা কিন্তু সবসময় চলতে থাকে, এবং সেই মন্থন কিন্তু আমরা যখন ঘুমাই তখন থামে না।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ইংলিশে সেটাকে বলা হয় স্লিপ ওভার ইট,
1: স্লিপ ওভার ইট, এক্স্যাক্টলি স্লিপ ওভার ইট। এবং সেটাই স্টিভ জবস বলেছিলেন যে প্রফেশন, এবং লিওনার্দো দা ভিঞ্চিও আরেকজন বড় মানুষ, আমি তার কথা বলিনি, যে যে প্রফেশনে যেদিন তুমি সোমবার সকালবেলা উঠে তোমার সেই ফুল আগ্রহ নেই, পুরো উদ্যম নেই, তখন বুঝে তুমি ভুল প্রফেশনে আছো। এবং বিজ্ঞানী হিসেবে আমরা বা যে কোনো ক্রিয়েটিভ মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই আমরা খুব সৌভাগ্যবান যে উই আর গেটিং পেড ফর আওয়ার হবিস, অ্যান্ড উই টেক আওয়ার হবিস ভেরি ভেরি সিরিয়াসলি, মানে সায়েন্সের রিগার যেটা সেটাও কিন্তু খুব ভীষণভাবে দরকার।
2: আমরা একেবারে শেষের দিকে এসেছি, যদিও আলোচনাটা ঠিক জমতে শুরু করেছে, তুমি আগে উল্লেখ করেছিলে, আবার ওইখানেই আমরা আসবো, যে এই যে বললে যে প্রতিটা শুরু একেবারে গোড়াপত্তন যদি দেখি, সেখানে রয়েছে কিন্তু মলিকিউল যেমন আছে, ভাইরাস ব্যাকটেরিয়া এইগুলো আছে, অথচ এই যে আমাদের আধুনিক জীবনে আমরা অনেক সময় দেখি সেই ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে আমাদের প্রতিষেধকের কথা ভাবতে হয়, তার থেকে বাঁচার কথা। তুমি আর একটা জিনিস বলেছো যে শুধু তার থেকে বাঁচা নয়, তাদের রক্ষা করাটাও আমাদের কর্তব্য, তার কারণ এখনও বোধ হয় ওই ব্যাকটেরিয়া ভাইরাস ওইগুলো থেকেই যে লাইফ সাইকেল সেটা ঘুরছে আবার ওইখানেই শুরু। সো একেবারে ওদের ধ্বংস করা বা ইয়ে করা চলবে না, মানে মুক্তিটা এমন নয় যে পুরোপুরি ওদের রিমুভ করে দিলাম, এটা ওয়ান সাইড। তো সেকেন্ড সাইড ইজ, যদি এগেন একটু ওটাকে আর একটু এক্সপ্যান্ড করে দেখি, এই যে বলা হয় আমরা যদি আত্মার কথা দেখি যে এটা ইউনিভার্সাল ওয়াননেস এক সবাই, তাহলে তুমি যে বিজ্ঞানের ব্যাখ্যাটা দিচ্ছ তাতেও কি প্রমাণ হচ্ছে না যে দেয়ার ইজ এ কাইন্ড অফ ইউনিভার্সাল ওয়াননেস, তুমি আমি, তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিশ্চান, এগুলো এই ভেদাভেদের কোনো মানে হয় না, যেটাকে আমরা বললে হয়তো অনেক সময় মনে হবে বেশি গাল গুরুগম্ভীর কথা বলছে, কিন্তু একেবারে পিওর সায়েন্স যা বলছে তাতেও দেখা যাচ্ছে কারণ এগুলো তো সব এক, এই ব্যাকটেরিয়া ভাইরাস থেকে যদি সমগ্র মানবজাতি হয়ে থাকে, সো আমরা সবাই সম্পর্কিত, সবাই রিলেটেড, সবাই কারো না কারো আত্মীয়। তো এইটা ওয়াই ইজ দিস মিসিং, মানে এটাই তো বিজ্ঞানেরও মূল প্রতিপাদ্য হওয়া উচিত।
1: ঠিক, এটা খুব সুন্দরভাবে তুমি মানে উপস্থাপনা করলে, এবং এটা ভীষণভাবে দার্শনিক একটা প্রশ্ন, এবং সেই প্রসঙ্গে ভাবতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা ভাবতে হবে সেটা আমি বিজ্ঞানী হয়েও না এসে পারছি না, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের কথা। এবং গৌতম বুদ্ধের কথার মধ্যে যেটা ছিল, গৌতম বুদ্ধকে আমি যে কারণে শ্রদ্ধা করি বা ভালোবাসি সেটা হচ্ছে, তিনি আমার এক মাস্টারমশাইয়ের কাছ থেকেই শোনা, প্রফেসর দীপঙ্কর, তিনি খুব সুন্দরভাবে বলেছিলেন যে গৌতম বুদ্ধ হচ্ছেন হয়তো প্রথম মুভিং সাইকোলজিস্ট অন দিস প্ল্যানেট। কেন? এবং তিনি যখন ওই যে বলছেন একজন মা এসছেন তার মৃত শিশুকে নিয়ে এবং বলছেন যে এটা কেন হলো, তখন তাকে কাউন্সেলিং করার জন্য তিনি বলছেন তুমি এমন একটা ঘর থেকে একদানা চাল এনে দাও যে ঘরে কোনো দিন কোনো মৃত্যু জড়া ব্যাধি আসেনি, সেভাবে তিনি ভাবনা শেখাচ্ছেন। এবং এই গৌতম বুদ্ধেরই ভাবনা কিন্তু মজ্জিম পন্থা, সেই মজ্জিম পন্থা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং সেটাও কিন্তু শ্রীরামকৃষ্ণও বলে গেছেন যে সয় সে রয়, যে না সয় সে না সয়। এই যে ভাবনা, মনীষীদের ভাবনা, এইগুলো কিন্তু ভীষণভাবে জরুরি, তার কারণ আমরা আজকে মানুষ হিসেবে আমরা কী, এটা যদি প্রশ্ন করা হয়, আমাদের মধ্যে একটা মেজর পার্সেন্টেজ, বিরাট বড় পার্সেন্টেজ ব্যাকটেরিয়া ভাইরাস, তার মধ্যে হেল্পফুল ব্যাকটেরিয়া যেমন গাট ব্যাকটেরিয়া যদি নষ্ট হয়ে যায়, আমরা জানি পেটের গণ্ডগোলে আমরা অসুস্থ হয়ে পড়বো, কাজে গাট ব্যাকটেরিয়া গাট বায়োম সেটাকে রক্ষা করা, এবং সেই নিয়ে আজকে অনেক কাজ হচ্ছে এবং হয়ে হচ্ছে, আমরা সেগুলো খেয়েও থাকি বেসিক্যালি, যে সলিউশান বা ইত্যাদি। এবং তারপর আরও কী আছে না, তোমার আমরা কোনো রোগকে যখন একদম নির্মূল করার চেষ্টা করি সেই কিন্তু অন্য রোগ হিসেবে ফিরে আসে, এটাও আমরা জানি, এটা আমাদের আজকে সংবাদপত্র বা এর কাগজের মাধ্যমে আমরা এটা জানি, এটা বিজ্ঞানের চূড়ান্ত ভালো ভাবনা, কিন্তু সেটাও আমরা জানি যে একটা জিনিসকে নির্মূল করলে অন্যভাবে ফিরে আসে। করোনা প্রসঙ্গে আসি, করোনার আর একটা ভাবনা হচ্ছে যে মানুষ যখন এত বেশি রকমভাবে প্রকৃতিকে নিঃশেষ করছে, তখন প্রকৃতি হয়তো তাকে দেখিয়ে দিল, মানুষকে দেখিয়ে দিল মানুষ কতটা অসহায়, তার ন্যূনতম শক্তির ব্যয় বা খরচায় সে একটা ভাইরাসে জাস্ট একটা সামান্য মিউটেশন করে সমস্ত মানব জাতিকে তার ভিত্তিকে নাড়িয়ে দিল, সেটা কিন্তু একদম চান্স বলে যদি আমরা ভাবি সেটা কিন্তু এই চান্স। এবং নেচার কিন্তু তার মানে এটা জানে, প্রকৃতিটা জানে যে একটা সাম্যের মধ্যে রয়েছে, এবং এই সাম্যের কথাটা কিন্তু আমরা আজকের আলোচনায় যেহেতু বিবর্তন নিয়ে হচ্ছে, সেই বিবর্তনের দায় দায়িত্ব কোন দিকে যাবে, সে এআই হোক আর সে যাই হোক। কারণ এআই এর প্রসঙ্গে জেফ্রি হিন্টনের একটা খুব সুন্দর বক্তব্য আমার ভীষণ যেটা ভালো লাগে, সেটা হচ্ছে আজকে যদি এমন একটা বিইং হয় মানুষ, মানুষের কাছে মনে করো এই বাড়িটা তৈরি করার সময় হয়তো মানুষের কাছে এটা ইম্পর্ট্যান্ট নয় যে কতগুলো মাইক্রোব কতগুলো কেঁচো এই জমিতে ছিল, সে কিন্তু সেটাকে ধ্বংস করেই বাড়িটাকে বানাবে, এর মধ্যে কিন্তু অনেক অজস্র জীব শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের এটা ভাবনায় আসবে না, কারণ মানুষ হচ্ছে ইন্টেলিজেন্ট বিং। এবার এমন একটা বিং এলো এআই, সে হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট, সে এবার মনে করো একটা জায়গার থেকে আর একটা জায়গায় ইনফরমেশান হাইওয়ে বানাবে, তাতে হয়তো অজস্র রকমের মানুষ সেখানে খুব কম ইন্টেলিজেন্ট ওই কেঁচোর মতোই, সেরকম তার অধিবাসের জায়গা হয়তো শেষ করে দেয়,
2: শেষ করে
1: সেটাও কিন্তু তখন সে করবে, তার কাছে ওটা ইম্পর্ট্যান্ট নয়, এর মানে এই নয় যে সে অমানবিক, তার কাছে মানবিকতার যে ব্যাখ্যাটা সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, তার কাছে সেটা একদম অন্য জায়গায়, সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে, অর্থাৎ আমরা যখন বিবর্তনের দিকে এগিয়ে যাই।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: দার্শনিকভাবে ভাবতে গেলে এরকম তো নয় যে মানুষ যেহেতু খুব ইন আ সেন্স খুব ক্লামজি, মানে আমরা ইমোশনে চলি, আমাদের মধ্যে যে যে প্রজনন প্রক্রিয়া সেটাও খুব হাইলি ইনএফেক্টিভ ইত্যাদি ইত্যাদি, এরকম তো নয় যে আমাদের পারপাস হয়তো প্রকৃতি শেষ করে দিচ্ছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনে, যার মাধ্যমে হয়তো পুরো দুনিয়াটাই হয়তো কৃত্রিম যে বুদ্ধিমত্তা তাতে পরিচালিত হবে। এটা একটা ভাবনা, এটা কিন্তু ভাবার জন্য, আর কিছু নয়। সবার শেষে আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বিজ্ঞানে কিন্তু এই ভাবনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটা সংবেদনশীল যে ভাবনাটা একটা কোষের আ সেল, এবং সেইটা প্রথম বলেছিলেন জেমস লাভলক তার গায়া থিওরি, এবং সেই গায়া থিওরিটাই তুমি সুন্দরভাবে তুলে ধরেছ যে এই পৃথিবী, এই পৃথিবী হচ্ছে একটা গায়া, গায়া অর্থ হচ্ছে মা, যেটা গ্রিক পরিভাষায় মা, সেই পৃথিবী মাতা তিনি কিন্তু একটা স্পন্দনে সবসময় রয়েছে, এবং সেই কারণে 20% অক্সিজেনে আমরা থাকি, 21% হলে দাবানলের পৃথিবী শেষ হয়ে যেত, 19% হলে অ্যাসফিক্সেশনে আমরা মারা যেতাম, আমরা থাকতাম না। এইভাবে তিনি সুন্দরভাবে দেখিয়ে
1: 20তেই থেকে যাচ্ছে
0: এরকমভাবে নানান প্যারামিটার তিনি এনে দেখিয়েছেন যে গায়াকে, গায়া রয়েছে এবং গায়া থিওরি জেমস লাভলকের, সেই গায়াকে কিন্তু আমাদের প্রোটেক্ট করে রাখতে হবে, এবং সেই দায়িত্বটা আমাদের, এবং সেটা তখনই আমরা ভাবতে পারি যখন আমরা অতীতচারী হই, এবং যখন আমরা ভাবতে পারি আমাদের উৎস কিন্তু সেই ব্যাকটেরিয়া, সেই ইনফরমেশান মেটেরিয়াল যেটা একসময় সমুদ্র সৈকতে কোনোভাবে বাধা পড়ে, কোনোভাবে সেটা মাটির কোনায় বা পাথরের কোনায় বাধা পড়ে সেই প্রোটিনের ল্যাবরেটরিতে তৈরি হয়ে আজকে এই জায়গায় এসেছে। কাজেই তাকেও কিন্তু সেরকমভাবে সংবেদনশীল হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাদের থেকে আমাদের এই পৃথিবীকে ধার করা, তারা যেন কোনো বিপদে না পড়ে বা অসুবিধায় না পড়ে।
1: মানে তুমি যেভাবে শেষ করলে তারপর আর ওই নতুন করে কিছু শেষ করার নেই, তবুও একটু সমাপ্ত করতেই হয়। সেই করতে গিয়ে যেটা মনে হচ্ছে যে এতক্ষণ যে আলোচনাটা হলো, যেভাবে তুমি ব্যাখ্যা করলে সাবলীলভাবে, যে তুমি গৌতম বুদ্ধের কথা বললে, গৌতম বুদ্ধর ওই যে শূন্য একটা খুব ইনভ্যালুয়েবল নাম্বার বাটি যদি আমরা বলি, সব কিছুই শূন্যই শুরু, শূন্যতেই শেষ। এই যে ধরো অনেকে যারা সাধক সাধনা করেন তারা খুঁজছেন মরণের পারে কি, মানে হোয়াট ইজ দেয়ার অন দ্য আদার সাইড অফ দ্য লাইফ, বিজ্ঞান খুঁজছে গোড়াটা কি, দুটোর মধ্যে কিন্তু একটা জায়গায় কনভার্ট করছে। বিকজ ইট ইজ সাইক্লিক্যাল, আমি যেটা পরে জানতে চাইছি সেটা কিন্তু আমার অতীতেও আছে, কারণ ওইখানে শুরু হয়েছে বলেই আমি আবার ওখানেই পৌঁছবো। একটা কমন থ্রেড আছে যেটা ঘুরে গিয়ে একটা বৃত্তাকারে একই জায়গায় এসে মিশছে। আমি আজকে শেষ করব, এটা তো একটা ব্যাখ্যা, কিন্তু ওই ব্যাকটেরিয়া ভাইরাসের যে কথাটা তুমি বললে যে আমরা সবাই আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই এক, কারণ আমাদের শুরুটা এক, শেষটাও একই হবে। তো যতদিন ওই এক হয়ে আমরা আছি, মিলে মিশে, যেটাকে বলে যে এটা পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহাবস্থান, কারণ যদি আমরা সবাই একই হই, একই জায়গাতে গেছি থাকি, একই জায়গায় যাই, তাহলে এর মধ্যে আর এত হানাহানি বলো এই এগুলো দরকার নেই, ভেদাভেদ হানাহানি না করে আমরা বিজ্ঞানকেও মানি, দর্শনও মানি, দুটোকে এক জায়গায় এনে কনভার্জ করিয়ে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের পথে আমরা এগিয়ে চলি। কিন্তু আমাদের আলোচনাটা চলতে থাকবে, শান্তিপূর্ণ পরিস্থিতিতেই চলবে, যতই দ্বন্দ্ব একটা ডান দিক দিক থাকুক বিজ্ঞান এবং দর্শনের মধ্যে, আমরা এই আলোচনাটাকে আরও এগিয়ে নিয়ে যাব। আরও আকর্ষণীয় বিষয়ে আলোচনা হবে, সাবলীলভাবেই হবে। আপনারা যেভাবে আমাদের প্রথম পর্বের পরে উৎসাহ দিয়েছেন, পরবর্তী পর্বগুলো পর্যায়গুলোতেও একইভাবে উৎসাহ দিয়ে চলুন, আর শেয়ার করুন, লাইক করুন, আপনাদের যা মতামত তা আমাদের জানান। আমরাও চাইব নিজেদের আরও বিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে, কারণ পুরো প্রসেসটাই একটা এভলিউশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স বিজনেস, এবং অবশ্যই একেবারে আমাদের সর্বশ্রেষ্ঠতম সংযোজন প্রযুক্তি তক্ক গল্প। নমস্কার।

নমস্কার বন্ধু, আমি শুভায়ন। ফিরে এসেছি আবারও আড্ডা জাংশনে। আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আর 21শে জুন আপনারা সকলে জানেন ওয়ার্ল্ড মিউজিক ডে। এই একটা দিন যেদিন পৃথিবীর নানা প্রান্তে রাস্তার মোড়, ছোট কাফে, বড় মঞ্চ, ছাদ, বারান্দা, নদীর ধার মানুষ যেন গানকে নিয়ে সেলিব্রেট করে চলেছে। জানেন তো, এই বিশেষ উদযাপনের শুরু হয়েছিল ফ্রান্সে। হ্যাঁ, একটা ভাবনা থেকে মিউজিক শুড বি ফর এভরিওয়ান এভরিওয়্যার। আর সেই এভরিওয়্যারের মধ্যে আমাদের বাংলা তো থাকবেই, কারণ বাংলা গান শুধু শোনা যায় না, বাংলা গান মনে বাসা বেঁধে যায়। কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল, কখনো লালন, এখনও আবার কখনো কখনো আধুনিক শহুরে প্রেমের গান, সব মিলিয়ে বাংলা সঙ্গীত এক বিশাল আকাশ। আজকের এই বিশেষ পর্বে আমরা ঘুরে বেড়াবো বিশ্ব সুরের ভুবন, কিন্তু ফিরে ফিরে আসব নিজের মাটির কাছে, নিজের ভাষার কাছে, নিজের অনুভূতি, নিজের অনুভবের কাছে। চলুন শুরু হোক বিশ্ব সুরের এই যাত্রা বাংলা হৃদয় ছুঁয়ে। শুনতে থাকুন, ফিরব আবার কয়েকটা গানের পর।

চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আমি শুভায়ন ফিরলাম আড্ডা জাংশনে। হ্যাঁ, ভাবছিলাম মিউজিক কখনো কনফাইন্ড? একদমই না। মিউজিক ইজ বিয়ন্ড বাউন্ডারিজ, বিয়ন্ড বর্ডার্স। গান কখনো পাসপোর্ট চায় না, কখনো ভিসা চায় না। একটা সুর, একটা রিদম, একটা হার্ট বিট সোজা এসে জুড়ে যায় আর একটা হৃদয়ের সঙ্গে। আপনি হয়তো স্প্যানিশ বোঝেন না, তবু কোনো ল্যাটিন বিটে ঠিক পা নেচে ওঠে। আমি হয়তো দূরের দেশের ভাষা জানি না, তবু এক টুকরো ভায়োলিন, একটা পিয়ানো ফ্রেজ, একটা ভোকাল ক্রাই আমাকে ঠিক কাঁপিয়ে দেয়। এটাই তো সঙ্গীতের ম্যাজিক। আর বাংলাও সেই বিশ্বমঞ্চের অংশ। আজ বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ফোক ফিউশন আরবান অ্যাকোয়াস্টিক অনেক দূর পৌঁছে যাচ্ছে। বাউলের সহজিয়া দর্শন, রবীন্দ্রসঙ্গীতের লিরিক্যাল ডেপথ আর আধুনিক বাংলা গানের মেলোডিয়াস সংরাইটিং, সব মিলিয়ে বাংলা সুরের নিজস্বতা একটা আইডেন্টিটি তৈরি করে দিয়েছে। আইডেন্টিটি ছিল আরও বেশি স্ট্রং হয়েছে। বিশ্ব সঙ্গীতের মাঝে বাংলা গানের আলাদা জায়গা আছে, কারণ এখানে মেলোডির সঙ্গে মেমোরি জুড়ে থাকে আর লিরিকের সঙ্গে জুড়ে থাকে আমাদের জীবন, মন আর প্রাণ। তাই আজ ওয়ার্ল্ড মিউজিক ডেতে আমরা শুধু গ্লোবাল হব না, আমরা ভোকাল হব, আমরা লোকাল হব মনের অন্তরে। বিশ্বে সুর শুনব, কিন্তু নিজের মাটির স্পন্দন ভুলব না। ফিরব আবারও কয়েকটা গানের পর আড্ডা জাংশনে, সঙ্গে থাকা।

বিশ্ব সঙ্গীতের এত রং, এত স্টাইল, এত টেক্সচার, এর মধ্যে বাংলা গান আলাদা কেন জানেন? কারণ এখানে সুরের সঙ্গে শব্দের সম্পর্কটা খুব গভীর। ঠিক আপনার আর আমার মতন, বাংলা গান মানে শুধু ক্যাচি টিউন নয়, বাংলা গান মানে একটা কবিতা, একটা চিঠি, একটা ডায়েরি, একটা মনের কথা। মনের টান কিন্তু একটা বড় ফ্যাক্টর। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন গান সাইমালটেনিয়াসলি হতে পারে বোধ, প্রেম, প্রকৃতি আর দর্শন। নজরুল দেখিয়েছেন সুর বিদ্রোহ হতে পারে, ভক্তিও হতে পারে। লালন শিখিয়েছেন শরীরের ভেতরেই আছে সবচেয়ে বড় ইউনিভার্স। আজ আজকের দিনে অনুপম রায়ের সহজ কথায় কেঁদে ওঠে মন আমাদের, কবি সুমনের গানে শহর কথা বলে, জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে ফিরে আসে সফট লাভ, আর নতুন প্রজন্ম ফোক আর ফিউশনকে মেলাচ্ছে নতুনভাবে। বাংলা গানের বিউটি হলো এখানে আমি আর আমরা একসঙ্গে থাকে, একজনের ব্যক্তিগত কষ্ট হাজার মানুষের কালেকটিভ ইমোশন হয়ে ওঠে। শুধু থাকুন radiobanglanet.com, যেখানে আপনার আর আমার ইমোশনটাও কালেকটিভ, যেখানে গান শুধু এন্টারটেনমেন্ট নয়, গান হলো নিজেকে খুঁজে পাওয়ার জায়গা। ফিরবো আবারও ব্রেকের পর।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আমাদের যৌবন চম্পা চামেলি বনে অকারণে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সঙ্গীত মানেই যেমন স্মৃতি, একটা গান বাজলেই মনে পড়ে যায় পুরনো বাজার, পুরনো ভিড়, পুরনো পুজো, প্যান্ডেল, স্কুল বাসের জানলা, কলেজ ফেস্টের স্টেজ বা প্রথম হার্টব্রেকের পর সেই সন্ধেটা। বাংলা গান আমাদের সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে অনেক সময় আমরা টেরই পাই না আমাদের জীবনে অ্যাকচুয়ালি কোন সাউন্ড ট্র্যাকটা বাজছে। জানেন কি, ডেফিনেটলি জানেন, একটা সময় বেঙ্গলি ক্যাসেট কালচার ছিল, এক পুরো প্রজন্ম শোনার অভ্যেস ছিল সেই ক্যাসেটের রিলের মধ্যে। অ্যালবাম মানে তখন কয়েকটা গান না, একটা সম্পর্ক, একটা ইমোশনাল জার্নি, কভারে শিল্পীর ছবি, ভিতরে লিরিক্সের কার্ড আর বেশ কিছু অনুভূতি, ক্যাসেটের টেপ ফিরিয়ে ফিরিয়ে শোনা, একটা অদ্ভুত ইন্টিমেসি তৈরি করে দিয়েছিল। আজ ডিজিটাল প্ল্যাটফর্ম, প্লেলিস্ট বদলেছে, ডিভাইস বদলেছে, কিন্তু ফিলিংস একই আছে, তাই না? এখনও কোনো বেঙ্গলি সং বা ইংলিশ সং বা হিন্দি সং শুনলে হঠাৎ মনের ভেতরটা থমকে দাঁড়ায়, কারণ মনের ফ্রিকোয়েন্সিটা সেই প্লেলিস্টের সাথে অ্যাকাস্টমড হয়ে গেছে। গান শুধু শোনা হয় না, শোনানোও হয় না, গান স্মৃতি তৈরি করে আর স্মৃতির দরজা জানলা সব খুলে দেয়। এই মিউজিক ডেতে, এই ওয়ার্ল্ড মিউজিক ডেতে চলুন একটি নস্টালজিয়াকে জায়গাতেই তৈরি করি আবার নতুন করে তার একটা স্থান। কারণ যেসব গান আমাদের বড় করে তুলেছে, যেসব গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি, তাকে উদযাপন করা তো এক ধরনের কৃতজ্ঞতা। ফিরবো আবারও কয়েকটা গানের পর, শুনতে থাকুন সঙ্গে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

এবার একটু থামি, কারণ বাংলা গান সবসময় উল্লাস নয়। শুধু বাংলা গান কেন, যে কোনো গানই অনেক সময় আমাদের কাছে একটা আশ্রয়, কিছু সুর আছে যেগুলো লাউড না, চোখে পড়ে না, কিন্তু ভেতর ভেতর একটা ভাঙা দিনকে জোড়া লাগায়। ভাবুন তো, বৃষ্টির রাতে ইয়ারফোন কানে একটা নরম বাংলা অ্যাকোস্টিক ট্র্যাক, হয়তো আলো কম, হয়তো কেউ নেই পাশে, তবুও মনটা একটু শান্ত হয়ে আসে। এটাই মিউজিকের হিলিং পাওয়ার। একটা সিম্পল মেলোডি আমাদের ইমোশনাল ক্যাওসকে একটু গুছিয়ে দেয়। কখনো আমরা যে কথাটা কাউকে বলতে পারি না, সেটা একটা গান আমাদের হয়তো বলে দেয়। ওয়ার্ল্ড মিউজিক ডেতে শুধু সেলিব্রেশন নয়, একটা রেকগনিশনও, এই স্বীকৃতি যে আমাদের জীবনে গান আছে বলেই একাকিত্বতা পুরোপুরি আমাদেরকে জয়ী করতে পারেনি। একাকিত্বতা আমাদের জীবনে জয়ী হয়ে ওঠেনি, আমরা জয়ী হয়েছি। আর বাংলা গানের মধ্যে এই হিলিং কোয়ালিটি অসাধারণ। কিছু গান আছে যেগুলো আপনাকে কাঁদতে দেয়, আবার সেই কান্নার মধ্যেই একটু সাহসও দিয়ে যায়। তাই মাঝপথে একটু বলি, যদি মন ক্লান্ত হয় একটু ভালো গান চালান, কখনো কখনো মিউজিকই সবচেয়ে নীরব থেরাপি।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ভালোবাসা সে যে ভাষাতেই বলুন না কেন, শেষমেশ সেটা একটা সুর হয়ে যায়। বাংলায় ভালোবাসি, ইংরেজিতে আই লাভ ইউ, হিন্দিতে হামকো তুমসে প্যার হ্যায়, কিন্তু অনুভূতির ফ্রিকোয়েন্সি কিন্তু একই। এই জন্যই প্রেমের গান পৃথিবীর সব ভাষাতেই সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর বাংলা প্রেমের গান, সেখানে একটা অন্যরকম সফটনেস আছে। চিৎকার নেই, অতিরিক্ত ড্রামাটিক্স নেই, আছে চুপ করে থাকা অভিমান, অপেক্ষা, আর সেই আলতো ছোঁয়া, সেই নাওয়ালা কথাগুলো, সেই একটা জানলা, একটা সন্ধে, একটা আনরেড মেসেজ, একটা ওল্ড ফটো, এসব ঠিক গান ফেলতে পারে না। কারণ অনেক সময় একটা রিলেশনশিপের নিজস্ব সিগনেচার সং থাকে। কোনো একটা গান শুনলেই একটা মানুষ, একটা সময়, একটা গন্ধ, একটা বিকেল সব ফিরে আসে। এই তো মিউজিকের পাওয়ার, যে স্মৃতিকে সাউন্ডে বাঁধে। পাওয়ার অফ মিউজিক, সাউন্ড অফ মিউজিক। তাই ওয়ার্ল্ড মিউজিক ডেতে আপনিও ভাবুন আপনার জীবনে কোনো মানুষ কোন গানটায় লুকিয়ে আছে। কারণ বাঙালির ভালোবাসা অনেক সময় কথায় থাকে না, থাকে প্লেলিস্টে। ফিরবো আবারও সেই প্লেলিস্টের ওপারে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, শুভায়নের সঙ্গে আড্ডা জাংশনে।

প্রকৃতি আর সঙ্গী দুটোই ফ্রি ফ্লোয়িং, দুটোকে বেঁধে রাখা যায় না। বেঁধে রাখা আমাকেও যায় না, আপনাকেও যায় না। তাই তো শত ব্যস্ততার পরেও সপ্তাহের শেষে ঠিক আড্ডা জাংশনে টিউন ইন করে তো দাঁড়িয়ে থাকেন, অপেক্ষায় থাকেন, কারণ আপনি জানেন আমি আছি সুহায়ন আপনার অপেক্ষায় আড্ডা দেবো বলে। বৃষ্টি যেমন নিজের ছন্দে থামে, হাওয়া যেমন নিজের মতো বয়, ঠিক তেমনই সুরও নিজের রাস্তা খুঁজে নেয়। বাংলা গানের সঙ্গে প্রকৃতির সম্পর্ক খুবই ইন্টিমেট। বর্ষা মানে একরকম সুর, বসন্ত মানে একরকম রং, শরৎ মানে অন্যরকম স্বচ্ছতা। রবীন্দ্রসঙ্গীত হোক, লোকগীতি হোক, লোক খুবই ইন্টিমেট। বর্ষা মানে একরকম সুর, বসন্ত মানে একরকম রং, শরৎ মানে অন্যরকম স্বচ্ছতা। রবীন্দ্রসঙ্গীত হোক, লোকগীতি হোক,

জীবনটা হয়তো এত তাড়াহুড়োর নয়, কিন্তু মুহূর্ত আছে কিছু কিছু যেগুলো শুধু অনুভব করার জন্য। আর সেই অনুভবের সবচেয়ে সুন্দর ভাষা হলো সঙ্গীত।

0: चलू मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनियाचर दाए खनी होई भोर.
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ radiobanglanet.com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

মিউজিক, সঙ্গীত আমাদের শুধু আনন্দ দেয় না, সঙ্গীত আমাদের শেখায়ও। শেখায় সব নোট একরকম হয় না, তবে একসঙ্গে মিলে একটা সুন্দর হারমোনি কিন্তু তৈরি করতে পারে। ঠিক যেমন আপনি আর আমি একটা হারমোনি তৈরি করছি প্রতি সপ্তাহে একই রিদমে, আমরা কিন্তু আড্ডা জাংশনে বেতারের দুনিয়ায় বাজছি একইভাবে। এইটুকু লেসেন যদি পৃথিবী নিতে পারত তাহলে কত বিভেদই আজ মুছে যেত। মিউজিক টিচেস আস ডিফারেন্স, মানেই ডিস্টেন্স নয়, বরং আলাদা আলাদা স্বর একসঙ্গে এলে তবেই তো কর্ড সম্পূর্ণ হয়। বাংলা সঙ্গীত এই ভাবনাটাকে খুব সুন্দরভাবে বহন করেছে। দেখুন না, লোকসঙ্গীতের মাটি, শাস্ত্রীয় সঙ্গীতের শৃঙ্খলা, কবিতার ভাষা, আধুনিকতার আর্বান ফিল, এই সব কিছুর মধ্যে একটা বিশাল মিউজিক্যাল কালচার আছে, একটা এক্সট্রাভাগান্সা তৈরি হচ্ছে। একজন শিল্পী যখন সিম্পল একটা টিউন দিয়ে হাজার মানুষের মন ছুঁয়ে ফেলেন, তখন তিনি শুধু এন্টারটেনার নন, তিনি একজন থিঙ্কার, স্টোরি টেলার, আর আমার কথা আমি বলবো, তিনি একজন বড় কানেক্টার। আজকের দিনে যখন মানুষ ট্রোল করছে, স্ক্রল করে এগিয়ে যাচ্ছে, তখন একটা ভালো গান তাকে থামিয়ে দিতে পারে, ভাবাতে পারে, নিজের ভেতরে ফিরিয়ে নিতে পারে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই জন্যই আমি শুভায়ন আড্ডা জাংশনে বারবার বলি, সঙ্গীত কোনো সাবজেক্ট নয়, একটা শ্বাস প্রশ্বাস, একটা জীবনবোধ। আর যদি বলি মিউজিক আমাদের কি দিয়েছে, একটা একা বিকেলে সঙ্গী দিয়েছে, একটা ভাঙা রাতে কান দিয়েছে, একটা লং ড্রাইভে রোড পার্টনার দিয়েছে, একটা ক্লান্ত সকালে হোপ দিয়েছে। আমরা হয়তো অনেক মানুষকে ধন্যবাদ জানাতে পারি না, অনেক সম্পর্কেও ঠিক মতন আর্টিকুলেট করে উঠতে পারি না, কিন্তু গানকে, গানকে তো অন্তত আজ বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউটা খুব ক্লিশে শোনায়, ধন্যবাদ সেসব সুরকে দিলেও সেটা সম্পূর্ণ হবে না যারা আমাদের আননোটিস মোমেন্টসের পাশে থেকেছে। ধন্যবাদ সেসব লিরিক্সে ডেফিনেটলি ফুটে উঠেছে যারা আমাদের মনের ভাষা হয়েছে। ধন্যবাদ সেসব শিল্পীকে যারা নিজেদের অনুভব উজাড় করে নিংড়ে আমাদের আরেকটু মানুষ হতে শিখিয়েছেন। বাংলা গানের কাছে তো বিশেষ কৃতজ্ঞতা থাকবেই মন থেকে, কারণ এই গান আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে রাখে। আর যতই আমরা মডার্ন হই না কেন, যতই গ্লোবাল হই, যতই ফার্স্ট লাইফে ঢুকে পড়ি, একটা বাংলা গান আমাদের থামিয়ে বলে তুই এখানকার, তোর একটা মাটি আছে, তোর একটা মন আছে। সেই সব সুরের প্রতি অফুরন্ত ভালোবাসার অশেষ কৃতজ্ঞতা নিয়েই বাকি কয়েকটা গানে আরও ফিরব, উপহার রইল গানের ওপারে। থাকবো আবার, ফিরবো আবার আড্ডা জাংশনে।

প্রিয় বন্ধু, আজকের এই ওয়ার্ল্ড মিউজিক ডে স্পেশাল এপিসোডে আসলে শুধু একটা অনুষ্ঠান ছিল কি না, একটা মিউজিক্যাল জার্নি ছিল, সেটা পসিবল হয়েছে আপনার জন্য। আমরা গেছি বিশ্ব সুরের পথে, কিন্তু ফিরে এসেছি বারবার বাংলার কাছে। কারণ পৃথিবী যতই বড় হোক, মনের ভেতরের ঘরটা অনেক সময় নিজের ভাষাতেই খোলে। আজকের এই যাত্রায় আমরা দেখলাম মিউজিক হ্যাজ নো বাউন্ডারি নো বর্ডার, কিন্তু মিউজিকের আর একটা হোম আছে, আর একটা ঘর আছে, দ্বিতীয় ঘর। আর আমাদের দ্বিতীয় ঘর তো আড্ডা জাংশন, অন্তত আমার তো বটেই, আই এম শিওর আপনারও। অনেক সময় আমরা এই দ্বিতীয় গৃহে যখন প্রবেশ করি, একটা গান কোনো না কোনো সময় মাথায় এসে যায়। হয়তো আজকের রাতটা আপনি একা কাটাবেন, হয়তো বন্ধুদের সঙ্গে, হয়তো কাজের ফাঁকে, হয়তো ছাদের হাওয়ায়, কিন্তু একটা গান পাশে নিয়ে থাকুক। কারণ কিছু অনুভূতি কথায় ধরা যায় না, কিছু স্মৃতি ছবিতে ধরা যায় না, কিছু মানুষকে ছুঁয়ে থাকা যায় না, কিন্তু একটা গান সবটুকু ধরে রাখতে পারে। আজ রাতটা কাটুক একটু সফট, মেলোডিয়াস, মনটা থাকুক ওপেন, আর সুরটা থাকুক অন রিপিট প্লেলিস্টের মতো। কারণ মিউজিক ক্যান ফেড অ্যাওয়ে, বাট ফিলিংস অলওয়েজ স্টে, জাস্ট লাইক ইউ আর গোয়িং টু স্টে ফর এভার উইথ রেডিও বাংলা নেট ডট কম। ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। আজকের মতো শুভায়ন বিদায় নিচ্ছে আপনার কাছ থেকে।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে প্রবাসী মন অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র রেডিও বাংলা net.com-এ। বন্ধু, অনেকের কাছেই আধুনিক শহর কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে। বন্ধু, সুস্মিতার সঙ্গে প্রবাসী মন অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র রেডিও বাংলা net.com-এ। বন্ধু, অনেকের কাছেই আধুনিক শহর

নিয়ম নীতি নির্ধারণ করে দেয় বাইরে বেরোনো। ১৯ শতকের কলকাতা নিয়ে কিন্তু বিভিন্ন স্মৃতিচারণে আমরা দেখতে পাই যে কিভাবে বাড়ির অন্দরমহলেই জগৎ ছিল মহিলাদের। বড় বাড়ির ক্ষেত্রে বাচ্চারাও কিন্তু বাড়ির মধ্যেই থাকতো, ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর স্বাধীনতাও কিন্তু সেই বাচ্চাগুলোর ছিল না সেই সময়। ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস বুঝতে চাইলে আমাদের কিন্তু নতুন এক দৃষ্টিকোণ বুঝতে হবে এই শহরকে আবিষ্কার করার জন্য। আরও কথা বলবো এই নিয়েই, কিন্তু গানের ওপারে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার জানা অজানার বুঝা আজ তার কাঁধে, বুঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ, অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে, দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর, ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানা।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু আমরা নতুন এক দৃষ্টিকোণ থেকে শহরকে আবিষ্কার করতে পারি। চলমান অতি ব্যস্ত জীবনকে বদ্ধ পরিসরে থিতু ঈষত স্থান ও অবস্থায় খানিক দূর থেকে লক্ষ্য করা, তার মধ্যে দিয়ে আপাত দৃশ্যমান নাগরিক আবহাওয়া ছড়িয়ে দেওয়া এবং এক এমন জগতের কল্পনা করা, মানে এই সবের মধ্য দিয়ে কিন্তু শহর ও শহরে বাস করার অভিজ্ঞতার এক অন্য ধরনের ছবি কিন্তু ফুটে ওঠে। পাকা বাড়ির বারান্দা, জানলা, ছাদ, এই পরিসরগুলি শহরবাসীর সঙ্গে কিন্তু নিবিড়ভাবে জড়িয়ে আছে। বাড়ির বাইরের রোয়াক যেমন এক পুরুষালী নাগরিক অভিজ্ঞতার কলকাতা নিয়ে এসেছিল, তেমনি কিন্তু বাড়ির ছাদ ছিল মহিলা মহলের আপন জগৎ। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচিক্ষয়ে ক্ষয়ে অসুন্দর? কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো। বহুদা কীর্তিতে শতশিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন এ কনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে। সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস। নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্তরাগে হৃদয় স্পন্দনে আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমর গঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন। কবি তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

ভালো।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আমরা কিন্তু ১৯ শতকের কলকাতার আট পৌরে জীবনের চমৎকার সব ছবি পাই। জোড়াসাঁকোর বিশাল বাড়ির চার দেয়ালের মধ্যে থেকে দেখা সেই কলকাতা, নগর আর গ্রাম জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা যেন এক মুহূর্ত। বাড়ির অন্দরের নকশা ফুটে ওঠে বিশদে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথায়। ঘরবন্দি শৈশবে মুক্তির স্থান ছিল তাদের বাড়ির ছাদ। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাত ঘটেছে, এই কথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা আর না আছে ভূতপ্রেতের।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনাদের সঙ্গে আড্ডা মারতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কলকাতার এক শান্ত নাগরিক দুপুরের ছবি হলো, অলস ছাদে শাড়ি শুকোচ্ছে, ছড়ানো ছেটানো ভাতের উপর কাক, বাড়ির বাইরে গাছ, পুকুর, আর দূরে অন্য বাড়ির ছাদ, মাথা আর চিলেকোঠা। শহর পুরোপুরি বাড়িময় হয়ে ওঠেনি, ছেঁড়া ছেঁড়া প্রাকৃতিক সম্পদ রাস্তা বাড়ির মাঝে উকি দিচ্ছে। 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরুর দশকগুলিতে কলকাতার এই ছবি কিন্তু অনেক লেখাতেই ভেসে ওঠে। একই সঙ্গে শুধু রাস্তাঘাটে চলাফেরা বা ঘুরে বেড়ানো নয়, বাড়ির ভেতর থেকে শহরের জীবন নজর করার বেশ কিছু নজিরও কিন্তু আমরা অনেকগুলো লেখাতে পাই। এই টুকরো টুকরো ছবি যেখানে শহরটা ছাদের উপর থেকে বা দোতলা বা তিতলা বারান্দা থেকে দেখা হয়েছে, রাস্তার যানজটের থেকে অনেকটা সরে গিয়ে আমাদের সামনে কিন্তু কলকাতার নাগরিক ইতিহাসের এক অন্য রূপ নিয়ে আসে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। মানে গত শতকের 20-30-এর দশকের কলকাতা নিয়ে নীরজ চৌধুরীর লেখায় আমরা কিন্তু ছাদ বারান্দা থেকে শহর পাড়া পাশের বাড়ির রোজকার জীবনের একটা আভাস পাই। অন্যদিকে অপুর সংসারে চিলেকোঠার জানলার ছেঁড়া পর্দা দিয়ে পাশের বাড়ির উৎসুক চোখ অপুকে খানিক বিরক্তই করত বোধহয়। আবার চারুলতা ছবিতে আমরা দেখি যে দূরবীন দিয়ে খড়খড়ি ফাঁক করে শহরের নাগাল পায় কিন্তু ঘরবন্দি চারু।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি পাঁকা, আধারে মলিন হলো

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার ক্ষেত্রে একসময় ছাদেই ছিল মহিলাদের খানিক মুক্তি, আর সেখানেই ছিল তাদের বৈঠকখানা। রোদ্দুরে পরি আমসত্ত্ব, জামা শুকোনো থেকে শুরু করে বিকেলের গল্পগুজব, হাসি তামাশা সবই হতো ছাদে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় জোড়াসাঁকোর ছাদে তার মায়ের বৈকালিক আসরের কথা কিন্তু আমরা অনেকটাই পেয়েছি। তার নিজের যৌবনেও ছাদ ছিল বিশেষ আনন্দের স্থান। নাগরিক জীবনের মাঝে উন্মুক্ত আকাশ বিশেষ আকর্ষণের জায়গা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আজীবন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, কথা বলছিলাম যে কিভাবে একটা সময় কলকাতায় কিন্তু আমরা দেখছি যে মানুষজন বাড়ির মধ্যে থেকে বা বাড়ির ছাদ দিয়ে কিন্তু শহর কলকাতার একটা কল্পনা করছেন, শহর কলকাতায় কি হচ্ছে সেগুলো দেখছেন। আর বিভিন্ন লেখকরা তারা কিন্তু এই শহর কলকাতাকে যেভাবে তাদের বাড়ি থেকে দেখছেন সেভাবে কিন্তু সেটার বর্ণনা করছেন। আর সেই বর্ণনা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সেই সময়কার মানুষজন কিভাবে বাস করতেন, তারা কিভাবে থাকতেন, বিশেষ করে মহিলারা সে সময়, বিশেষ করে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মহিলারা সে সময় কিন্তু বাড়ির কোণ দিয়ে শহর কলকাতাকে বুঝতেন আর উপলব্ধি করতেন। কারণ হচ্ছে তাদের বেরোনোর উপায় সেই সময় ছিল না, তাদেরকে বের হতে হয়তো সেই সময় দেওয়া হতো না, বিভিন্ন রকমের নিয়ম আর কানুন কিন্তু তাদেরকে ফলো করতে হতো। আরও কথা হবে গানের উপরে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতায় এক সময় কিন্তু নাগরিক সমাজে আমরা দেখতে পাই যে উচ্চ এবং মধ্যবিত্ত মহিলাদের আনাগোনা কিন্তু সম্ভব ছিল না। বাড়ির অন্দরেই সেই সময় তারা বসিয়ে নিতেন তাদের আলাপ আলোচনার বৈঠক এবং গান গল্পের আসর। গোটা শহরের নিরিখে ভাবলে এই ছোট্ট ছোট্ট পরিসরের গল্পগুলি আমাদের সামনে কিন্তু নগর জীবনের ইতিহাসের এক অন্য আঙ্গিক তুলে ধরে। সেখানে আমরা দেখি যে খুব বড় বড় ঘটনা নয়, মানে নিত্যদিনের অভ্যেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু অতীতের নাগরিক দিন দিন যাপনের একটা হদিশ পাই বলতে পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাতো কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন পরিবৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতস্য জাতপতিরেক,
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া লিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

কেমন আছেন বন্ধুরা? আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আমাদের ছোটবেলায় না ছিল ইন্টারনেট আর না ছিল স্মার্টফোন। সেই সময় আমরা বাঙালিরা ঘুরতে যাব ভাবলে বাড়ির বড়রা প্রথমেই বলতো দীপুদার কথা। দীপুদা কে জানেন না? আরে দীপুদা হলো দীঘা, পুরী আর দার্জিলিংয়ের শর্ট ফর্ম। আর এর বাইরে বড় জোর কাশ্মীর, সিমলা, মানালি, বেনারস কিংবা মাদ্রাস, মানে এখন যেটা চেন্নাই। তা বলে বাঙালি বিদেশ ভ্রমণ করতো না, তা কিন্তু নয়। 70 আর 80 দশকে বলিউডের মুভিগুলোতে সুইজারল্যান্ড দেখে আপামর বাঙালি কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছিল ইউরোপে ঘুরতে যাওয়ার। তারপর কয়েকটা মুভিতে সেই সময় দেখানো হয়েছিল মরিসাস বলে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর দ্বীপ, দেখেই ভালো লেগে গেছিল। সেই ছোট্টবেলা থেকে আমার কল্পনায় তুলিতে আঁকা মায়াবী কিন্তু সৌন্দর্যমণ্ডিত ছোট্ট সেই দ্বীপ মরিসাস। স্বপ্ন দেখতাম আমি সেখানে ঘুরতে গেছি, সোনালি বালির বিচে বসে নীল সমুদ্রের দিকে তাকিয়ে আছি। আর এই আকর্ষণ থেকে আমি বোধহয় কখনোই মুক্ত হতে পারিনি। সেই মায়াবী টানে এবার সত্যি সত্যি ভেসে গেলাম। আর তাই পেছন ফিরে না ভেবে সব ব্যস্ততা বেমালুম চেপে গিয়ে ওই মরিশাস যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করে ফেললাম। না, আমায় কিছু করতে হয়নি, গ্লোব অল ইন্ডিয়াকে বলা মাত্রই ওরা সব ব্যবস্থা করে দিয়েছিল কয়েকদিনের মধ্যেই। আর তারপর বলবো সেই অসাধারণ ট্যুরের কথা, তবে তার আগে ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নেব। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি মরিসাস। আমার এই মরিসাস যাবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। যথা সময়ে আমার কাছে পৌঁছে গেল ফ্লাইটের টিকিট, হোটেল বুকিংয়ের কাগজপত্র এবং অবশ্যই আমার পছন্দ আর ওদের এক্সপার্ট পরামর্শে বানানো ডিটেইলড আইটিনারি। প্রথমে রাতের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই, এক রাত ওখানে হোটেলে, তারপর পরের দিন ভোরবেলা এয়ার মরিশিয়াসের ফ্লাইটে আমাদের মরিশিয়াস যাত্রা শুরু হলো। সময়টা আগস্ট মাসের মাঝামাঝি, আরব সাগরের মেজাজটা একটু বিগড়েছিল সকাল থেকে, তাই এই যাত্রাপথে আবহাওয়া ভালো না থাকার জন্য বেশিরভাগ সময়ই সিট বেল্ট বেঁধে রাখতে হলো। এরকম অভিজ্ঞতা অবশ্য আমার আগে বহুবার আসা যাওয়ার পথে হয়েছিল, কিন্তু এবার যেন একটু বেশি পেলাম। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো, এটা অনুভব করতে শুরু করলাম যখন আমরা মরিশিয়াসের একমাত্র বিমানবন্দর স্যার সিবুসাগুর রামগোলাম এয়ারপোর্টের কাছে চলে এলাম। একটা ছোট্ট এয়ার পকেটে পড়ে একবার একটা মৃদু ঝাঁকুনি, তারপর সব একদম স্মুথ আর শান্ত। এদিকের আকাশটা ঝকঝকে রোদের আলোয় ভেসে যাচ্ছে। আমি উইন্ডো সিটে বসেছিলাম বলে বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম বাইরের আকাশের অবস্থা। 4691 কিলোমিটারের দূরত্বটা কিন্তু খুব একটা কম নয়, সময় লাগলো প্রায় 6.5 ঘন্টার মতন। আমার ঠিক আগের রোতে বসে আছে একজোড়া কাপল, ওদের দেখে আর কথাবার্তা শুনে অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে এদের সদ্য বিয়ে হয়েছে, মরিশাস যাচ্ছে হানিমুন করতে। হাসি মজা মান অভিমান সবই চলছে, আশেপাশের অন্য যাত্রীদের পরোয়া না করেই। এইসব দেখতে দেখতে আমার একটা হাসির কথা মনে পড়ে গেল, আর নিজের মনেই হেসে উঠলাম আমি। আসলে বহুদিন আগে একটা মজার গল্প শুনেছিলাম, আর সেটাও ছিল বিবাহিত এক দম্পতিকে নিয়ে। স্বামী এবং স্ত্রী একই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কর্মরত, স্ত্রী পাইলট আর স্বামী কন্ট্রোল টাওয়ারের ইনস্ট্রাক্টর। তা একদিন পাইলট স্ত্রী এয়ারপোর্টের কাছে এসে ল্যান্ডিং করার সময় কিছু একটা সমস্যায় পড়েছিলেন।
1: হ্যালো কন্ট্রোল টাওয়ার, ফ্লাইট নাম্বার 778 এর কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে।
2: আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, প্লিজ আরো একবার বলুন কি সমস্যা হয়েছে।
1: ঠিক আছে বাদ দাও, তুমি কবেই বা আমার কথা কান দিয়েছো।
2: আরে আরে সমস্যাটা বলো প্লিজ।
1: বললাম তো শুনতে হবে না, বাদ দাও।
2: বলো বলো প্লিজ বলো।
1: বলছি বাদ দাও, জীবনে কোন দিন আমার কথা শুনেছো?
2: আরে বলবে তো রে বাবা, কি প্রবলেম হয়েছে?
1: কিছু না, আমি ঠিক আছি, বাদ দাও।
2: বলো না প্লিজ বলো।
1: প্রবলেম আমার, আমাকে বুঝতে দাও, তোমাকে ভাবতে হবে না, অযথা টেনশন নিও না।
2: আরে বোঝার চেষ্টা করো, এই ফ্লাইটে তুমি ছাড়াও 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রু রয়েছে।
1: সেটাই তো, জীবনে কোনোদিন ভেবেছো আমার কথা? এখনো তোমার 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রুকে নিয়েই চিন্তা, জীবনে এক মুহূর্ত আমার কথা ভাবলে না।
2: আর তারপর বাকিটা ইতিহাস।
0: আমার ফ্লাইট এখন মরিশাস এয়ারপোর্টের উপরে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব আমরা, আর এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি, আমি ঘুরব মরিশাস আপনাদের সাথে, কোথাও যাবেন না, শুনতে থাকুন গ্লোব ট্রটে।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মরিশাস। মরিশাসের আকাশে এখন আমার ফ্লাইটটা উড়ছে। এবার নিচের দিকে তাকিয়ে আকাশ থেকেই আমার সেই ছোট্টবেলার কল্পনার জগতের সঙ্গে মিল খুঁজতে শুরু করলাম। সত্যি সত্যি মেঘের আনাগোনা ও লুকোচুরির মধ্যেই কল্পনার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন ঘটতে শুরু হলো। আকাশ থেকে এই অতি মায়াবী ও সৌন্দর্যে ভরা মরিশাসের প্রেমে ভেসে যাওয়ার সুন্দর মুহূর্তগুলোকে হাতছাড়া না করে মোবাইলটাকে অন করে ভিডিও করতে লাগলাম। আমার সামনের ওই নিউলি ম্যারিড কাপলও দেখি আর কোনো কথা বলছে না, জানলা দিকে তাকিয়ে বসে আছে দুজনেই। আসলে যার কথা না বললেই অন্যায় হবে তা হলো এই ভুবন মোহিনী ও অপার সৌন্দর্যের ডালি উজাড় করে অকৃপণভাবে সাজিয়ে গুছিয়ে দেশটিকে ভরে রেখেছে অগণিত বীচ। আর কয়েকটা ছোট্ট ছোট্ট দ্বীপ রয়েছে আশেপাশে যেগুলো এত উপর থেকে সোনালি সবুজ রঙের বিন্দুর মতন লাগছে। এই ছোট্ট দেশটায় তারপরেও আছে এক অবিস্মরণীয় আগ্নেয়গিরি। অনেক অনেক বছর আগে ঘটে যাওয়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ওই স্থানের এক বিপুল পরিমাণ পরিবর্তন ঘটিয়েছে, যার প্রমাণ এখনও বিদ্যমান। সেই লাভা বয়ে গিয়ে বিভিন্ন রঙের মাটি সৃষ্টিতে সাহায্য করেছে, যা এক কথায় খুবই আকর্ষণীয় করে তুলেছে সুন্দরী মরিশাসকে। শুধু তাই না, সেই ভলক্যানিক ইরাপশন থেকে সৃষ্টি হয়েছে এক সুবিশাল গোলাকৃতি খাদ। সেটা এতটাই গভীর যে নিচে কি আছে দেখা যায় না উপরের কিনারা থেকে। এই দেশের রাজধানী হলো পোর্ট লুইস। যেহেতু দেশটি দ্বীপ রাষ্ট্র তাই এর পোর্টের মাহাত্ম্য অনেক। ক্যাপিটাল সিটি পোর্ট লুইস হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট। আর এটাও অবাক হয়ে দেখার মতন যে দেশটি আয়তনে এত ছোট, লম্বায় 65 কিলোমিটার এবং চওড়ায় 45 কিলোমিটার, ঠিক এইটুকুনি জায়গার মধ্যে এই দেশে কি মানে। তাই তো পৃথিবীর সমস্ত ভ্রমণপ্রেমিক মানুষের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠতে পেরেছে এই সুন্দরী আর মায়াবী মরিশাস। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের মরিশাস বিমানবন্দরে নামার পর অন অ্যারাইভাল ভিসা পেতে কোনো রকমই অসুবিধে হলো না। আসলে এটা ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা, আর সেই সাথে একটা দুর্দান্ত ওয়েলকাম পেলাম এয়ারপোর্টে নেমে। একটা জিনিস দেখে একটু অবাকই হলাম, এখানকার স্টাফরা মাঝে মাঝেই একটু হিন্দি কথা বলার চেষ্টা করছিল। তার একটা বিশেষ কারণ ছিল, কয়েকদিন পরেই যে বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন সেটা এই মরিশাসেই হচ্ছে, তাই আমাদের বিশেষভাবে বরণ করা হলো। বেশ ভালোই লাগছিল এই মুহূর্তে ভারতীয় হিসেবে। এবার আমাদের জন্য আগে থেকে বুকিং করা গাড়ি অপেক্ষা করছিল, তারাও আমাদের স্বাগতম জানাবার জন্য প্রস্তুত ছিল সুন্দরভাবেই। কিছু মানি এক্সচেঞ্জ করে এবং লোকাল একটা সিম নিয়ে বেরিয়ে পড়লাম বিমানবন্দর থেকে আমাদের বুকিং করা রিসোর্টের উদ্দেশ্যে। বেরিয়েই চমক আকাশের দিকে তাকিয়ে, মরিশাসের প্রেমে আমি সেই কবে থেকে পড়েছিলাম মনে নেই, কিন্তু এখানে এসে আকাশে মেঘের ভেলার আনাগোনা দেখে আরেকবার তার প্রেমে না পড়ে উপায় নেই। এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে এত রকমারি সুন্দর সুন্দর আকৃতির পাহাড় রয়েছে, যেটা আরও আকর্ষণীয় করে তুলেছে এই দ্বীপ নগরীকে, এবং এগুলো না দেখলে বিশ্বাস করা অসম্ভব বটে। আর এই সব চমকের মধ্যে আরও একটি বড় চমক হলো, বহু জায়গায় মরিশাসের জাতীয় পতাকার সঙ্গে আমাদের জাতীয় পতাকার সমান তালে ও সমহিমায় সহাবস্থান, যা কিনা যে কোনো ভারতীয়কে গর্বিত না করে পারে না। এর কারণ আমি আগেই বলেছি, ওই বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন। রাস্তার দুদিকে শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আমাদের রিসোর্টের দিকে, যার অবস্থান মরিশাসের ঠিক উত্তর পশ্চিম প্রান্তে, আর আমাদের এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু হয়েছে দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে। আসলে দেশটা খুবই ছোট, তাই এরকম ঘোরার মজাও বেশি। এই গাড়ি নিয়েই বারবার দ্বীপ রাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছিলাম। ওই তো সামনেই আমাদের রিসোর্ট। হ্যাঁ, এখন একটু ফ্রেশ হয়ে নেব, পেট পুজোটাও সেরে নেব তাড়াতাড়ি, ঘুরতে বেরোতে হবে যে। আর হ্যাঁ, আমার এই সফর জারি থাকবে আপনাদেরই সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

গতকাল রাত থেকে একের পর এক পট পরিবর্তনকে আপন মনের সঙ্গী করে চলেছি আনন্দের সঙ্গে। তাই তো দুটো ফ্লাইটের এতটা জার্নি, তার সঙ্গে মুম্বাইয়ে গভীর রাতের কিছুটা সময় কাটানো, সব মিলিয়ে একটা ক্লান্তির ছাপ মনে ও শরীরের উপর প্রভাব বিস্তার করার কথা। এই সময় মনে হওয়াই স্বাভাবিক গাড়ির সিটে শরীর এলিয়ে চোখ বুঝে একটু বিশ্রাম নেওয়ার, কিন্তু সেসব কই। রাস্তার দুধারে কখনো বিচ আর পাহাড়, আর কখনো বা হাইরাইসের সারি, প্রচুর হোটেল আর পর্যটকদের ভিড় দেখলাম বিচের আশেপাশে। আসলে এদেশের প্রধান ইনকাম ট্যুরিজম থেকে, এরপরেই এদের আয়ের আর এক উৎস হচ্ছে সুগারকেন ইন্ডাস্ট্রি। তার প্রমাণস্বরূপ যাত্রাপথে দেখতে পেলাম প্রচুর পরিমাণে আখের ক্ষেত মাঝে মধ্যেই ছড়িয়ে আছে। এখানে আইন কিন্তু খুব কড়া, আর সবাই দেশের নিয়ম কানুন খুব সুষ্ঠুভাবেই মেনে চলেন, তাই রাস্তাঘাটে পুলিশের সংখ্যা হাতে গোনা। এদেশের মানুষদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই, তাই তো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিশ্চান বা অন্যান্য জাতির সব অবস্থান রয়েছে, যা এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য খুব খুব জরুরি। ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম আমাদের রিসোর্টটি খুব মনোরম পরিবেশের মধ্যেই অবস্থিত। প্রথম থেকেই এই রিসোর্টটার প্রশংসা দেখেছি গুগলের রিভিউতে। এর কাছেই রয়েছে মরিশাসের একটা বিখ্যাত বিচ, যার পোশাকি নাম হচ্ছে ট্রুঅক্স বিচেস। বলতে বলতেই আমাদের গাড়ি ওই সৌন্দর্যমণ্ডিত পরিবেশের মধ্যে চলে এলো। এই দেখুন সেই বিচ যার কথা আমি বলছিলাম। আমার চোখ তো ছানা ভরা, ভাবতে শুরু করেছি এখনই একবার গাড়ি থেকে নেমে পড়ব কিনা। ঠিক এরকমই এক মুহূর্তে আমাদের ড্রাইভার গাড়ি থামিয়ে জানিয়ে দিল এখানে এখনকার মতন যাত্রা শেষ। সঙ্গে সঙ্গে মনে হলো আমাকে কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে একটা সুন্দর ও খুব মিষ্টি স্বপ্নের বিঘ্ন ঘটালো। কিন্তু কই, এ তো আর এক স্বপ্নপুরীর প্রবেশদ্বার, যা কিনা আমাদের জন্য স্বাগত জানানোর অপেক্ষায়। ঘোর কাটিয়ে এখানে কিছু আনুষ্ঠানিক নিয়মকানুন খুব সুন্দরভাবে পালনের মাধ্যমে আমাদের সাদর আমন্ত্রণ জানানো হলো। সেটাও আবার কিনা একটা লোভনীয় সুইমিং পুলের পাশে বসিয়ে, আর এই চমকের পর চমক চলতেই থাকলো। আমাদের রুমগুলোর ঠিক পাশেই রয়েছে আকর্ষণীয় সুদৃশ্য আরও একটা সুইমিং পুল। জাস্ট স্বপ্নের মতন মনে হচ্ছিল সবটুকু। আমার এই মরিশাস ঘোরার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in। এখানে গিয়ে দেখতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্রেকের পর ফিরে এলাম। আমি রয়েছি আপনাদেরই সাথে মরিশেসে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ। এই মুহূর্তে এখানে একটু শীতের আমেজ, যা আমাদের মনটাকে আরও সতেজ করে তুলেছে। কোথায় আমাদের এত জার্নির ক্লান্তি, মন চাইছিল এক্ষুনি পুলে নেমে পড়ি, কিন্তু নিজেদের কন্ট্রোল করলাম আমরা সবাই, যাতে এখানে কদিন সুস্থভাবেই কাটাতে পারি এই কথা ভেবেই। আর সুইমিং পুল তো চলে যাচ্ছে না, আমাদের সঙ্গেই এ কদিন থাকছে। এখানে বলার প্রয়োজন আছে যে এই মুহূর্তে মরিশিয়াসে সময় প্রায় বিকেল 4:30, যা কিনা আমাদের দেশের থেকে ঠিক 1 ঘন্টা পিছিয়ে। এই মুহূর্তে এতটুকু বিশ্রাম নেওয়ার কথা না ভেবে যতটা পারলাম মনের আনন্দে ভিডিও আর ছবি তুলে গেলাম। খোলামেলা পরিবেশে আলাদা আলাদা ব্লকে সব রুমের ব্যবস্থা, যা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য আদর্শ। আর আলাদা আলাদা করে কত যে সুইমিং পুল, বলতে গেলে মনে হবে প্রায় সব রুমগুলোর সঙ্গেই পুলের সংযোগ, যা একটা বাড়তি মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে প্রচুর সুন্দর সুন্দর নানা রকম গাছের সমারোহ, তাই দেখতাম অনেকেই এই মনোরম পরিবেশের মধ্যেই সময় কাটিয়ে দিচ্ছেন, আর সঙ্গে সুইমিং করার সুবিধে তো আছেই। সারাটা সন্ধে সামনের বিচে মজা করে কাটিয়ে তারপর ঠিক রাত 10টায় ডিনার করে নিলাম। পরের দিন সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মরিশিয়াস ঘুরতে। আজ আমাদের গন্তব্য মরিশিয়াসের বিখ্যাত কালার্ড আর্থ, যা কিনা অনেক অনেক বছর আগে সুবিশাল আগ্নেয়গিরি থেকে গলিত লাভা বেরিয়ে তা থেকেই তৈরি হয়েছিল। এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরেও কি সুন্দর বাহারি রং ও রূপ নিয়ে অবস্থান করছে, এক কথায় অতুলনীয়। এটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসু লোকজন ছুটে আসে এই মরিশিয়াসে। এখানে এরা এটাকে 7 কালার্ড আর্থও বলে থাকে। সত্যি সত্যি এই বিশেষ জায়গাটি ওরা সুন্দর পরিকল্পনার মাধ্যমে যেভাবে সংরক্ষণ করে চলেছে তা আমাদের কাছে শিক্ষণীয় বটে। সাদার্ন মরিশিয়াসের বাহারি রঙের বিশেষ মাটির কিছু ভিডিও ও ছবি তুলে নিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব বলে। দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট .com-এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজ আমাদের গন্তব্য হচ্ছে মরিশাসের এক বিখ্যাত প্রাইভেট বিচে, আর এটার গালভরা একটা নামও আছে, ইলে অক সার্ভস। এটা মরিশাসের একদম পূর্ব প্রান্তে অবস্থিত। আমাদের রিসোর্টটার অবস্থান হচ্ছে মোটামুটি দেশটার উত্তর পশ্চিম প্রান্তে, তাই যাত্রাপথেও দ্বীপ রাষ্ট্রটিকে বারবার দেখার সুযোগ হয়ে যাচ্ছে। রাস্তাঘাট বেশ পরিকল্পনা মাফিক হলেও চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়ার মতো, আর এই সবুজ জঙ্গল পুরোপুরি প্রাকৃতিক। আফ্রিকার জঙ্গলেরই একটা অংশ ছিল এই সব এলাকাগুলো, তাই পরিকল্পনার ছাপ না থাকলেও তা কিন্তু ওই সুন্দর পরিবেশের সঙ্গে মানানসই লাগছে। দেখতে দেখতে আমাদের গাড়ি মরিশাসের পূর্ব প্রান্তে চলে এলো। এখানে আমাদের সঙ্গে সমান তালে একদিকে সঙ্গত করে চলেছে মাইলের পর মাইল নয়নাভিরাম নানা বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় মরিশাসের সেই বিখ্যাত বীচ সমূহ। এখানে যে জিনিসটা চোখে পড়ার ও বিশেষভাবে বলার তা হলো, বেশ কয়েক কিলোমিটার ধরে বীচের সঙ্গে সুন্দর করে সাজানো গোছানো ও নানান রকম বিশাল বিশাল গাছের সমারোহে গড়ে ওঠা সিনিয়র সিটিজেন পার্ক। এই সময় বারবার আমার মনকে কেড়ে নিচ্ছিল ওই বীচের সঙ্গে নানা গাছের নিচে সুশীতল ছায়ায় চাদরে ঢাকা পরিবেশটা। এই প্রসঙ্গে আরও একটা কথা মনে এলো, এদেশের সরকার সিনিয়র সিটিজেনদের জন্যে বেশ কিছু সুযোগ সুবিধে দিয়ে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে পেনশন সংক্রান্ত একটা বিশাল সুবিধা। ভাবছেন তো এ আবার নতুন কি? হ্যাঁ, একটু কিছু তো নতুন আছে অন্তত আমাদের দেশের তুলনায়। তা হলো, আপনি কোনো দিন চাকরি না করলেও 60 বছর পরে পুরুষ ও মহিলা উভয়ই পেনশন পাবেন, এমনকি স্বামী ও স্ত্রী আলাদা আলাদাভাবে। তার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধে তো আছেই, পুরোটাই এখানকার সরকার এখানকার নাগরিকদের দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জানবো আরও অনেক কিছু, ঘুরবো মরিশাস, ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আমাদের পুরো দিনের প্রাইভেট বিচ আইল্যান্ড ট্যুরের কথায়। যাওয়ার পথে আমাদের গাইড বেশ কিছু তথ্য দিলেন, এর মধ্যে যেটা না বললেই নয় তা হলো ওই সি বিচের জিনিসপত্রের দাম, যা কিনা সাধারণ মানুষের কাছে একটা বিশাল চাপের ব্যাপার। তাই কিছু খাবার দাবার কিনে নিতে হলো সামনের একটা মল থেকে, সেটাও কম চাপের মনে হলো না। আমরা মোট ছজন ছিলাম আর আমাদের ছয়জনের জন্য সামান্য কিছু খাবার আর এক বোতল করে জল ও কোল্ড ড্রিঙ্কস নিলাম, যার দাম পড়ল ভারতীয় টাকার হিসেবে প্রায় 1800 টাকা। যাই হোক, আমাদের একটা বিচে নামিয়ে জানানো হলো এখান থেকে স্পিড বোট করে নিয়ে যাওয়া হবে সেই আকাঙ্ক্ষিত বিচে। যাওয়ার পথে যদি কেউ কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান তবে তা করতে পারেন। তার জন্য যা রেট বলা হলো তা অবাক করার মতন, কারণ এই সব ওয়াটার অ্যাক্টিভিটিস আমাদের আগেই করা ছিল লাক্ষাদ্বীপ, থাইল্যান্ড বা বালিদ্বীপ ভ্রমণের সময়। তাই আমরা ঠিক করলাম বেশ কিছু দূরে স্পিড বোটে যেতে নাকি আধ ঘন্টার মতন লাগবে, সেইখানে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে সেটা দেখতে যাব। এই স্পিড বোটের ভাড়া নিয়েছিল 6 জনের জন্য মোট 12,000 টাকা। যাই হোক, আমাদের স্পিড বোট জার্নি শুরু হতেই মাথা থেকে সব হিসেব নিকেশ এক মুহূর্তে হারিয়ে গিয়ে সে এক অন্য জগতে প্রবেশ ঘটল। কোন দিকে দেখব বা কোন প্রান্তের ভিডিও তুলব তা তো ভেবেই পাচ্ছি না, মনে হচ্ছে এদিকে ছবি তুলতে গিয়ে ওদিকটা বোধহয় মিস হয়ে যাচ্ছে। সেই সঙ্গে যাত্রাপথে যেভাবে স্পিড বোট লাফিয়ে লাফিয়ে চলছে তাতে কখনো কখনো মনে হচ্ছে এই বুঝি বোট উল্টে গেল। যদিও এভাবে স্পিড বোট চড়ার অভিজ্ঞতা আগেও ছিল আমার। আমাদের আসল গন্তব্য হলো সেই বিখ্যাত ওয়াটারফলসে, যা কিনা আমাদের যাত্রা শুরুর আগেই এক ঝলক দেখেছিলাম ইউটিউবে। কিন্তু এখানে যাওয়ার পথে চারিদিকে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড় আমাদের সঙ্গে সামনেই সঙ্গত করে চলেছে। অকল্পনীয় নানান বৈচিত্র্যপূর্ণ বাহারি রং বেরঙের পাহাড় তার মাঝ দিয়ে উঁকি দিচ্ছে উজ্জ্বল নীল রঙা আকাশ। এখানে আরও একটা লক্ষণীয় বিষয় হলো সেই আকাশের নানা মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসা সূর্য রশ্মির প্রতিফলনের সাথে সাথে নীল সমুদ্রের জলরাশিতেও নানা বৈচিত্র্যপূর্ণ রঙের সমারোহ হয়েই চলেছে সমান তালে। এই মহাবিশ্বের সব থেকে সেরা শিল্পী হলেন ঈশ্বর, একথা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন এই পরিবেশটা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর দেখব সেই দারুণ ওয়াটারফলসটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই মনকাড়া পরিবেশের মধ্যেই চলে এলাম সেই আকর্ষণীয় ওয়াটারফলসের সামনে, যা খুব দূর থেকে একটু একটু করে চোখের সামনে ধরা দিচ্ছিল। আস্তে আস্তে আমাদেরও সুযোগ হলো তাকে আরও কাছ থেকে দেখার। ওই সামান্য সময়ের মধ্যেই তিনি তার তেজের ছটায় বুঝিয়ে দিলেন বেশি কাছে এসো না, তাই একটু দূরত্ব রেখেই তার গরিমা উপভোগ করছিলাম। কয়েকশো ফুট উপর থেকে বিশাল চওড়া জলধারা তীব্র গতিবেগে নিচের পাথরের জমিতে ঝাঁপিয়ে পড়ছে। খুব কাছে গেলে বোটটা উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে 100%। কিছুক্ষণ ফটো সেশন চলার পর এবার আমাদের বোটের মুখ ঘুরিয়ে যাত্রা শুরু হলো সেই আকর্ষণীয় ও অবশ্যই মায়াবী প্রাইভেট বিচের দিকে। এই বিচটির বিশেষত্ব হচ্ছে এটা মরিশাসের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন, তাই মনে হয় নিজ গরিমায় ইনি যথেষ্ট গর্বিত, তাই নিজেকে একটু আভিজাত্যের মোড়কে আলাদা করে রাখার এত প্রচেষ্টা। এর প্রতিটি মুহূর্তেই নিজেকে আকর্ষণীয় করে তোলার অফুরন্ত আয়োজন চোখে পড়ার মতো। মরিশাসের পুরো নাম রিপাবলিক অফ মরিশাস। এটা আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূল ঘেঁষে ভারত মহাসাগরে অবস্থিত। এর রাজধানী শহর হল পোর্ট লুইস এবং এখানকার মুদ্রা হল মরিশাস রুপি। এখানেই শুনেছিলাম সেই ডলফিন রাইডের কথা। ডলফিনের সঙ্গে মেতে উঠতে মন কার না চায়। সুন্দর সুন্দর ছোট ছোট ইয়ট করে ভারত মহাসাগরের মধ্যে আমরা গেলাম ডলফিন দেখতে। প্রচুর ডলফিন আমাদের ইয়টের সঙ্গে সঙ্গে সাঁতার কাটছে। এ এক অসাধারণ দৃশ্য। তারপর আমরা ঘুরে দেখতে গেলাম মরিশাসের নর্থ জোন। উত্তর পূর্ব দিকের নর্থ জোনে শহর ছাড়িয়ে চলতি বাস এগিয়ে যাবে লা সিটাডেল অর্থাৎ পাহাড়ের মাথায়। পাহাড়ের উপর থেকে সমুদ্রের তীরে পোর্ট লুইসকে মনে হবে হাতে আঁকা ছবির মতন। মরিশাসের এই মনোরম পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যেতে বাধ্য। এখানেই দেখলাম ডাচদের ঐতিহাসিক কালো পাথরের প্রাচীন দুর্গ। দুর্গের সামনে পাহাড়ের দিকে তাক করে আছে বিশাল এক কামান। বলে রাখা ভালো, এই মরিশাস কিন্তু জাহাজ তৈরির জন্য বিখ্যাত। এখানকার কাঠের তৈরি পুরনো জাহাজগুলো দেখলে মনে হবে বিখ্যাত মুভি পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের রাজ্য। সামনেই রয়েছে কডন ওয়াটারফ্রন্ট লাগোয়া শপিং কমপ্লেক্স। কেনাকাটার জন্য এর চেয়ে ভালো অপশন আর নেই। নর্থ জোনের সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে চোখে পড়বে মানুষের অনেক জটলা। আসলে ওই জটলাগুলো হলো স্থানীয়দের ক্রিয়ল নাচের আসর। গানের ছন্দ আর নাচের তালে নিজেকে হারিয়ে ফেলবেন এক মুহূর্তের মধ্যে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

মরিশাসে কিন্তু ছোট ছোট দ্বীপের অভাব নেই। বেলমেয়ার এবং সার্ফ আইল্যান্ডে রয়েছে সাবমেরিন রাইড, ডিপসি ওয়াকিং, স্কুবা ডাইভিং, উইন্ড সার্ফিং, স্কিইং, ইয়টিং এবং প্যারাসেলিংয়ের মতন এক্সাইটিং সব ওয়াটার স্পোর্টস। সাহস আর বাজেট এই দুটো যদি থাকে তাহলে হয়ে যাবে নতুন এক অভিজ্ঞতা। আর ঠিক পাশেই সমুদ্র সৈকতে সঙ্গী নারিকেল গাছের সারি প্রাণ ভরিয়ে দেবে, মনে হবে আপনি কোনো ক্যারিবিয়ান আইল্যান্ডে চলে এসেছেন। সাগর জলে নীল সবুজ কালো রঙের মেলা, আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। মাঝে মধ্যে চোখে পড়বে রং বেরঙের পালতোলা নৌকা, ঠিক যেন তুলি দিয়ে আঁকা সব ছবি। ইচ্ছে হলেই স্পিড বোটে চড়ে হারিয়ে যেতে পারেন ওই নীল সাগরের অতল গভীরে। এখানে আরও রয়েছে বালাক্লাভা অঞ্চল, শিবসাগর, রামগুলাম, বটানিক্যাল গার্ডেন, বার্ড স্যাংচুয়ারি, ঐতিহাসিক ব্লু পেনি মিউজিয়াম এবং বিখ্যাত মরিশাস অ্যাকোয়ারিয়াম। মরিশাসের মাঝে আলেকজান্ড্রা ও চেমারাল জলপ্রপাতটিও দেখার মতন। তাছাড়া ম্যাট দে লেবাডোনেসের কলোনিয়াম স্থাপত্যের নিদর্শন, সবুজের সমারোহ, সুন্দর সুন্দর অর্চার্ড এবং শেষে মরিশাসের গার্ডেনে রাম টেস্টিং ট্যুর মিস করবেন না। মরিশাসের সাউথ ট্যুরে হারিয়ে যাবেন আর এক মোহনীয় অপলক সুন্দরের মূর্ছনায়, সমুদ্রকে ঘিরে থাকা নানান রঙের চোখ জুড়ানো কোরাল রিফ, প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, আশ্চর্য সুন্দর প্রাকৃতিক জিনিসের সম্ভার, পর্যটকদের সেলফি আর ছবি তোলার মাত্রা বাড়িয়ে দেবে কয়েক গুণ। এখানে একটি বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে, মন্দিরে রয়েছে পাথরে তৈরি শিবমূর্তি। এই মহেশ্বরনাথ শিব মন্দিরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এবার ঘুরে আসুন গ্র্যান্ড গলফ কোর্স। এই গলফ কোর্সটি বিশ্ববিখ্যাত, মরিশাসের বিশাল জায়গা জুড়ে আছে এই রকম একাধিক গলফ কোর্স। সবুজ প্রান্তরের এই খেলার মাঠে শরীর ও মন দুই ভরে যাবে। তাছাড়া মরিশাসের বিলাসবহুল হোটেল রিসর্টগুলো ডিটক্স ও রিল্যাক্স করার জন্য আমার মতন ট্যুরিস্টদের পারফেক্ট চয়েস। যাদের বডি ম্যাসাজ করানোর প্রতি আলাদা আদর রয়েছে তারা নিতে পারেন আধুনিক সায়েন্টিফিক থেরাপির সংমিশ্রণে মরিশাসের স্পা থেরাপি। সব টেনশন ক্লান্তি ভুলে হারিয়ে যান ম্যাসাজের রূপকথার রাজ্যে। সাউথ জোনের সৌন্দর্য কিন্তু এখানেই শেষ নয়। মরিশাসের সবচেয়ে গর্জিয়াস ভিউ পয়েন্ট হল প্যানোরামিক ভিউ পয়েন্ট। এটা মুন মাউন্টেনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত। পাহাড়টিতে রয়েছে এক্সাইটিং সব এক্সপেরিমেন্টের জায়গা। স্থানীয়দের মাঝে পাহাড়টিতে নিয়ে রয়েছে মজার মজার সব গল্প। শোনাবো সেই সব গল্প অন্য কোনো একদিন। এখানে ব্লু সি বিচ, ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ ও ট্যামারিন সমুদ্র সৈকতের চারপাশ জুড়ে আছে সবুজের সমাবেশ। আর এখানকার মাটেলা টাওয়ার মিউজিয়াম আর ক্যাসেলা ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চারের ওয়াইল্ড লাইফ দেখাও বেশ জনপ্রিয়। মরিশাসে দেখার অনেক জায়গা আছে। এক এক করে গ্লোবে দেওয়া আইটিনারি অনুযায়ী দেখে নিয়েছিলাম সবকটা স্পট। এখানকার বিরাট সাইজের বিখ্যাত কুমির দেখতে হলে যেতে হবে লাভিনাইল ক্রোকোডাইল পার্ক। তাছাড়াও সেখানে রয়েছে বিশাল আকারের বাদুর, কচ্ছপ, বানর আর পোকামাকড়ের সংগ্রহ। সেই দিনই দেখতে গেলাম ক্যামেরল জলপ্রপাত। এটা হলো মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত, উচ্চতায় প্রায় 100 মিটার। এমন অপরূপ প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে দারুণ আনন্দ পাবেন। এখানেও দেখতে পাবেন চমৎকার 7 কালার আত, লাল বাদামি বেগুনি রঙের আস্তরণ। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জজ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটি, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জজ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটা, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে এই পার্কেই দেখা পেতে পারেন মরিশাসের বিলুপ্ত প্রায় পিঙ্ক পিজন বা গোলাপি পায়রা। খুব কাছেই রয়েছে প্যাম্পলেমোসেস বটানিক্যাল গার্ডেন। প্রায় 60 একর জমির উপর রয়েছে এই বিশাল গার্ডেনটা।
পাম গাছ থেকে শুরু করে সেখানে রয়েছে বিশাল সব পদ্মপুকুর। আমার দারুণ লেগেছিল গ্র্যান্ড বেসেন। অসাধারণ এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে অবস্থিত। একে বলা হয় মরিশাসের সবচেয়ে পবিত্র হিন্দু এলাকা। একটা বিশাল শিবের মন্দির রয়েছে সেখানে, আর ওখানেই আছে 108 ফুটের শিবমূর্তি। মরিশাসে গিয়ে অবশ্যই যাওয়া দরকার মারিয়ানা বিচ। সমুদ্রের নীল জল ও আশপাশের পরিবেশের শোভা দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। এছাড়াও মরিশাসের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লা মনরো বিচ, কেসেলা বার্ড পার্ক, মরিশাস অ্যাকোয়ারিয়াম, মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, ব্লু পেনি মিউজিয়াম, লিওন মাউন্টেন এবং অবশ্যই গ্র্যান্ড পোর্ট। পর্যটন স্বর্গ মরিশাসে পর্যটকদের কেনাকাটার কথা জিজ্ঞাসা করলে এক কথায় উত্তর আসবে পারফিউম, বিভিন্ন রকমের অয়েল অ্যান্ড কফি। তাছাড়া বিখ্যাত বেতের শোপিস এবং হস্তশিল্পের আদিবাসী পোশাক পেয়ে যাবেন স্থানীয় পোর্টলুই মেন মার্কেটে। মরিশাসের চিলি কেক, ক্রোয়েল কারি এবং সি ফুড অবশ্যই খেয়ে দেখবেন। রেস্টুরেন্টগুলোতে বসলে ইটালিয়ান ও ভারতীয় খাবারের মেনু দেখলে লোভ সামলানো দায় হবে আপনার। কি যেতে ইচ্ছে করছে মরিশাস? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, কারণ আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। ভালো থাকবেন, স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়া সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি, মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে।

0: স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে প্রবাসী মন অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র রেডিও বাংলা net.com-এ। বন্ধু, অনেকের কাছেই আধুনিক শহর কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে ধরা থাকে। বার্ধক্য বা শারীরিক কারণে চট করে বাইরে বেরোনোর উপায় অনেকেরই হয়তো নেই, কিংবা শহরের হই হট্টগোল, ধুলো ময়লা, গরম বৃষ্টি, জল কাদা পছন্দ নয় বলে বেরোতে হয়তো পছন্দও করেন না অনেকে। তবে কারুর কারুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে ব্যাপারটা নিজের ইচ্ছে অনিচ্ছের উপরে নির্ভর করে না। সমাজ, পরিবার, ধর্মীয় নিয়ম নীতি নির্ধারণ করে দেয় বাইরে বেরোনো। ১৯ শতকের কলকাতা নিয়ে কিন্তু বিভিন্ন স্মৃতিচারণে আমরা দেখতে পাই যে কিভাবে বাড়ির অন্দরমহলেই জগৎ ছিল মহিলাদের। বড় বাড়ির ক্ষেত্রে বাচ্চারাও কিন্তু বাড়ির মধ্যেই থাকতো, ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর স্বাধীনতাও কিন্তু সেই বাচ্চাগুলোর ছিল না সেই সময়। ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস বুঝতে চাইলে আমাদের কিন্তু নতুন এক দৃষ্টিকোণ বুঝতে হবে এই শহরকে আবিষ্কার করার জন্য। আরও কথা বলবো এই নিয়েই, কিন্তু গানের ওপারে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার জানা অজানার বুঝাজ তার কাঁধে, বুঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ, অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে, দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানা।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু আমরা নতুন এক দৃষ্টিকোণ থেকে শহরকে আবিষ্কার করতে পারি। চলমান অতি ব্যস্ত জীবনকে বদ্ধ পরিসরে থিতু ঈষত স্থান ও অবস্থায় খানিক দূর থেকে লক্ষ্য করা, তার মধ্যে দিয়ে আপাত দৃশ্যমান নাগরিক আবহাওয়া ছড়িয়ে দেওয়া এবং এক এমন জগতের কল্পনা করা, মানে এই সবের মধ্যে দিয়ে কিন্তু শহর ও শহরে বাস করার অভিজ্ঞতার এক অন্য ধরনের ছবি কিন্তু ফুটে ওঠে। পাকা বাড়ির বারান্দা, জানলা, ছাদ, এই পরিসরগুলি শহরবাসীর সঙ্গে কিন্তু নিবিড়ভাবে জড়িয়ে আছে। বাড়ির বাইরের রোয়াক যেমন এক পুরুষালী নাগরিক অভিজ্ঞতার কলকাতা নিয়ে এসেছিল, তেমনি কিন্তু বাড়ির ছাদ ছিল মহিলা মহলের আপন জগৎ। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা .com।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান, তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায় কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন এক অনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনি মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, ভুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে। সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস। নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্ত রাগের হৃদয় স্পন্দনে আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমর গঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন। কবি তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

ভালো।

শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আমরা কিন্তু ১৯ শতকের কলকাতার আট পৌরে জীবনের চমৎকার সব ছবি পাই। জোড়াসাঁকোর বিশাল বাড়ির চার দেয়ালের মধ্যে থেকে দেখা সেই কলকাতা, নগর আর গ্রাম জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা যেন এক মুহূর্ত। বাড়ির অন্দরের নকশা ফুটে ওঠে বিশদে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথায়। ঘরবন্দি শৈশবে মুক্তির স্থান ছিল তাদের বাড়ির ছাদ। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাৎ ঘটেছে, এই কথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা আর না আছে ভূত প্রেতের।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনাদের সঙ্গে আড্ডা মারতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কলকাতার এক শান্ত নাগরিক দুপুরের ছবি হলো অলস ছাদে শাড়ি শুকোচ্ছে, ছড়ানো ছেটানো ভাতের উপর কাক, বাড়ির বাইরে গাছ, পুকুর, আর দূরে অন্য বাড়ির ছাদ, মাথা আর চিলেকোঠা। শহর পুরোপুরি বাড়িময় হয়ে ওঠেনি, ছেঁড়া ছেঁড়া প্রাকৃতিক সম্পদ রাস্তা বাড়ির মাঝে উকি দিচ্ছে। ১৯ শতকের শেষ ভাগ আর ২০ শতকের শুরুর দশকগুলিতে কলকাতার এই ছবি কিন্তু অনেক লেখাতেই ভেসে ওঠে। একই সঙ্গে শুধু রাস্তাঘাটে চলাফেরা বা ঘুরে বেড়ানো নয়, বাড়ির ভেতর থেকে শহরের জীবন নজর করার বেশ কিছু নজিরও কিন্তু আমরা অনেকগুলো লেখাতে পাই। এই টুকরো টুকরো ছবি যেখানে শহরটা ছাদের উপর থেকে বা দোতলা বা তিনতলা বারান্দা থেকে দেখা হয়েছে, রাস্তার যানজটের থেকে অনেকটা সরে গিয়ে আমাদের সামনে কিন্তু কলকাতার নাগরিক ইতিহাসের এক অন্য রূপ নিয়ে আসে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। মানে গত শতকের 20-30-এর দশকের কলকাতা নিয়ে নীরজ চৌধুরীর লেখায় আমরা কিন্তু ছাদ বারান্দা থেকে শহর পাড়া পাশের বাড়ির রোজকার জীবনের একটা আভাস পাই। অন্যদিকে অপুর সংসারে চিলেকোঠার জানলার ছেঁড়া পর্দা দিয়ে পাশের বাড়ির উৎসুক চোখ অপুকে খানিক বিরক্তই করত বোধহয়। আবার চারুলতা ছবিতে আমরা দেখি যে দূরবীন দিয়ে খড়খড়ি ফাঁক করে শহরের নাগাল পায় কিন্তু ঘরবন্দি চারু।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোত খানি পাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে, অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ, অন্ধকারে উঠেছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা, শূন্যের প্রান্তরে মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত, তোমাদের পাখা রাশি রাশি আনন্দের অট্টহাসে, বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি সপ্তময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরী গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পদ্পদ চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি। ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা, আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগী। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা, শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা, দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়। দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে, অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখি।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার ক্ষেত্রে একসময় ছাদেই ছিল মহিলাদের খানিক মুক্তি, আর সেখানেই ছিল তাদের বৈঠকখানা। রোদ্দুরে পরি আমসত্ত্ব, জামা শুকোনো থেকে শুরু করে বিকেলের গল্পগুজব, হাসি তামাশা সবই হতো ছাদে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় জোড়াসাঁকোর ছাদে তার মায়ের বৈকালিক আসরের কথা কিন্তু আমরা অনেকটাই পেয়েছি। তার নিজের যৌবনেও ছাদ ছিল বিশেষ আনন্দের স্থান। নাগরিক জীবনের মাঝে উন্মুক্ত আকাশ বিশেষ আকর্ষণের জায়গা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আজীবন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, কথা বলছিলাম যে কিভাবে একটা সময় কলকাতায় কিন্তু আমরা দেখছি যে মানুষজন বাড়ির মধ্যে থেকে বা বাড়ির ছাদ দিয়ে কিন্তু শহর কলকাতার একটা কল্পনা করছেন, শহর কলকাতায় কি হচ্ছে সেগুলো দেখছেন। আর বিভিন্ন লেখকরা তারা কিন্তু এই শহর কলকাতাকে যেভাবে তাদের বাড়ি থেকে দেখছেন সেভাবে কিন্তু সেটার বর্ণনা করছেন। আর সেই বর্ণনা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সেই সময়কার মানুষজন কিভাবে বাস করতেন, তারা কিভাবে থাকতেন, বিশেষ করে মহিলারা সেই সময়, বিশেষ করে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মহিলারা সেই সময় কিন্তু বাড়ির কোণ দিয়ে শহর কলকাতাকে বুঝতেন আর উপলব্ধি করতেন। কারণ হচ্ছে তাদের বেরোনোর উপায় সেই সময় ছিল না, তাদেরকে বের হতে হয়তো সেই সময় দেওয়া হতো না, বিভিন্ন রকমের নিয়ম আর কানুন কিন্তু তাদেরকে ফলো করতে হতো। আরও কথা হবে গানের ওপারে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতায় এক সময় কিন্তু নাগরিক সমাজে আমরা দেখতে পাই যে উচ্চ এবং মধ্যবিত্ত মহিলাদের আনাগোনা কিন্তু সম্ভব ছিল না। বাড়ির অন্দরেই সেই সময় তারা বসিয়ে নিতেন তাদের আলাপ আলোচনার বৈঠক এবং গান গল্পের আসর। গোটা শহরের নিরিখে ভাবলে এই ছোট্ট ছোট্ট পরিসরের গল্পগুলি আমাদের সামনে কিন্তু নগর জীবনের ইতিহাসের এক অন্য আঙ্গিক তুলে ধরে। সেখানে আমরা দেখি যে খুব বড় বড় ঘটনা নয়, মানে নিত্যদিনের অভ্যেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু অতীতের নাগরিক দিন দিন যাপনের একটা হদিশ পাই বলতে পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন radiobanglanet.com বাংলিয়ানার অন্যতম ঠিকানা।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোমধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমেরে ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেন কালে অর্ঘ বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাত কি গোত্র আমার, শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটোচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতসজাতপতিরেক।
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

কেমন আছেন বন্ধুরা? আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আমাদের ছোটবেলায় না ছিল ইন্টারনেট আর না ছিল স্মার্টফোন। সেই সময় আমরা বাঙালিরা ঘুরতে যাব ভাবলে বাড়ির বড়রা প্রথমেই বলতো দীপুদার কথা। দীপুদা কে জানেন না? আরে দীপুদা, দীপুদা হলো দীঘা, পুরী আর দার্জিলিংয়ের শর্ট ফর্ম। আর এর বাইরে বড় জোর কাশ্মীর, সিমলা, মানালি, বেনারস কিংবা মাদ্রাস, মানে এখন যেটা চেন্নাই। তা বলে বাঙালি বিদেশ ভ্রমণ করতো না, তা কিন্তু নয়। 70 আর 80 দশকে বলিউডের মুভিগুলোতে সুইজারল্যান্ড দেখে আপামর বাঙালি কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছিল ইউরোপে ঘুরতে যাওয়ার। তারপর কয়েকটা মুভিতে সেই সময় দেখানো হয়েছিল মরিসাস বলে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর দ্বীপ, দেখেই ভালো লেগে গেছিল। সেই ছোট্টবেলা থেকে আমার কল্পনায় তুলিতে আঁকা মায়াবী কিন্তু সৌন্দর্যমণ্ডিত ছোট্ট সেই দ্বীপ মরিসাস। স্বপ্ন দেখতাম আমি সেখানে ঘুরতে গেছি, সোনালি বালির বিচে বসে নীল সমুদ্রের দিকে তাকিয়ে আছি। আর এই আকর্ষণ থেকে আমি বোধহয় কখনোই মুক্ত হতে পারিনি। সেই মায়াবী টানে এবার সত্যি সত্যি ভেসে গেলাম। আর তাই পেছন ফিরে না ভেবে সব ব্যস্ততা বেমালুম চেপে গিয়ে ওই মরিশাস যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করে ফেললাম। না, আমায় কিছু করতে হয়নি, গ্লোব অল ইন্ডিয়াকে বলা মাত্রই ওরা সব ব্যবস্থা করে দিয়েছিল কয়েকদিনের মধ্যেই। আর তারপর বলবো সেই অসাধারণ ট্যুরের কথা, তবে তার আগে ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নেব। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি মরিসাস। আমার এই মরিসাস যাবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। যথাসময়ে আমার কাছে পৌঁছে গেল ফ্লাইটের টিকিট, হোটেল বুকিংয়ের কাগজপত্র এবং অবশ্যই আমার পছন্দ আর ওদের এক্সপার্ট পরামর্শে বানানো ডিটেইলড আইটিনারি। প্রথমে রাতের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই, এক রাত ওখানে হোটেলে,

0: তারপর পরের দিন ভোরবেলা এয়ার মরিশিয়াসের ফ্লাইটে আমাদের মরিশিয়াস যাত্রা শুরু হল। সময়টা আগস্ট মাসের মাঝামাঝি, আরব সাগরের মেজাজটা একটু বিগড়ে ছিল সকাল থেকে, তাই এই যাত্রাপথে আবহাওয়া ভালো না থাকার জন্য বেশিরভাগ সময়ই সিট বেল্ট বেঁধে রাখতে হলো। এরকম অভিজ্ঞতা অবশ্য আমার আগে বহুবার আসা যাওয়ার পথে হয়েছিল, কিন্তু এবার যেন একটু বেশি পেলাম। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো, এটা অনুভব করতে শুরু করলাম যখন আমরা মরিশিয়াসের একমাত্র বিমানবন্দর স্যার সিবুসাগুর রামগোলাম এয়ারপোর্টের কাছে চলে এলাম। একটা ছোট্ট এয়ার পকেটে পড়ে একবার একটা মৃদু ঝাঁকুনি, তারপর সব একদম স্মুথ আর শান্ত। এদিকের আকাশটা ঝকঝকে রোদের আলোয় ভেসে যাচ্ছে। আমি উইন্ডো সিটে বসেছিলাম বলে বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম বাইরের আকাশের অবস্থা। 4691 কিলোমিটারের দূরত্বটা কিন্তু খুব একটা কম নয়, সময় লাগল প্রায় 6.5 ঘন্টার মতন। আমার ঠিক আগের রোতে বসে আছে একজোড়া কাপল। ওদের দেখে আর কথাবার্তা শুনে অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে এদের সদ্য বিয়ে হয়েছে, মরিশাস যাচ্ছে হানিমুন করতে। হাসি মজা মান অভিমান সবই চলছে আশেপাশের অন্য যাত্রীদের পরোয়া না করেই। এইসব দেখতে দেখতে আমার একটা হাসির কথা মনে পড়ে গেল আর নিজের মনেই হেসে উঠলাম আমি। আসলে বহুদিন আগে একটা মজার গল্প শুনেছিলাম, আর সেটাও ছিল বিবাহিত এক দম্পতিকে নিয়ে। স্বামী এবং স্ত্রী একই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কর্মরত, স্ত্রী পাইলট আর স্বামী কন্ট্রোল টাওয়ারের ইনস্ট্রাক্টর। তা একদিন পাইলট স্ত্রী এয়ারপোর্টের কাছে এসে ল্যান্ডিং করার সময় কিছু একটা সমস্যায় পড়েছিলেন।
1: হ্যালো কন্ট্রোল টাওয়ার, ফ্লাইট নাম্বার 778 এর কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে।
2: আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, প্লিজ আরো একবার বলুন কি সমস্যা হয়েছে।
1: ঠিক আছে বাদ দাও, তুমি কবেই বা আমার কথা কান দিয়েছো।
2: আরে আরে সমস্যাটা বলো প্লিজ।
1: বললাম তো শুনতে হবে না, বাদ দাও।
2: বলো বলো প্লিজ বলো।
1: বলছি বাদ দাও, জীবনে কোন দিন আমার কথা শুনেছো?
2: আরে বলবে তো রে বাবা, কি প্রবলেম হয়েছে?
1: কিছু না, আমি ঠিক আছি, বাদ দাও।
2: বলো না প্লিজ বলো।
1: প্রবলেম আমার, আমাকে বুঝতে দাও, তোমাকে ভাবতে হবে না, অযথা টেনশন নিও না।
2: আরে বোঝার চেষ্টা করো, এই ফ্লাইটে তুমি ছাড়াও 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রু রয়েছে।
1: সেটাই তো, জীবনে কোনোদিন ভেবেছো আমার কথা? এখনো তোমার 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রিউকে নিয়ে চিন্তা? জীবনে এক মুহূর্ত আমার কথা ভাবলে না?
2: আর তারপর বাকিটা ইতিহাস।
0: আমার ফ্লাইট এখন মরিশাস এয়ারপোর্টের উপরে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব আমরা, আর এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি, আমি ঘুরব মরিশাস আপনাদের সাথে, কোথাও যাবেন না, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এর পরের গানটা স্নিগ্ধজিতের গলায় সময়, খুব সুন্দর গানটা, আপনার ডেফিনেটলি ভালো লাগবে।

0: ঘরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মরিশাস। মরিশাসের আকাশে এখন আমার ফ্লাইটটা উড়ছে। এবার নিচের দিকে তাকিয়ে আকাশ থেকেই আমার সেই ছোট্টবেলার কল্পনার জগতের সঙ্গে মিল খুঁজতে শুরু করলাম। সত্যি সত্যি মেঘের আনাগোনা ও লুকোচুরির মধ্যেই কল্পনার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন ঘটতে শুরু হলো। আকাশ থেকে এই অতি মায়াবী ও সৌন্দর্যে ভরা মরিশাসের প্রেমে ভেসে যাওয়ার সুন্দর মুহূর্তগুলোকে হাতছাড়া না করে মোবাইলটাকে অন করে ভিডিও করতে লাগলাম। আমার সামনের ওই নিউলি ম্যারিড কাপলও দেখি আর কোনো কথা বলছে না, জানলা দিকে তাকিয়ে বসে আছে দুজনেই। আসলে যার কথা না বললেই অন্যায় হবে তা হলো এই ভুবন মোহিনী ও অপার সৌন্দর্যের ডালি উজাড় করে অকৃপণভাবে সাজিয়ে গুছিয়ে দেশটিকে ভরে রেখেছে অগণিত বীজ। আর কয়েকটা ছোট্ট ছোট্ট দ্বীপ রয়েছে আশেপাশে যেগুলো এত উপর থেকে সোনালি সবুজ রঙের বিন্দুর মতন লাগছে। এই ছোট্ট দেশটায় তারপরেও আছে এক অবিস্মরণীয় আগ্নেয়গিরি। অনেক অনেক বছর আগে ঘটে যাওয়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ওই স্থানের এক বিপুল পরিমাণ পরিবর্তন ঘটিয়েছে, যার প্রমাণ এখনও বিদ্যমান। সেই লাভা বয়ে গিয়ে বিভিন্ন রঙের মাটি সৃষ্টিতে সাহায্য করেছে, যা এক কথায় খুবই আকর্ষণীয় করে তুলেছে সুন্দরী মরিশাসকে। শুধু তাই না, সেই ভলক্যানিক ইরাপশন থেকে সৃষ্টি হয়েছে এক সুবিশাল গোলাকৃতি খাদ। সেটা এতটাই গভীর যে নিচে কি আছে দেখা যায় না উপরের কিনারা থেকে। এই দেশের রাজধানী হলো পোর্ট লুইস। যেহেতু দেশটি দ্বীপ রাষ্ট্র তাই এর পোর্টের মাহাত্ম্য অনেক। ক্যাপিটাল সিটি পোর্ট লুইস হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট। আর এটাও অবাক হয়ে দেখার মতন যে দেশটি আয়তনে এত ছোট, লম্বায় 65 কিলোমিটার এবং চওড়ায় 45 কিলোমিটার, ঠিক এইটুকুনি জায়গার মধ্যে এই দেশে কী বা নেই? তাই তো পৃথিবীর সমস্ত ভ্রমণপ্রেমিক মানুষের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠতে পেরেছে এই সুন্দরী আর মায়াবী মরিশাস। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের মরিশাস বিমানবন্দরে নামার পর অন অ্যারাইভাল ভিসা পেতে কোনো রকমই অসুবিধে হলো না। আসলে এটা ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা, আর সেই সাথে একটা দুর্দান্ত ওয়েলকাম পেলাম এয়ারপোর্টে নেমে। একটা জিনিস দেখে একটু অবাকই হলাম, এখানকার স্টাফরা মাঝে মাঝেই একটু হিন্দি কথা বলার চেষ্টা করছিল। তার একটা বিশেষ কারণ ছিল, কয়েকদিন পরেই যে বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন সেটা এই মরিশাসেই হচ্ছে, তাই আমাদের বিশেষভাবে বরণ করা হলো। বেশ ভালোই লাগছিল এই মুহূর্তে ভারতীয় হিসেবে। এবার আমাদের জন্য আগে থেকে বুকিং করা গাড়ি অপেক্ষা করছিল, তারাও আমাদের স্বাগতম জানাবার জন্য প্রস্তুত ছিল সুন্দরভাবেই। কিছু মানি এক্সচেঞ্জ করে এবং লোকাল একটা সিম নিয়ে বেরিয়ে পড়লাম বিমানবন্দর থেকে আমাদের বুকিং করা রিসোর্টের উদ্দেশ্যে। বেরিয়েই চমক আকাশের দিকে তাকিয়ে, মরিশাসের প্রেমে আমি সেই কবে থেকে পড়েছিলাম মনে নেই, কিন্তু এখানে এসে আকাশে মেঘের ভেলার আনাগোনা দেখে আরেকবার তার প্রেমে না পড়ে উপায় নেই। এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে এত রকমারি সুন্দর সুন্দর আকৃতির পাহাড় রয়েছে, যেটা আরও আকর্ষণীয় করে তুলেছে এই দ্বীপ নগরীকে, এবং এগুলো না দেখলে বিশ্বাস করা অসম্ভব বটে। আর এই সব চমকের মধ্যে আরও একটি বড় চমক হলো, বহু জায়গায় মরিশাসের জাতীয় পতাকার সঙ্গে আমাদের জাতীয় পতাকার সমান তালে ও সমহিমায় সহাবস্থান, যা কিনা যে কোনো ভারতীয়কে গর্বিত না করে পারে না। এর কারণ আমি আগেই বলেছি, ওই বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন। রাস্তার দুদিকে শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আমাদের রিসোর্টের দিকে, যার অবস্থান মরিশাসের ঠিক উত্তর পশ্চিম প্রান্তে, আর আমাদের এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু হয়েছে দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে। আসলে দেশটা খুবই ছোট, তাই এরকম ঘোরার মজাও বেশি। এই গাড়ি নিয়েই বারবার দ্বীপ রাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছিলাম। ওই তো সামনেই আমাদের রিসোর্ট। হ্যাঁ, এখন একটু ফ্রেশ হয়ে নেব, পেট পুজোটাও সেরে নেব তাড়াতাড়ি, ঘুরতে বেরোতে হবে যে। আর হ্যাঁ, আমার এই সফর জারি থাকবে আপনাদেরই সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

গতকাল রাত থেকে একের পর এক পট পরিবর্তনকে আপন মনে সঙ্গী করে চলেছি আনন্দের সঙ্গে। তাই তো দুটো ফ্লাইটের এতটা জার্নি, তার সঙ্গে মুম্বাইয়ে গভীর রাতের কিছুটা সময় কাটানো, সব মিলিয়ে একটা ক্লান্তির ছাপ মনে ও শরীরের উপর প্রভাব বিস্তার করার কথা। এই সময় মনে হওয়াই স্বাভাবিক গাড়ির সিটে শরীর এলিয়ে চোখ বুঝে একটু বিশ্রাম নেওয়ার, কিন্তু সেসব কই। রাস্তার দুধারে কখনো বিচ আর পাহাড়, আর কখনো বা হাইরাইসের সারি, প্রচুর হোটেল আর পর্যটকদের ভিড় দেখলাম বিচের আশেপাশে। আসলে এদেশের প্রধান ইনকাম ট্যুরিজম থেকে, এরপরেই এদের আয়ের আর এক উৎস হচ্ছে সুগারকেন ইন্ডাস্ট্রি। তার প্রমাণস্বরূপ যাত্রাপথে দেখতে পেলাম প্রচুর পরিমাণে আখের ক্ষেত মাঝে মধ্যেই ছড়িয়ে আছে। এখানে আইন কিন্তু খুব কড়া, আর সবাই দেশের নিয়ম কানুন খুব সুষ্ঠুভাবেই মেনে চলেন, তাই রাস্তাঘাটে পুলিশের সংখ্যা হাতে গোনা। এদেশের মানুষদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই, তাই তো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিশ্চান বা অন্যান্য জাতির সব অবস্থান রয়েছে, যা এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য খুব খুব জরুরি। ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম আমাদের রিসোর্টটি খুব মনোরম পরিবেশের মধ্যেই অবস্থিত। প্রথম থেকেই এই রিসোর্টটার প্রশংসা দেখেছি গুগলের রিভিউতে। এর কাছেই রয়েছে মরিশাসের একটা বিখ্যাত বিচ, যার পোশাকি নাম হচ্ছে ট্রুঅক্স বিচেস। বলতে বলতেই আমাদের গাড়ি ওই সৌন্দর্যমণ্ডিত পরিবেশের মধ্যে চলে এলো। এই দেখুন সেই বিচ যার কথা আমি বলছিলাম। আমার চোখ তো ছানা ভরা, ভাবতে শুরু করেছি এখনই একবার গাড়ি থেকে নেমে পড়ব কিনা। ঠিক এরকমই এক মুহূর্তে আমাদের ড্রাইভার গাড়ি থামিয়ে জানিয়ে দিল এখানে এখনকার মতন যাত্রা শেষ। সঙ্গে সঙ্গে মনে হলো আমাকে কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে একটা সুন্দর ও খুব মিষ্টি স্বপ্নের বিঘ্ন ঘটালো। কিন্তু কই, এ তো আর এক স্বপ্নপুরীর প্রবেশদ্বার, যা কিনা আমাদের জন্য স্বাগত জানানোর অপেক্ষায়। ঘোর কাটিয়ে এখানে কিছু আনুষ্ঠানিক নিয়মকানুন খুব সুন্দরভাবে পালনের মাধ্যমে আমাদের সাদর আমন্ত্রণ জানানো হলো। সেটাও আবার কিনা একটা লোভনীয় সুইমিং পুলের পাশে বসিয়ে, আর এই চমকের পর চমক চলতেই থাকলো। আমাদের রুমগুলোর ঠিক পাশেই রয়েছে আকর্ষণীয় সুদৃশ্য আরও একটা সুইমিং পুল। জাস্ট স্বপ্নের মতন মনে হচ্ছিল সবটুকু। আমার এই মরিশাস ঘোরার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in। এখানে গিয়ে দেখতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্রেকের পর ফিরে এলাম, আমি রয়েছি আপনাদেরই সাথে মরিশেসে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। এই মুহূর্তে এখানে একটু শীতের আমেজ, যা আমাদের মনটাকে আরও সতেজ করে তুলেছে। কোথায় আমাদের এত জার্নির ক্লান্তি, মন চাইছিল এক্ষুনি পুলে নেমে পড়ি, কিন্তু নিজেদের কন্ট্রোল করলাম আমরা সবাই, যাতে এখানে কদিন সুস্থভাবেই কাটাতে পারি এই কথা ভেবেই। আর সুইমিং পুল তো চলে যাচ্ছে না, আমাদের সঙ্গেই এ কদিন থাকছে। এখানে বলার প্রয়োজন আছে যে এই মুহূর্তে মরিশিয়াসে সময় প্রায় বিকেল 4:30, যা কিনা আমাদের দেশের থেকে ঠিক 1 ঘন্টা পিছিয়ে। এই মুহূর্তে এতটুকু বিশ্রাম নেওয়ার কথা না ভেবে যতটা পারলাম মনের আনন্দে ভিডিও আর ছবি তুলে গেলাম। খোলামেলা পরিবেশে আলাদা আলাদা ব্লকে সব রুমের ব্যবস্থা, যা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য আদর্শ। আর আলাদা আলাদা করে কত যে সুইমিং পুল, বলতে গেলে মনে হবে প্রায় সব রুমগুলোর সঙ্গেই পুলের সংযোগ, যা একটা বাড়তি মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে প্রচুর সুন্দর সুন্দর নানা রকম গাছের সমারোহ, তাই দেখতাম অনেকেই এই মনোরম পরিবেশের মধ্যেই সময় কাটিয়ে দিচ্ছেন, আর সঙ্গে সুইমিং করার সুবিধে তো আছেই। সারাটা সন্ধে সামনের বিচে মজা করে কাটিয়ে তারপর ঠিক রাত 10টায় ডিনার করে নিলাম। পরের দিন সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মরিশিয়াস ঘুরতে। আজ আমাদের গন্তব্য মরিশিয়াসের বিখ্যাত কালার্ড আর্থ, যা কিনা অনেক অনেক বছর আগে সুবিশাল আগ্নেয়গিরি থেকে গলিত লাভা বেরিয়ে তা থেকেই তৈরি হয়েছিল। এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরেও কি সুন্দর বাহারি রং ও রূপ নিয়ে অবস্থান করছে, এক কথায় অতুলনীয়। এটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসু লোকজন ছুটে আসে এই মরিশিয়াসে। এখানে এরা এটাকে 7 কালার্ড আর্থও বলে থাকে। সত্যি সত্যি এই বিশেষ জায়গাটি ওরা সুন্দর পরিকল্পনার মাধ্যমে যেভাবে সংরক্ষণ করে চলেছে তা আমাদের কাছে শিক্ষণীয় বটে। সাদার্ন মরিশিয়াসের বাহারি রঙের বিশেষ মাটির কিছু ভিডিও ও ছবি তুলে নিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব বলে। দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজ আমাদের গন্তব্য হচ্ছে মরিশাসের এক বিখ্যাত প্রাইভেট বিচে, আর এটার গালভরা একটা নামও আছে, ইলে অক্সার্ভস। এটা মরিশাসের একদম পূর্ব প্রান্তে অবস্থিত। আমাদের রিসোর্টটার অবস্থান হচ্ছে মোটামুটি দেশটার উত্তর পশ্চিম প্রান্তে, তাই যাত্রাপথেও দ্বীপ রাষ্ট্রটিকে বারবার দেখার সুযোগ হয়ে যাচ্ছে। রাস্তাঘাট বেশ পরিকল্পনা মাফিক হলেও চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়ার মতো। আর এই সবুজ জঙ্গল পুরোপুরি প্রাকৃতিক, আফ্রিকার জঙ্গলেরই একটা অংশ ছিল এই সব এলাকাগুলো, তাই পরিকল্পনার ছাপ না থাকলেও তা কিন্তু ওই সুন্দর পরিবেশের সঙ্গে মানানসই লাগছে। দেখতে দেখতে আমাদের গাড়ি মরিশাসের পূর্ব প্রান্তে চলে এলো। এখানে আমাদের সঙ্গে সমান তালে একদিকে সঙ্গত করে চলেছে মাইলের পর মাইল নয়নাভিরাম নানা বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় মরিশাসের সেই বিখ্যাত বীচ সমূহ। এখানে যে জিনিসটা চোখে পড়ার ও বিশেষভাবে বলার তা হলো, বেশ কয়েক কিলোমিটার ধরে বীচের সঙ্গে সুন্দর করে সাজানো গোছানো ও নানান রকম বিশাল বিশাল গাছের সমারোহে গড়ে ওঠা সিনিয়র সিটিজেন পার্ক। এই সময় বারবার আমার মনকে কেড়ে নিচ্ছিল ওই বীচের সঙ্গে নানা গাছের নিচে সুশীতল ছায়ায় চাদরে ঢাকা পরিবেশটা। এই প্রসঙ্গে আরও একটা কথা মনে এলো, এদেশের সরকার সিনিয়র সিটিজেনদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে পেনশন সংক্রান্ত একটা বিশাল সুবিধা। ভাবছেন তো এ আবার নতুন কি? হ্যাঁ, একটু কিছু তো নতুন আছে অন্তত আমাদের দেশের তুলনায়। তা হলো, আপনি কোনো দিন চাকরি না করলেও 60 বছর পরে পুরুষ ও মহিলা উভয়ই পেনশন পাবেন, এমনকি স্বামী ও স্ত্রী আলাদা আলাদাভাবে। তার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধে তো আছেই, পুরোটাই এখানকার সরকার এখানকার নাগরিকদের দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জানবো আরও অনেক কিছু, ঘুরবো মরিশাস, ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আমাদের পুরো দিনের প্রাইভেট বিচ আইল্যান্ড ট্যুরের কথায়। যাওয়ার পথে আমাদের গাইড বেশ কিছু তথ্য দিলেন, এর মধ্যে যেটা না বললেই নয় তা হলো ওই সি বিচের জিনিসপত্রের দাম, যা কিনা সাধারণ মানুষের কাছে একটা বিশাল চাপের ব্যাপার। তাই কিছু খাবার দাবার কিনে নিতে হলো সামনের একটা মল থেকে, সেটাও কম চাপের মনে হলো না। আমরা মোট ছজন ছিলাম আর আমাদের ছয়জনের জন্য সামান্য কিছু খাবার আর এক বোতল করে জল ও কোল্ড ড্রিঙ্কস নিলাম, যার দাম পড়ল ভারতীয় টাকার হিসেবে প্রায় 1800 টাকা। যাই হোক, আমাদের একটা বিচে নামিয়ে জানানো হলো এখান থেকে স্পিড বোট করে নিয়ে যাওয়া হবে সেই আকাঙ্ক্ষিত বিচে। যাওয়ার পথে যদি কেউ কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান তবে তা করতে পারেন। তার জন্য যা রেট বলা হলো তা অবাক করার মতন, কারণ এই সব ওয়াটার অ্যাক্টিভিটিস আমাদের আগেই করা ছিল লাক্ষাদ্বীপ, থাইল্যান্ড বা বালিদ্বীপ ভ্রমণের সময়। তাই আমরা ঠিক করলাম বেশ কিছু দূরে স্পিড বোটে যেতে নাকি আধ ঘন্টার মতন লাগবে, সেইখানে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে সেটা দেখতে যাব। এই স্পিড বোটের ভাড়া নিয়েছিল 6 জনের জন্য মোট 12,000 টাকা। যাই হোক, আমাদের স্পিড বোট জার্নি শুরু হতেই মাথা থেকে সব হিসেব নিকেশ এক মুহূর্তে হারিয়ে গিয়ে সে এক অন্য জগতে প্রবেশ ঘটল। কোন দিকে দেখব বা কোন প্রান্তের ভিডিও তুলব তা তো ভেবেই পাচ্ছি না, মনে হচ্ছে এদিকে ছবি তুলতে গিয়ে ওদিকটা বোধহয় মিস হয়ে যাচ্ছে। সেই সঙ্গে যাত্রাপথে যেভাবে স্পিড বোট লাফিয়ে লাফিয়ে চলছে তাতে কখনো কখনো মনে হচ্ছে এই বুঝি বোট উল্টে গেল। যদিও এভাবে স্পিড বোট চড়ার অভিজ্ঞতা আগেও ছিল আমার। আমাদের আসল গন্তব্য হলো সেই বিখ্যাত ওয়াটারফলসে, যা কিনা আমাদের যাত্রা শুরুর আগেই এক ঝলক দেখেছিলাম ইউটিউবে। কিন্তু এখানে যাওয়ার পথে চারিদিকে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড় আমাদের সঙ্গে সামনেই সঙ্গত করে চলেছে। অকল্পনীয় নানান বৈচিত্র্যপূর্ণ বাহারি রং বেরঙের পাহাড় তার মাঝ দিয়ে উঁকি দিচ্ছে উজ্জ্বল নীল রঙা আকাশ। এখানে আরও একটা লক্ষণীয় বিষয় হলো সেই আকাশের নানা মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসা সূর্য রশ্মির প্রতিফলনের সাথে সাথে নীল সমুদ্রের জলরাশিতেও নানা বৈচিত্র্যপূর্ণ রঙের সমারোহ হয়েই চলেছে সমানতালে। এই মহাবিশ্বের সব থেকে সেরা শিল্পী হলেন ঈশ্বর, একথা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন এই পরিবেশটা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর দেখব সেই দারুণ ওয়াটারফলসটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এই মনকাড়া পরিবেশের মধ্যেই চলে এলাম সেই আকর্ষণীয় ওয়াটারফলসের সামনে, যা খুব দূর থেকে একটু একটু করে চোখের সামনে ধরা দিচ্ছিল। আস্তে আস্তে আমাদেরও সুযোগ হলো তাকে আরও কাছ থেকে দেখার। ওই সামান্য সময়ের মধ্যেই তিনি তার তেজের ছটায় বুঝিয়ে দিলেন বেশি কাছে এসো না, তাই একটু দূরত্ব রেখেই তার গরিমা উপভোগ করছিলাম। কয়েকশো ফুট উপর থেকে বিশাল চওড়া জলধারা তীব্র গতিবেগে নিচের পাথরের জমিতে ঝাঁপিয়ে পড়ছে। খুব কাছে গেলে বোটটা উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে 100%। কিছুক্ষণ ফটো সেশন চলার পর এবার আমাদের বোটের মুখ ঘুরিয়ে যাত্রা শুরু হলো সেই আকর্ষণীয় ও অবশ্যই মায়াবী প্রাইভেট বিচের দিকে। এই বিচটির বিশেষত্ব হচ্ছে এটা মরিশাসের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন, তাই মনে হয় নিজ গরিমায় ইনি যথেষ্ট গর্বিত, তাই নিজেকে একটু আভিজাত্যের মোড়কে আলাদা করে রাখার এত প্রচেষ্টা। এর প্রতিটি মুহূর্তেই নিজেকে আকর্ষণীয় করে তোলার অফুরন্ত আয়োজন চোখে পড়ার মতো। মরিশাসের পুরো নাম রিপাবলিক অফ মরিশাস। এটা আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূল ঘেঁষে ভারত মহাসাগরে অবস্থিত। এর রাজধানী শহর হল পোর্ট লুইস এবং এখানকার মুদ্রা হল মরিশাস রুপি। এখানেই শুনেছিলাম সেই ডলফিন রাইডের কথা। ডলফিনের সঙ্গে মেতে উঠতে মন কার না চায়। সুন্দর সুন্দর ছোট ছোট ইয়ট করে ভারত মহাসাগরের মধ্যে আমরা গেলাম ডলফিন দেখতে। প্রচুর ডলফিন আমাদের ইয়টের সঙ্গে সঙ্গে সাঁতার কাটছে। এ এক অসাধারণ দৃশ্য। তারপর আমরা ঘুরে দেখতে গেলাম মরিশাসের নর্থ জোন। উত্তর পূর্ব দিকের নর্থ জোনে শহর ছাড়িয়ে চলতি বাস এগিয়ে যাবে লা সিটাডেল অর্থাৎ পাহাড়ের মাথায়। পাহাড়ের উপর থেকে সমুদ্রের তীরে পোর্ট লুইসকে মনে হবে হাতে আঁকা ছবির মতন। মরিশাসের এই মনোরম পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যেতে বাধ্য। এখানেই দেখলাম ডাচদের ঐতিহাসিক কালো পাথরের প্রাচীন দুর্গ। দুর্গের সামনে পাহাড়ের দিকে তাক করে আছে বিশাল এক কামান। বলে রাখা ভালো, এই মরিশাস কিন্তু জাহাজ তৈরির জন্য বিখ্যাত। এখানকার কাঠের তৈরি পুরনো জাহাজগুলো দেখলে মনে হবে বিখ্যাত মুভি পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের রাজ্য। সামনেই রয়েছে কর্ডন ওয়াটারফ্রন্ট লাগোয়া শপিং কমপ্লেক্স। কেনাকাটার জন্য এর চেয়ে ভালো অপশন আর নেই। নর্থ জোনের সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে চোখে পড়বে মানুষের অনেক জটলা। আসলে ওই জটলাগুলো হলো স্থানীয়দের ক্রিওল নাচের আসর। গানের ছন্দ আর নাচের তালে নিজেকে হারিয়ে ফেলবেন এক মুহূর্তের মধ্যে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

মরিশাসে কিন্তু ছোট ছোট দ্বীপের অভাব নেই। বেলমেয়ার এবং সার্ফ আইল্যান্ডে রয়েছে সাবমেরিন রাইড, ডিপসি ওয়াকিং, স্কুবা ডাইভিং, উইন্ড সার্ফিং, স্কিইং, ইয়টিং এবং প্যারাসেলিংয়ের মতন এক্সাইটিং সব ওয়াটার স্পোর্টস। সাহস আর বাজেট এই দুটো যদি থাকে তাহলে হয়ে যাবে নতুন এক অভিজ্ঞতা। আর ঠিক পাশেই সমুদ্র সৈকতে সঙ্গী নারিকেল গাছের সারি প্রাণ ভরিয়ে দেবে, মনে হবে আপনি কোনো ক্যারিবিয়ান আইল্যান্ডে চলে এসেছেন। সাগর জলে নীল সবুজ কালো রঙের মেলা, আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। মাঝে মধ্যে চোখে পড়বে রং বেরঙের পালতোলা নৌকা, ঠিক যেন তুলি দিয়ে আঁকা সব ছবি। ইচ্ছে হলেই স্পিড বোটে চড়ে হারিয়ে যেতে পারেন ওই নীল সাগরের অতল গভীরে। এখানে আরও রয়েছে বালাক্লাভা অঞ্চল, শিবসাগর, রামগুলাম, বটানিক্যাল গার্ডেন, বার্ড স্যাংচুয়ারি, ঐতিহাসিক ব্লু পেনি মিউজিয়াম এবং বিখ্যাত মরিশিয়াস অ্যাকোয়ারিয়াম। মরিশিয়াসের মাঝে আলেকজান্ড্রা ও চেমারাল জলপ্রপাতটিও দেখার মতন। তাছাড়া ম্যাট দে লেবাডোনেসের কলোনিয়াম স্থাপত্যের নিদর্শন, সবুজের সমারোহ, সুন্দর সুন্দর অর্চার্ড এবং শেষে মরিশিয়াসের গার্ডেনে রাম টেস্টিং ট্যুর মিস করবেন না। মরিশিয়াসের সাউথ ট্যুরে হারিয়ে যাবেন আর এক মোহনীয় অপলক সুন্দরের মূর্ছনায়, সমুদ্রকে ঘিরে থাকা নানান রঙের চোখ জুড়ানো কোরাল রিফ, প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, আশ্চর্য সুন্দর প্রাকৃতিক জিনিসের সম্ভার, পর্যটকদের সেলফি আর ছবি তোলার মাত্রা বাড়িয়ে দেবে কয়েক গুণ। এখানে একটি বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে, মন্দিরে রয়েছে পাথরে তৈরি শিবমূর্তি। এই মহেশ্বরনাথ শিব মন্দিরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এবার ঘুরে আসুন গ্র্যান্ড গলফ কোর্স। এই গলফ কোর্সটি বিশ্ববিখ্যাত, মরিশাসের বিশাল জায়গা জুড়ে আছে এই রকম একাধিক গলফ কোর্স। সবুজ প্রান্তরের এই খেলার মাঠে শরীর ও মন দুই ভরে যাবে। তাছাড়া মরিশাসের বিলাসবহুল হোটেল রিসর্টগুলো ডিটক্স ও রিল্যাক্স করার জন্য আমার মতন ট্যুরিস্টদের পারফেক্ট চয়েস। যাদের বডি ম্যাসাজ করানোর প্রতি আলাদা আদর রয়েছে তারা নিতে পারেন আধুনিক সায়েন্টিফিক থেরাপির সংমিশ্রণে মরিশাসের স্পা থেরাপি। সব টেনশন ক্লান্তি ভুলে হারিয়ে যান ম্যাসাজের রূপকথার রাজ্যে। সাউথ জোনের সৌন্দর্য কিন্তু এখানেই শেষ নয়। মরিশাসের সবচেয়ে গর্জিয়াস ভিউ পয়েন্ট হল প্যানোরামিক ভিউ পয়েন্ট। এটা মুন মাউন্টেনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত। পাহাড়টিতে রয়েছে এক্সাইটিং সব এক্সপেরিমেন্টের জায়গা। স্থানীয়দের মাঝে পাহাড়টিতে নিয়ে রয়েছে মজার মজার সব গল্প। শোনাবো সেই সব গল্প অন্য কোনো একদিন। এখানে ব্লু সি বিচ, ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ ও ট্যামারিন সমুদ্র সৈকতের চারপাশ জুড়ে আছে সবুজের সমাবেশ। আর এখানকার মাটেলা টাওয়ার মিউজিয়াম আর ক্যাসেলা ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চারের ওয়াইল্ড লাইফ দেখাও বেশ জনপ্রিয়। মরিশাসে দেখার অনেক জায়গা আছে। এক এক করে গ্লোবে দেওয়া আইটিনারি অনুযায়ী দেখে নিয়েছিলাম সবকটা স্পট। এখানকার বিরাট সাইজের বিখ্যাত কুমির দেখতে হলে যেতে হবে লা ভিনাইল ক্রোকোডাইল পার্ক। তাছাড়াও সেখানে রয়েছে বিশাল আকারের বাদুর, কচ্ছপ, বানর আর পোকামাকড়ের সংগ্রহ। সেই দিনই দেখতে গেলাম ক্যামেরল জলপ্রপাত। এটা হলো মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত, উচ্চতায় প্রায় 100 মিটার। এমন অপরূপ প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে দারুণ আনন্দ পাবেন। এখানেও দেখতে পাবেন চমৎকার 7 কালার আত, লাল বাদামি বেগুনি রঙের আস্তরণ। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জর্জ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটি, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জর্জ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটা, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে এই পার্কেই দেখা পেতে পারেন মরিশাসের বিলুপ্ত প্রায় পিঙ্ক পিজন বা গোলাপি পায়রা। খুব কাছেই রয়েছে প্যাম্পলেমোসেস বটানিক্যাল গার্ডেন। প্রায় 60 একর জমির উপর রয়েছে এই বিশাল গার্ডেনটা।
পাম গাছ থেকে শুরু করে সেখানে রয়েছে বিশাল সব পদ্ম পুকুর। আমার দারুণ লেগেছিল গ্র্যান্ড বেসেন। অসাধারণ এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে অবস্থিত। একে বলা হয় মরিশাসের সবচেয়ে পবিত্র হিন্দু এলাকা। একটা বিশাল শিবের মন্দির রয়েছে সেখানে, আর ওখানেই আছে 108 ফুটের শিবমূর্তি। মরিশাসে গিয়ে অবশ্যই যাওয়া দরকার মারিয়ানা বিচ। সমুদ্রের নীল জল ও আশপাশের পরিবেশের শোভা দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। এছাড়াও মরিশাসের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লা মনরো বিচ, কেসেলা বার্ড পার্ক, মরিশাস অ্যাকোয়ারিয়াম, মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, ব্লু পেনি মিউজিয়াম, লিওন মাউন্টেন এবং অবশ্যই গ্র্যান্ড পোর্ট। পর্যটন স্বর্গ মরিশাসে পর্যটকদের কেনাকাটার কথা জিজ্ঞাসা করলে এক কথায় উত্তর আসবে পারফিউম, বিভিন্ন রকমের অয়েল অ্যান্ড কফি। তাছাড়া বিখ্যাত বেতের শোপিস এবং হস্তশিল্পের আদিবাসী পোশাক পেয়ে যাবেন স্থানীয় পোর্টলুই মেন মার্কেটে। মরিশাসের চিলি কেক, ক্রোয়েল কারি এবং সি ফুড অবশ্যই খেয়ে দেখবেন। রেস্টুরেন্টগুলোতে বসলে ইটালিয়ান ও ভারতীয় খাবারের মেনু দেখলে লোভ সামলানো দায় হবে আপনার। কি যেতে ইচ্ছে করছে মরিশাস? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নম্বরে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, কারণ আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। ভালো থাকবেন, স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে প্রবাসী মন অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অনেকের কাছেই আধুনিক শহর কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে ধরা থাকে। বার্ধক্য বা শারীরিক

কারণে চট করে বাইরে বেরোনোর উপায় অনেকেরই হয়তো নেই, কিংবা শহরের হই হট্টগোল, ধুলো ময়লা, গরম বৃষ্টি, জল কাদা পছন্দ নয় বলে বেরোতে হয়তো পছন্দও করেন না অনেকে। তবে কারুর কারুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে ব্যাপারটা নিজের ইচ্ছে অনিচ্ছের উপরে নির্ভর করে না। সমাজ, পরিবার, ধর্মীয় নিয়ম নীতি নির্ধারণ করে দেয় বাইরে বেরোনো। উনিশ শতকের কলকাতা নিয়ে কিন্তু বিভিন্ন স্মৃতিচারণে আমরা দেখতে পাই যে কিভাবে বাড়ির অন্দরমহলেই জগৎ ছিল মহিলাদের। বড় বাড়ির ক্ষেত্রে বাচ্চারাও কিন্তু বাড়ির মধ্যেই থাকত, ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর স্বাধীনতাও কিন্তু সেই বাচ্চাগুলোর ছিল না সেই সময়। ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস বুঝতে চাইলে আমাদের কিন্তু নতুন এক দৃষ্টিকোণ বুঝতে হবে এই শহরকে আবিষ্কার করার জন্য। আরও কথা বলবো এই নিয়েই, কিন্তু গানের ওপারে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানা, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার জানা অজানার বুঝাজ তার কাঁধে, বুঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ, অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠনঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো, এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে, দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর, ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানা।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু আমরা নতুন এক দৃষ্টিকোণ থেকে শহরকে আবিষ্কার করতে পারি। চলমান অতিব্যস্ত জীবনকে বদ্ধ পরিসরে থিতু ঈষত স্থান ও অবস্থায় খানিক দূর থেকে লক্ষ্য করা, তার মধ্যে দিয়ে আপাত দৃশ্যমান নাগরিক আবহাওয়া ছড়িয়ে দেওয়া এবং এক এমন জগতের কল্পনা করা, মানে এই সবের মধ্যে দিয়ে কিন্তু শহর ও শহরে বাস করার অভিজ্ঞতার এক অন্য ধরনের ছবি কিন্তু ফুটে ওঠে। পাকা বাড়ির বারান্দা, জানলা, ছাদ, এই পরিসরগুলি শহরবাসের সঙ্গে কিন্তু নিবিড়ভাবে জড়িয়ে আছে। বাড়ির বাইরের রোয়াক যেমন এক পুরুষালী নাগরিক অভিজ্ঞতার কলকাতা নিয়ে এসেছিল, তেমনি কিন্তু বাড়ির ছাদ ছিল মহিলা মহলের আপন জগৎ। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট ডট কমকে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান, বাঙালির প্রাণ।
5: তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত, নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন, অন্ধকারহীন, আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর? কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থের স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে পর্বত ওড়ে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নটির নূপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের, আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো, বহুদা কীর্তিতে শতশিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরীর গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি, সুন্দরের গান যেন শুনি গাই 10টার 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে, অসুস্থ বৈভবে, মরা খেতে, কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, ভুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের, শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী প্রত্যহের সচেষ্ট উৎসবে। সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় বারো মাস বছরে বছরে পড়ে যায় জীবনের স্বাধীন বিন্যাস। নিভৃত ছায়ায় চৈত্রে শালবনে তোমার বসন্ত গানে রক্তরাগে হৃদয় স্পন্দনে আমাদের দিনের পাপড়িতে জীবনের ফুলে ফলে ভ্রমর গঞ্জনে নব পল্লব মর্মরে গড়ে তুলি আজ কাল মাসে মাসে শতবর্ষ পরে আমাদের প্রতিদিন। কবি তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি, হরেক উৎসবে হই হই মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি, তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভজ

I'm gonna reach you. Hello,

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে আমরা কিন্তু ১৯ শতকের কলকাতার আট পৌরে জীবনের চমৎকার সব ছবি পাই। জোড়াসাঁকোর বিশাল বাড়ির চার দেয়ালের মধ্যে থেকে দেখা সেই কলকাতা, নগর আর গ্রাম জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা যেন এক মুহূর্ত। বাড়ির অন্দরের নকশা ফুটে ওঠে বিশদে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথায়। ঘরবন্দি শৈশবে মুক্তির স্থান ছিল তাদের বাড়ির ছাদ। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাত ঘটেছে, এ কথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা আর না আছে ভূতপ্রেতের।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনাদের সঙ্গে আড্ডা মারতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, কলকাতার এক শান্ত নাগরিক দুপুরের ছবি হলো অলস ছাদে শাড়ি শুকোচ্ছে, ছড়ানো ছেটানো ভাতের উপর কাক, বাড়ির বাইরে গাছ, পুকুর আর দূরে অন্য বাড়ির ছাদ, মাথা আর চিলেকোঠা। শহর পুরোপুরি বাড়িময় হয়ে ওঠেনি, ছেঁড়া ছেঁড়া প্রাকৃতিক সম্পদ রাস্তা বাড়ির মাঝে উকি দিচ্ছে। 19 শতকের শেষ ভাগ আর 20 শতকের শুরুর দশকগুলিতে কলকাতার এই ছবি কিন্তু অনেক লেখাতেই ভেসে ওঠে। একই সঙ্গে শুধু রাস্তাঘাটে চলাফেরা বা ঘুরে বেড়ানো নয়, বাড়ির ভেতর থেকে শহরের জীবন নজর করার বেশ কিছু নজিরও কিন্তু আমরা অনেকগুলো লেখাতে পাই। এই টুকরো টুকরো ছবি যেখানে শহরটা ছাদের উপর থেকে বা দোতলা বা তিতলা বারান্দা থেকে দেখা হয়েছে, রাস্তার যানজটের থেকে অনেকটা সরে গিয়ে আমাদের সামনে কিন্তু কলকাতার নাগরিক ইতিহাসের এক অন্য রূপ নিয়ে আসে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। মানে গত শতকের 20-30-এর দশকের কলকাতা নিয়ে নীরদ চৌধুরীর লেখায় আমরা কিন্তু ছাদ বারান্দা থেকে শহর পাড়া পাশের বাড়ির রোজকার জীবনের একটা আভাস পাই। অন্যদিকে অপুর সংসারে চিলেকোঠার জানলার ছেঁড়া পর্দা দিয়ে পাশের বাড়ির উৎসুক চোখ অপুকে খানিক বিরক্তই করত বোধহয়। আবার চারুলতা ছবিতে আমরা দেখি যে দূরবীন দিয়ে খড়খড়ি ফাঁক করে শহরের নাগাল পায় কিন্তু ঘরবন্দি চারু।

0: কালো জলে অন্ধকার গিরি তটতলে দেওদার তরু সারে সারে মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠেছে গুমরি। সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে, মুহূর্তে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে। হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি সপ্তময়ী অপসর রমণী গেল চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরিশ্রেণী তিমির মগন, শিহরিল দেওদার বন। মনে হল এ পাখার বাণী দিল আনি শুধু পলকের তরে, পুলকিত নিশ্চলের অন্তরে অন্তরে বেগের আবেগ। পদ্পথ চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরু শ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দ রেখা ধরে চকিতে হইতে দিশাহারা আকাশের খুঁজিতে কিনারা। এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি, সুদূরের লাগি হে পাখা বিভাগি। বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণে, হেথা নয় হেথা নয় আর কোনখানে। হে হংস বলাকা আজ রাত্রে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা, শুনিতেছি আমি এই নিঃশব্দের তলে শূন্যে জলে স্থলে অমনি পাখার শব্দ উদ্দাম চঞ্চল। তৃণদল মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কি জানে ঠিকানা। মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা, দেখিতেছি আমি আজি এই গিরিরাজি এই বন চলিয়াছে উন্মুক্ত ডানায়। দ্বীপ হতে দ্বীপান্তরে অজানা হইতে অজানায় নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। শুনিলাম আপন অন্তরে অসংখ্য পাখির সাথে দিনে রাতে এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে। ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখারে গানে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, কলকাতার ক্ষেত্রে একসময় ছাদেই ছিল মহিলাদের খানিক মুক্তি, আর সেখানেই ছিল তাদের বৈঠকখানা। রোদ্দুরে পরি আমসত্ত্ব, জামা শুকোনো থেকে শুরু করে বিকেলের গল্পগুজব, হাসি তামাশা সবই হতো ছাদে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় জোড়াসাঁকোর ছাদে তার মায়ের বৈকালিক আসরের কথা কিন্তু আমরা অনেকটাই পেয়েছি। তার নিজের যৌবনেও ছাদ ছিল বিশেষ আনন্দের স্থান। নাগরিক জীবনের মাঝে উন্মুক্ত আকাশ বিশেষ আকর্ষণের জায়গা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আজীবন।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, কথা বলছিলাম যে কিভাবে একটা সময় কলকাতায় কিন্তু আমরা দেখছি যে মানুষজন বাড়ির মধ্যে থেকে বা বাড়ির ছাদ দিয়ে কিন্তু শহর কলকাতার একটা কল্পনা করছেন, শহর কলকাতায় কি হচ্ছে সেগুলো দেখছেন। আর বিভিন্ন লেখকরা তারা কিন্তু এই শহর কলকাতাকে যেভাবে তাদের বাড়ি থেকে দেখছেন সেভাবে কিন্তু সেটার বর্ণনা করছেন। আর সেই বর্ণনা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সেই সময়কার মানুষজন কিভাবে বাস করতেন, তারা কিভাবে থাকতেন, বিশেষ করে মহিলারা সেই সময়, বিশেষ করে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মহিলারা সেই সময় কিন্তু বাড়ির কোণ দিয়ে শহর কলকাতাকে বুঝতেন আর উপলব্ধি করতেন। কারণ হচ্ছে তাদের বেরোনোর উপায় সেই সময় ছিল না, তাদেরকে বের হতে হয়তো সেই সময় দেওয়া হতো না, বিভিন্ন রকমের নিয়ম আর কানুন কিন্তু তাদেরকে ফলো করতে হতো। আরও কথা হবে গানের ওপারে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

হ্যাঁ বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতায় এক সময় কিন্তু নাগরিক সমাজে আমরা দেখতে পাই যে উচ্চ এবং মধ্যবিত্ত মহিলাদের আনাগোনা কিন্তু সম্ভব ছিল না। বাড়ির অন্দরেই সেই সময় তারা বসিয়ে নিতেন তাদের আলাপ আলোচনার বৈঠক এবং গান গল্পের আসর। গোটা শহরের নিরিখে ভাবলে এই ছোট্ট ছোট্ট পরিসরের গল্পগুলি আমাদের সামনে কিন্তু নগর জীবনের ইতিহাসের এক অন্য আঙ্গিক তুলে ধরে। সেখানে আমরা দেখি যে খুব বড় বড় ঘটনা নয়, মানে নিত্যদিনের অভ্যেসের মধ্যে দিয়ে আমরা কিন্তু অতীতের নাগরিক দিন দিন যাপনের একটা হদিশ পাই বলতে পারি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাত কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতসজাতপতিরেক,
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি, তা তো তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হেমন্ত, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

কেমন আছেন বন্ধুরা? আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আমাদের ছোটবেলায় না ছিল ইন্টারনেট আর না ছিল স্মার্টফোন। সেই সময় আমরা বাঙালিরা ঘুরতে যাব ভাবলে বাড়ির বড়রা প্রথমেই বলতো দীপুদার কথা। দীপুদা কে জানেন না? আরে দীপুদা, দীপুদা হলো দীঘা, পুরী আর দার্জিলিংয়ের শর্ট ফর্ম। আর এর বাইরে বড় জোর কাশ্মীর, সিমলা, মানালি, বেনারস কিংবা মাদ্রাস, মানে এখন যেটা চেন্নাই। তা বলে বাঙালি বিদেশ ভ্রমণ করতো না, তা কিন্তু নয়। 70 আর 80 দশকে বলিউডের মুভিগুলোতে সুইজারল্যান্ড দেখে আপামর বাঙালি কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছিল ইউরোপে ঘুরতে যাওয়ার। তারপর কয়েকটা মুভিতে সেই সময় দেখানো হয়েছিল মরিসাস বলে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর দ্বীপ, দেখেই ভালো লেগে গেছিল। সেই ছোট্টবেলা থেকে আমার কল্পনায় তুলিতে আঁকা মায়াবী কিন্তু সৌন্দর্যমণ্ডিত ছোট্ট সেই দ্বীপ মরিসাস। স্বপ্ন দেখতাম আমি সেখানে ঘুরতে গেছি, সোনালি বালির বিচে বসে নীল সমুদ্রের দিকে তাকিয়ে আছি। আর এই আকর্ষণ থেকে আমি বোধহয় কখনোই মুক্ত হতে পারিনি। সেই মায়াবী টানে এবার সত্যি সত্যি ভেসে গেলাম। আর তাই পেছন ফিরে না ভেবে সব ব্যস্ততা বেমালুম চেপে গিয়ে ওই মরিশাস যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করে ফেললাম। না, আমায় কিছু করতে হয়নি, গ্লোব অল ইন্ডিয়াকে বলা মাত্রই ওরা সব ব্যবস্থা করে দিয়েছিল কয়েকদিনের মধ্যেই। আর তারপর বলবো সেই অসাধারণ ট্যুরের কথা, তবে তার আগে ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নেব। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি মরিসাস। আমার এই মরিসাস যাবার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। যথাসময়ে আমার কাছে পৌঁছে গেল ফ্লাইটের টিকিট, হোটেল বুকিংয়ের কাগজপত্র এবং অবশ্যই আমার পছন্দ আর ওদের এক্সপার্ট পরামর্শে বানানো ডিটেইলড আইটিনারি। প্রথমে রাতের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই, এক রাত ওখানে হোটেলে, তারপর পরের দিন ভোরবেলা এয়ার মরিশিয়াসের ফ্লাইটে আমাদের মরিশিয়াস যাত্রা শুরু হলো। সময়টা আগস্ট মাসের মাঝামাঝি, আরব সাগরের মেজাজটা একটু বিগড়ে ছিল সকাল থেকে, তাই এই যাত্রাপথে আবহাওয়া ভালো না থাকার জন্য বেশিরভাগ সময়ই সিট বেল্ট বেঁধে রাখতে হলো। এরকম অভিজ্ঞতা অবশ্য আমার আগে বহুবার আসা যাওয়ার পথে হয়েছিল, কিন্তু এবার যেন একটু বেশি পেলাম। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো, এটা অনুভব করতে শুরু করলাম যখন আমরা মরিশিয়াসের একমাত্র বিমানবন্দর স্যার সিবুসাগুর রামগোলাম এয়ারপোর্টের কাছে চলে এলাম। একটা ছোট্ট এয়ার পকেটে পড়ে একবার একটা মৃদু ঝাঁকুনি, তারপর সব একদম স্মুথ আর শান্ত। এদিকের আকাশটা ঝকঝকে রোদের আলোয় ভেসে যাচ্ছে। আমি উইন্ডো সিটে বসেছিলাম বলে বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম বাইরের আকাশের অবস্থা। 4691 কিলোমিটারের দূরত্বটা কিন্তু খুব একটা কম নয়, সময় লাগলো প্রায় 6.5 ঘন্টার মতন। আমার ঠিক আগের রোতে বসে আছে একজোড়া কাপল, ওদের দেখে আর কথাবার্তা শুনে অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে এদের সদ্য বিয়ে হয়েছে, মরিশাস যাচ্ছে হানিমুন করতে। হাসি মজা মান অভিমান সবই চলছে, আশেপাশের অন্য যাত্রীদের পরোয়া না করেই। এইসব দেখতে দেখতে আমার একটা হাসির কথা মনে পড়ে গেল, আর নিজের মনেই হেসে উঠলাম আমি। আসলে বহুদিন আগে একটা মজার গল্প শুনেছিলাম, আর সেটাও ছিল বিবাহিত এক দম্পতিকে নিয়ে। স্বামী এবং স্ত্রী একই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কর্মরত, স্ত্রী পাইলট আর স্বামী কন্ট্রোল টাওয়ারের ইনস্ট্রাক্টর। তা একদিন পাইলট স্ত্রী এয়ারপোর্টের কাছে এসে ল্যান্ডিং করার সময় কিছু একটা সমস্যায় পড়েছিলেন।
1: হ্যালো কন্ট্রোল টাওয়ার, ফ্লাইট নাম্বার 778 এর কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে।
2: আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, প্লিজ আরো একবার বলুন কি সমস্যা হয়েছে।
1: ঠিক আছে বাদ দাও, তুমি কবেই বা আমার কথা কান দিয়েছ।
2: আরে আরে সমস্যাটা বলো প্লিজ।
1: বললাম তো শুনতে হবে না, বাদ দাও।
2: বলো বলো প্লিজ বলো।
1: বলছি বাদ দাও, জীবনে কোন দিন আমার কথা শুনেছো?
2: আরে বলবে তো রে বাবা, কি প্রবলেম হয়েছে?
1: কিছু না, আমি ঠিক আছি, বাদ দাও।
2: বলো না প্লিজ বলো।
1: প্রবলেম আমার, আমাকে বুঝতে দাও, তোমাকে ভাবতে হবে না, অযথা টেনশন নিও না।
2: আরে বোঝার চেষ্টা করো, এই ফ্লাইটে তুমি ছাড়াও 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রু রয়েছে।
1: সেটাই তো, জীবনে কোনোদিন ভেবেছো আমার কথা? এখনো তোমার 260 জন প্যাসেঞ্জার আর 9 জন কেবিন ক্রিউকে নিয়ে চিন্তা, জীবনে এক মুহূর্ত আমার কথা ভাবলে না।
2: আর তারপর বাকিটা ইতিহাস।
0: আমার ফ্লাইট এখন মরিশাস এয়ারপোর্টের উপরে, কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব আমরা, আর এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি, আমি ঘুরব মরিশাস আপনাদের সাথে, কোথাও যাবেন না, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এর পরের গানটা স্নিগ্ধজিতের গলায় সময়, খুব সুন্দর গানটা, আপনার ডেফিনেটলি ভালো লাগবে।

0: করেন? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মরিশাস। মরিশাসের আকাশে এখন আমার ফ্লাইটটা উড়ছে। এবার নিচের দিকে তাকিয়ে আকাশ থেকেই আমার সেই ছোট্টবেলার কল্পনার জগতের সঙ্গে মিল খুঁজতে শুরু করলাম। সত্যি সত্যি মেঘের আনাগোনা ও লুকোচুরির মধ্যেই কল্পনার সঙ্গে বাস্তবতার মেলবন্ধন ঘটতে শুরু হলো। আকাশ থেকে এই অতি মায়াবী ও সৌন্দর্যে ভরা মরিশাসের প্রেমে ভেসে যাওয়ার সুন্দর মুহূর্তগুলোকে হাতছাড়া না করে মোবাইলটাকে অন করে ভিডিও করতে লাগলাম। আমার সামনের ওই নিউলি ম্যারিড কাপলও দেখি আর কোনো কথা বলছে না, জানলা দিকে তাকিয়ে বসে আছে দুজনেই। আসলে যার কথা না বললেই অন্যায় হবে তা হলো এই ভুবন মোহিনী ও অপার সৌন্দর্যের ডালি উজাড় করে অকৃপণভাবে সাজিয়ে গুছিয়ে দেশটিকে ভরে রেখেছে অগণিত বীজ। আর কয়েকটা ছোট্ট ছোট্ট দ্বীপ রয়েছে আশেপাশে যেগুলো এত উপর থেকে সোনালি সবুজ রঙের বিন্দুর মতন লাগছে। এই ছোট্ট দেশটায় তারপরেও আছে এক অবিস্মরণীয় আগ্নেয়গিরি। অনেক অনেক বছর আগে ঘটে যাওয়া আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ওই স্থানের এক বিপুল পরিমাণ পরিবর্তন ঘটিয়েছে, যার প্রমাণ এখনও বিদ্যমান। সেই লাভা বয়ে গিয়ে বিভিন্ন রঙের মাটি সৃষ্টিতে সাহায্য করেছে, যা এক কথায় খুবই আকর্ষণীয় করে তুলেছে সুন্দরী মরিশাসকে। শুধু তাই না, সেই ভলক্যানিক ইরাপশন থেকে সৃষ্টি হয়েছে এক সুবিশাল গোলাকৃতি খাদ। সেটা এতটাই গভীর যে নিচে কি আছে দেখা যায় না উপরের কিনারা থেকে। এই দেশের রাজধানী হলো পোর্ট লুইস। যেহেতু দেশটি দ্বীপ রাষ্ট্র তাই এর পোর্টের মাহাত্ম অনেক। ক্যাপিটাল সিটি পোর্ট লুইস হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট। আর এটাও অবাক হয়ে দেখার মতন যে দেশটি আয়তনে এত ছোট, লম্বায় 65 কিলোমিটার এবং চওড়ায় 45 কিলোমিটার। ঠিক এইটুকুনি জায়গার মধ্যে এই দেশে কি মানে, তাই তো পৃথিবীর সমস্ত ভ্রমণপ্রেমিক মানুষের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠতে পেরেছে এই সুন্দরী আর মায়াবী মরিশাস। চলুন এখন শুনে নিই পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের মরিশাস বিমানবন্দরে নামার পর অন অ্যারাইভাল ভিসা পেতে কোনো রকমই অসুবিধে হলো না। আসলে এটা ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা, আর সেই সাথে একটা দুর্দান্ত ওয়েলকাম পেলাম এয়ারপোর্টে নেমে। একটা জিনিস দেখে একটু অবাকই হলা, এখানকার স্টাফরা মাঝে মাঝেই একটু হিন্দি কথা বলার চেষ্টা করছিল। তার একটা বিশেষ কারণ ছিল, কয়েকদিন পরেই যে বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন সেটা এই মরিশাসেই হচ্ছে, তাই আমাদের বিশেষভাবে বরণ করা হলো। বেশ ভালোই লাগছিল এই মুহূর্তে ভারতীয় হিসেবে। এবার আমাদের জন্য আগে থেকে বুকিং করা গাড়ি অপেক্ষা করছিল, তারাও আমাদের স্বাগতম জানাবার জন্য প্রস্তুত ছিল সুন্দরভাবে। কিছু মানি এক্সচেঞ্জ করে এবং লোকাল একটা সিম নিয়ে বেরিয়ে পড়লাম বিমানবন্দর থেকে আমাদের বুকিং করা রিসোর্টের উদ্দেশ্যে। বেরিয়েই চমক আকাশের দিকে তাকিয়ে, মরিশাসের প্রেমে আমি সেই কবে থেকে পড়েছিলাম মনে নেই, কিন্তু এখানে এসে আকাশে মেঘের ভেলার আনাগোনা দেখে আরেকবার তার প্রেমে না পড়ে উপায় নেই। এই ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে এত রকমারি সুন্দর সুন্দর আকৃতির পাহাড় রয়েছে, যেটা আরও আকর্ষণীয় করে তুলেছে এই দ্বীপ নগরীকে, এবং এগুলো না দেখলে বিশ্বাস করা অসম্ভব বটে। আর এই সব চমকের মধ্যে আরও একটি বড় চমক হলো, বহু জায়গায় মরিশাসের জাতীয় পতাকার সঙ্গে আমাদের জাতীয় পতাকার সমান তালে ও সমহিমায় সহাবস্থান, যা কিনা যে কোনো ভারতীয়কে গর্বিত না করে পারে না। এর কারণ আমি আগেই বলেছি, ওই বিশ্ব হিন্দি ভাষা সম্মেলন। রাস্তার দুদিকে শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আমাদের রিসোর্টের দিকে, যার অবস্থান মরিশাসের ঠিক উত্তর পশ্চিম প্রান্তে, আর আমাদের এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু হয়েছে দক্ষিণ পূর্ব প্রান্ত থেকে। আসলে দেশটা খুবই ছোট, তাই এরকম ঘোরার মজাও বেশি। এই গাড়ি নিয়েই বারবার দ্বীপ রাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছিলাম। ওই তো সামনেই আমাদের রিসোর্ট। হ্যাঁ, এখন একটু ফ্রেশ হয়ে নেব, পেট পুজোটাও সেরে নেব তাড়াতাড়ি, ঘুরতে বেরোতে হবে যে। আর হ্যাঁ, আমার এই সফর জারি থাকবে আপনাদেরই সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গতকাল রাত থেকে একের পর এক পট পরিবর্তনকে আপন মনের সঙ্গী করে চলেছি আনন্দের সঙ্গে। তাই তো দুটো ফ্লাইটের এতটা জার্নি, তার সঙ্গে মুম্বাইয়ে গভীর রাতের কিছুটা সময় কাটানো, সব মিলিয়ে একটা ক্লান্তির ছাপ মনে ও শরীরের উপর প্রভাব বিস্তার করার কথা। এই সময় মনে হওয়াই স্বাভাবিক গাড়ির সিটে শরীর এলিয়ে চোখ বুঝে একটু বিশ্রাম নেওয়ার, কিন্তু সেসব কই। রাস্তার দুধারে কখনো বিচ আর পাহাড়, আর কখনো বা হাইরাইসের সারি, প্রচুর হোটেল আর পর্যটকদের ভিড় দেখলাম বিচের আশেপাশে। আসলে এদেশের প্রধান ইনকাম ট্যুরিজম থেকে, এরপরেই এদের আয়ের আর এক উৎস হচ্ছে সুগারকেন ইন্ডাস্ট্রি। তার প্রমাণস্বরূপ যাত্রাপথে দেখতে পেলাম প্রচুর পরিমাণে আখের ক্ষেত মাঝে মধ্যেই ছড়িয়ে আছে। এখানে আইন কিন্তু খুব কড়া, আর সবাই দেশের নিয়ম কানুন খুব সুষ্ঠুভাবেই মেনে চলেন, তাই রাস্তাঘাটে পুলিশের সংখ্যা হাতে গোনা। এদেশের মানুষদের মধ্যে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই, তাই তো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিশ্চান বা অন্যান্য জাতির সব অবস্থান রয়েছে, যা এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য খুব জরুরি। ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম আমাদের রিসোর্টটি খুব মনোরম পরিবেশের মধ্যেই অবস্থিত। প্রথম থেকেই এই রিসোর্টটার প্রশংসা দেখেছি গুগলের রিভিউতে। এর কাছেই রয়েছে মরিশাসের একটা বিখ্যাত বিচ, যার পোশাকী নাম হচ্ছে ট্রুঅক্স বিচেস। বলতে বলতেই আমাদের গাড়ি ওই সৌন্দর্যমণ্ডিত পরিবেশের মধ্যে চলে এলো। এই দেখুন সেই বিচ যার কথা আমি বলছিলাম। আমার চোখ তো ছানা ভরা, ভাবতে শুরু করেছি এখনই একবার গাড়ি থেকে নেমে পড়বো কিনা। ঠিক এরকমই এক মুহূর্তে আমাদের ড্রাইভার গাড়ি থামিয়ে জানিয়ে দিল এখানে এখনকার মতন যাত্রা শেষ। সঙ্গে সঙ্গে মনে হলো আমাকে কেউ ঘুম ভাঙিয়ে দিয়ে একটা সুন্দর ও খুব মিষ্টি স্বপ্নের বিঘ্ন ঘটালো। কিন্তু কই, এ তো আর এক স্বপ্নপুরীর প্রবেশদ্বার, যা কিনা আমাদের জন্য স্বাগত জানানোর অপেক্ষায়। ঘোর কাটিয়ে এখানে কিছু আনুষ্ঠানিক নিয়মকানুন খুব সুন্দরভাবে পালনের মাধ্যমে আমাদের সাদর আমন্ত্রণ জানানো হলো। সেটাও আবার কিনা একটা লোভনীয় সুইমিং পুলের পাশে বসিয়ে, আর এই চমকের পর চমক চলতেই থাকলো। আমাদের রুমগুলোর ঠিক পাশেই রয়েছে আকর্ষণীয় সুদৃশ্য আরও একটা সুইমিং পুল। জাস্ট স্বপ্নের মতন মনে হচ্ছিল সবটুকু। আমার এই মরিশাস ঘোরার পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। কি, আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 8335052001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in, এখানে গিয়ে দেখতে পারেন দুগ্ধ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ব্রেকের পর ফিরে এলাম, আমি রয়েছি আপনাদেরই সাথে মরিশেসে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ। এই মুহূর্তে এখানে একটু শীতের আমেজ, যা আমাদের মনটাকে আরও সতেজ করে তুলেছে। কোথায় আমাদের এত জার্নির ক্লান্তি, মন চাইছিল এক্ষুনি পুলে নেমে পড়ি, কিন্তু নিজেদের কন্ট্রোল করলাম আমরা সবাই, যাতে এখানে কদিন সুস্থভাবেই কাটাতে পারি এই কথা ভেবেই। আর সুইমিং পুল তো চলে যাচ্ছে না, আমাদের সঙ্গেই এ কদিন থাকছে। এখানে বলার প্রয়োজন আছে যে এই মুহূর্তে মরিশিয়াসে সময় প্রায় বিকেল 4:30, যা কিনা আমাদের দেশের থেকে ঠিক 1 ঘন্টা পিছিয়ে। এই মুহূর্তে এতটুকু বিশ্রাম নেওয়ার কথা না ভেবে যতটা পারলাম মনের আনন্দে ভিডিও আর ছবি তুলে গেলাম। খোলামেলা পরিবেশে আলাদা আলাদা ব্লকে সব রুমের ব্যবস্থা, যা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য আদর্শ। আর আলাদা আলাদা করে কত যে সুইমিং পুল, বলতে গেলে মনে হবে প্রায় সব রুমগুলোর সঙ্গেই পুলের সংযোগ, যা একটা বাড়তি মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে প্রচুর সুন্দর সুন্দর নানা রকম গাছের সংযোগ, যা একটা বাড়তি মাত্রা যোগ করেছে। সেই সঙ্গে প্রচুর সুন্দর সুন্দর

যা কিনা অনেক অনেক বছর আগে সুবিশাল আগ্নেয়গিরি থেকে গলিত লাভা বেরিয়ে তা থেকেই তৈরি হয়েছিল। এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরেও কি সুন্দর বাহারি রং ও রূপ নিয়ে অবস্থান করছে, এক কথায় অতুলনীয়। এটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসু লোকজন ছুটে আসে এই মরিশাসে। এখানে এরা এটাকে সেভেন কালার্ড আর্থও বলে থাকে। সত্যি সত্যি এই বিশেষ জায়গাটি ওরা সুন্দর পরিকল্পনার মাধ্যমে যেভাবে সংরক্ষণ করে চলেছে তা আমাদের কাছে শিক্ষণীয় বটে। সাদার্ন মরিশাসের বাহারি রঙের বিশেষ মাটির কিছু ভিডিও ও ছবি তুলে নিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব বলে। দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধু

0: মাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আজ আমাদের গন্তব্য হচ্ছে মরিশাসের এক বিখ্যাত প্রাইভেট বিচে, আর এটার গালভরা একটা নামও আছে, ইলে অক সার্ভস। এটা মরিশাসের একদম পূর্ব প্রান্তে অবস্থিত। আমাদের রিসোর্টটার অবস্থান হচ্ছে মোটামুটি দেশটার উত্তর পশ্চিম প্রান্তে, তাই যাত্রাপথেও দ্বীপ রাষ্ট্রটিকে বারবার দেখার সুযোগ হয়ে যাচ্ছে। রাস্তাঘাট বেশ পরিকল্পনা মাফিক হলেও চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়ার মতো, আর এই সবুজ জঙ্গল পুরোপুরি প্রাকৃতিক। আফ্রিকার জঙ্গলেরই একটা অংশ ছিল এই সব এলাকাগুলো, তাই পরিকল্পনার ছাপ না থাকলেও তা কিন্তু ওই সুন্দর পরিবেশের সঙ্গে মানানসই লাগছে। দেখতে দেখতে আমাদের গাড়ি মরিশাসের পূর্ব প্রান্তে চলে এলো। এখানে আমাদের সঙ্গে সমান তালে একদিকে সঙ্গত করে চলেছে মাইলের পর মাইল নয়নাভিরাম নানা বৈচিত্র্যপূর্ণ ও আকর্ষণীয় মরিশাসের সেই বিখ্যাত বীচ সমূহ। এখানে যে জিনিসটা চোখে পড়ার ও বিশেষভাবে বলার তা হলো, বেশ কয়েক কিলোমিটার ধরে বীচের সঙ্গে সুন্দর করে সাজানো গোছানো ও নানান রকম বিশাল বিশাল গাছের সমারোহে গড়ে ওঠা সিনিয়র সিটিজেন পার্ক। এই সময় বারবার আমার মনকে কেড়ে নিচ্ছিল ওই বীচের সঙ্গে নানা গাছের নিচে সুশীতল ছায়ায় চাদরে ঢাকা পরিবেশটা। এই প্রসঙ্গে আরও একটা কথা মনে এলো, এদেশের সরকার সিনিয়র সিটিজেনদের জন্যে বেশ কিছু সুযোগ সুবিধে দিয়ে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে পেনশন সংক্রান্ত একটা বিশাল সুবিধা। ভাবছেন তো এ আবার নতুন কি? হ্যাঁ, একটু কিছু তো নতুন আছে অন্তত আমাদের দেশের তুলনায়। তা হলো, আপনি কোনো দিন চাকরি না করলেও 60 বছর পরে পুরুষ ও মহিলা উভয়ই পেনশন পাবেন, এমনকি স্বামী ও স্ত্রী আলাদা আলাদাভাবে। তার সঙ্গে চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধে তো আছেই, পুরোটাই এখানকার সরকার এখানকার নাগরিকদের দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জানবো আরও অনেক কিছু, ঘুরবো মরিশাস, ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আমাদের পুরো দিনের প্রাইভেট বিচ আইল্যান্ড ট্যুরের কথায়। যাওয়ার পথে আমাদের গাইড বেশ কিছু তথ্য দিলেন, এর মধ্যে যেটা না বললেই নয় তা হল ওই সি বিচের জিনিসপত্রের দাম, যা কিনা সাধারণ মানুষের কাছে একটা বিশাল চাপের ব্যাপার। তাই কিছু খাবার দাবার কিনে নিতে হলো সামনের একটা মল থেকে, সেটাও কম চাপের মনে হলো না। আমরা মোট ছজন ছিলাম আর আমাদের ছয়জনের জন্য সামান্য কিছু খাবার আর এক বোতল করে জল ও কোল্ড ড্রিঙ্কস নিলাম, যার দাম পড়ল ভারতীয় টাকার হিসাবে প্রায় 1800 টাকা। যাই হোক, আমাদের একটা বিচে নামিয়ে জানানো হলো এখান থেকে স্পিড বোট করে নিয়ে যাওয়া হবে সেই আকাঙ্ক্ষিত বিচে। যাওয়ার পথে যদি কেউ কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান তবে তা করতে পারেন। তার জন্য যা রেট বলা হলো তা অবাক করার মতন, কারণ এই সব ওয়াটার অ্যাক্টিভিটিস আমাদের আগেই করা ছিল লাক্ষাদ্বীপ, থাইল্যান্ড বা বালিদ্বীপ ভ্রমণের সময়। তাই আমরা ঠিক করলাম বেশ কিছু দূরে স্পিড বোটে যেতে নাকি আধ ঘন্টার মতন লাগবে, সেইখানে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে সেটা দেখতে যাব। এই স্পিড বোটের ভাড়া নিয়েছিল 6 জনের জন্য মোট 12,000 টাকা। যাই হোক, আমাদের স্পিড বোট জার্নি শুরু হতেই মাথা থেকে সব হিসেব নিকেশ এক মুহূর্তে হারিয়ে গিয়ে সে এক অন্য জগতে প্রবেশ করলো। কোন দিকে দেখব বা কোন প্রান্তের ভিডিও তুলব তা তো ভেবেই পাচ্ছি না, মনে হচ্ছে এদিকে ছবি তুলতে গিয়ে ওদিকটা বোধহয় মিস হয়ে যাচ্ছে। সেই সঙ্গে যাত্রাপথে যেভাবে স্পিড বোট লাফিয়ে লাফিয়ে চলছে তাতে কখনো কখনো মনে হচ্ছে এই বুঝি বোট উল্টে গেল। যদিও এভাবে স্পিড বোট চড়ার অভিজ্ঞতা আগেও ছিল আমার, আমাদের আসল গন্তব্য হলো সেই বিখ্যাত ওয়াটারফলসে, যা কিনা আমাদের যাত্রা শুরুর আগেই এক ঝলক দেখেছিলাম ইউটিউবে। কিন্তু এখানে যাওয়ার পথে চারিদিকে বিভিন্ন সুন্দর সুন্দর পাহাড় আমাদের সঙ্গে সামনেই সঙ্গত করে চলেছে। অকল্পনীয় নানান বৈচিত্র্যপূর্ণ বাহারি রং বেরঙের পাহাড় তার মাঝ দিয়ে উঁকি দিচ্ছে উজ্জ্বল নীল রঙা আকাশ। এখানে আরও একটা লক্ষণীয় বিষয় হলো সেই আকাশের নানা মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসা সূর্য রশ্মির প্রতিফলনের সাথে সাথে নীল সমুদ্রের জলরাশিতেও নানা বৈচিত্র্যপূর্ণ রঙের সমারোহ হয়েই চলেছে সমানতালে। এই মহাবিশ্বের সব থেকে সেরা শিল্পী হলেন ঈশ্বর, একথা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন এই পরিবেশটা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর, তারপর দেখব সেই দারুণ ওয়াটারফলসটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই মনকাড়া পরিবেশের মধ্যেই চলে এলাম সেই আকর্ষণীয় ওয়াটারফলসের সামনে, যা খুব দূর থেকে একটু একটু করে চোখের সামনে ধরা দিচ্ছিল। আস্তে আস্তে আমাদেরও সুযোগ হলো তাকে আরও কাছ থেকে দেখার। ওই সামান্য সময়ের মধ্যেই তিনি তার তেজের ছটায় বুঝিয়ে দিলেন বেশি কাছে এসো না, তাই একটু দূরত্ব রেখেই তার গরিমা উপভোগ করছিলাম। কয়েকশো ফুট উপর থেকে বিশাল চওড়া জলধারা তীব্র গতিবেগে নিচের পাথরের জমিতে ঝাঁপিয়ে পড়ছে। খুব কাছে গেলে বোটটা উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে 100%। কিছুক্ষণ ফটো সেশন চলার পর এবার আমাদের বোটের মুখ ঘুরিয়ে যাত্রা শুরু হলো সেই আকর্ষণীয় ও অবশ্যই মায়াবী প্রাইভেট বিচের দিকে। এই বিচটির বিশেষত্ব হচ্ছে এটা মরিশাসের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন, তাই মনে হয় নিজ গরিমায় ইনি যথেষ্ট গর্বিত, তাই নিজেকে একটু আভিজাত্যের মোড়কে আলাদা করে রাখার এত প্রচেষ্টা। এর প্রতিটি মুহূর্তেই নিজেকে আকর্ষণীয় করে তোলার অফুরন্ত আয়োজন চোখে পড়ার মতো। মরিশাসের পুরো নাম রিপাবলিক অফ মরিশাস, এটা আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূল ঘেঁষে ভারত মহাসাগরে অবস্থিত। এর রাজধানী শহর হলো পোর্ট লুইস এবং এখানকার মুদ্রা হলো মরিশাস রুপি। এখানেই শুনেছিলাম সেই ডলফিন রাইডের কথা। ডলফিনের সঙ্গে মেতে উঠতে মন কার না চায়। সুন্দর সুন্দর ছোট ছোট ইয়ট করে ভারত মহাসাগরের মধ্যে আমরা গেলাম ডলফিন দেখতে। প্রচুর ডলফিন আমাদের ইয়টের সঙ্গে সঙ্গে সাঁতার কাটছে, এ এক অসাধারণ দৃশ্য। তারপর আমরা ঘুরে দেখতে গেলাম মরিশাসের নর্থ জোন। উত্তর পূর্ব দিকের নর্থ জোনে শহর ছাড়িয়ে চলতি বাস এগিয়ে যাবে লা সিটাডেল অর্থাৎ পাহাড়ের মাথায়। পাহাড়ের উপর থেকে সমুদ্রের তীরে পোর্ট লুইসকে মনে হবে হাতে আঁকা ছবির মতন। মরিশাসের এই মনোরম পরিবেশ পর্যটকদের মন ছুঁয়ে যেতে বাধ্য। এখানেই দেখলাম ডাচদের ঐতিহাসিক কালো পাথরের প্রাচীন দুর্গ। দুর্গের সামনে পাহাড়ের দিকে তাক করে আছে বিশাল এক কামান। বলে রাখা ভালো, এই মরিশাস কিন্তু জাহাজ তৈরির জন্য বিখ্যাত। এখানকার কাঠের তৈরি পুরনো জাহাজগুলো দেখলে মনে হবে বিখ্যাত মুভি পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের রাজ্য। সামনেই রয়েছে কর্ডন ওয়াটারফ্রন্ট লাগোয়া শপিং কমপ্লেক্স। কেনাকাটার জন্য এর চেয়ে ভালো অপশন আর নেই। নর্থ জোনের সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে চোখে পড়বে মানুষের অনেক জটলা। আসলে ওই জটলাগুলো হলো স্থানীয়দের ক্রিয়ল নাচের আসর। গানের ছন্দ আর নাচের তালে নিজেকে হারিয়ে ফেলবেন এক মুহূর্তের মধ্যে। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

মরিশাসে কিন্তু ছোট ছোট দ্বীপের অভাব নেই। বেলমেয়ার এবং সার্ফ আইল্যান্ডে রয়েছে সাবমেরিন রাইড, ডিপসি ওয়াকিং, স্কুবা ডাইভিং, উইন্ড সার্ফিং, স্কিইং, ইয়টিং এবং প্যারাসেলিংয়ের মতন এক্সাইটিং সব ওয়াটার স্পোর্টস। সাহস আর বাজেট এই দুটো যদি থাকে তাহলে হয়ে যাবে নতুন এক অভিজ্ঞতা। আর ঠিক পাশেই সমুদ্র সৈকতে সঙ্গী নারিকেল গাছের সারি প্রাণ ভরিয়ে দেবে, মনে হবে আপনি কোনো ক্যারিবিয়ান আইল্যান্ডে চলে এসেছেন। সাগর জলে নীল সবুজ কালো রঙের মেলা, আর নীল আকাশে সাদা মেঘের ভেলা। মাঝে মধ্যে চোখে পড়বে রং বেরঙের পালতোলা নৌকা, ঠিক যেন তুলি দিয়ে আঁকা সব ছবি। ইচ্ছে হলেই স্পিড বোটে চড়ে হারিয়ে যেতে পারেন ওই নীল সাগরের অতল গভীরে। এখানে আরও রয়েছে বালাক্লাভা অঞ্চল, শিবসাগর, রামগুলাম, বটানিক্যাল গার্ডেন, বার্ড স্যাংচুয়ারি, ঐতিহাসিক ব্লু পেনি মিউজিয়াম এবং বিখ্যাত মরিশিয়াস অ্যাকোয়ারিয়াম। মরিশিয়াসের মাঝে আলেকজান্ড্রা ও চেমারাল জলপ্রপাতটিও দেখার মতন। তাছাড়া ম্যাট দে লেবেডোনেসের কলোনিয়াম স্থাপত্যের নিদর্শন, সবুজের সমারোহ, সুন্দর সুন্দর অর্চার্ড এবং শেষে মরিশাসের গার্ডেনে রাম টেস্টিং ট্যুর মিস করবেন না। মরিশাসের সাউথ ট্যুরে হারিয়ে যাবেন আর এক মোহনীয় অপলক সুন্দরের মূর্ছনায়, সমুদ্রকে ঘিরে থাকা নানান রঙের চোখ জুড়ানো কোরাল রিফ, প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, আশ্চর্য সুন্দর প্রাকৃতিক জিনিসের সম্ভার, পর্যটকদের সেলফি আর ছবি তোলার মাত্রা বাড়িয়ে দেবে কয়েক গুণ। এখানে একটি বিখ্যাত হিন্দু মন্দির রয়েছে, মন্দিরে রয়েছে পাথরে তৈরি শিবমূর্তি। এই মহেশ্বরনাথ শিব মন্দিরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এবার ঘুরে আসুন গ্র্যান্ড গলফ কোর্স। এই গলফ কোর্সটি বিশ্ববিখ্যাত, মরিশাসের বিশাল জায়গা জুড়ে আছে এই রকম একাধিক গলফ কোর্স। সবুজ প্রান্তরের এই খেলার মাঠে শরীর ও মন দুই ভরে যাবে। তাছাড়া মরিশাসের বিলাসবহুল হোটেল রিসর্টগুলো ডিটক্স ও রিল্যাক্স করার জন্য আমার মতন ট্যুরিস্টদের পারফেক্ট চয়েস। যাদের বডি ম্যাসাজ করানোর প্রতি আলাদা আদর রয়েছে তারা নিতে পারেন আধুনিক সায়েন্টিফিক থেরাপির সংমিশ্রণে মরিশাসের স্পা থেরাপি। সব টেনশন ক্লান্তি ভুলে হারিয়ে যান ম্যাসাজের রূপকথার রাজ্যে। সাউথ জোনের সৌন্দর্য কিন্তু এখানেই শেষ নয়। মরিশাসের সবচেয়ে গর্জিয়াস ভিউ পয়েন্ট হল প্যানোরামিক ভিউ পয়েন্ট। এটা মুন মাউন্টেনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত। পাহাড়টিতে রয়েছে এক্সাইটিং সব এক্সপেরিমেন্টের জায়গা। স্থানীয়দের মাঝে পাহাড়টিতে নিয়ে রয়েছে মজার মজার সব গল্প। শোনাবো সেই সব গল্প অন্য কোনো একদিন। এখানে ব্লু সি বিচ, ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ ও ট্যামারিন সমুদ্র সৈকতের চারপাশ জুড়ে আছে সবুজের সমাবেশ। আর এখানকার মাটেলা টাওয়ার মিউজিয়াম আর ক্যাসেলা ওয়ার্ল্ড অফ অ্যাডভেঞ্চারের ওয়াইল্ড লাইফ দেখাও বেশ জনপ্রিয়। মরিশাসে দেখার অনেক জায়গা আছে। এক এক করে গ্লোবে দেওয়া আইটিনারি অনুযায়ী দেখে নিয়েছিলাম সবকটা স্পট। এখানকার বিরাট সাইজের বিখ্যাত কুমির দেখতে হলে যেতে হবে লাভিনাইল ক্রোকোডাইল পার্ক। তাছাড়াও সেখানে রয়েছে বিশাল আকারের বাদুর, কচ্ছপ, বানর আর পোকামাকড়ের সংগ্রহ। সেই দিনই দেখতে গেলাম ক্যামেরল জলপ্রপাত। এটা হলো মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত, উচ্চতায় প্রায় 100 মিটার। এমন অপরূপ প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে দারুণ আনন্দ পাবেন। এখানেও দেখতে পাবেন চমৎকার 7 কালার আত, লাল বাদামি বেগুনি রঙের আস্তরণ। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জর্জ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটি, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। হাইকিং পছন্দ? তাহলে যেতে হবে জর্জ ন্যাশনাল পার্ক। মোট 6,574 হেক্টর জায়গা জুড়ে রয়েছে এই পার্কটা, 300 প্রজাতিরও বেশি ফুল রয়েছে এখানে। আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে এই পার্কেই দেখা পেতে পারেন মরিশাসের বিলুপ্ত প্রায় পিঙ্ক পিজন বা গোলাপি পায়রা। খুব কাছেই রয়েছে প্যাম্পলেমোসিস বটানিক্যাল গার্ডেন। প্রায় 60 একর জমির উপর রয়েছে এই বিশাল গার্ডেনটা।
পাম গাছ থেকে শুরু করে সেখানে রয়েছে বিশাল সব পদ্মপুকুর। আমার দারুণ লেগেছিল গ্র্যান্ড বেসেন। অসাধারণ এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে অবস্থিত। একে বলা হয় মরিশাসের সবচেয়ে পবিত্র হিন্দু এলাকা। একটা বিশাল শিবের মন্দির রয়েছে সেখানে, আর ওখানেই আছে 108 ফুটের শিবমূর্তি। মরিশাসে গিয়ে অবশ্যই যাওয়া দরকার মারিয়ানা বিচ। সমুদ্রের নীল জল ও আশপাশের পরিবেশের শোভা দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। এছাড়াও মরিশাসের দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লা মনরো বিচ, কেসেলা বার্ড পার্ক, মরিশাস অ্যাকোয়ারিয়াম, মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, ব্লু পেনি মিউজিয়াম, লিওন মাউন্টেন এবং অবশ্যই গ্র্যান্ড পোর্ট। পর্যটন স্বর্গ মরিশাসে পর্যটকদের কেনাকাটার কথা জিজ্ঞাসা করলে এক কথায় উত্তর আসবে পারফিউম, বিভিন্ন রকমের অয়েল অ্যান্ড কফি। তাছাড়া বিখ্যাত বেতের শোপিস এবং হস্তশিল্পের আদিবাসী পোশাক পেয়ে যাবেন স্থানীয় পোর্টলুই মেন মার্কেটে। মরিশাসের চিলি কেক, ক্রোয়েল কারি এবং সি ফুড অবশ্যই খেয়ে দেখবেন। রেস্টুরেন্টগুলোতে বসলে ইটালিয়ান ও ভারতীয় খাবারের মেনু দেখলে লোভ সামলানো দায় হবে আপনার। কি যেতে ইচ্ছে করছে মরিশাস? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নম্বরে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, কারণ আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। ভালো থাকবেন, স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে প্রবাসী মন অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অনেকের কাছেই আধুনিক শহর কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে ধরা থাকে। বার্ধক্য বা শারীরিক কারণে চট করে বাইরে বেরোনোর উপায় অনেকেরই হয়তো নেই, কিংবা শহরের হই হট্টগোল, ধুলো ময়লা, গরম বৃষ্টি, জল কাদা পছন্দ নয় বলে বেরোতে হয়তো পছন্দও করেন না অনেকে। তবে কারুর কারুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে ব্যাপারটা নিজের ইচ্ছে অনিচ্ছের উপরে নির্ভর করে না। সমাজ, পরিবার, ধর্মীয় নিয়ম নীতি নির্ধারণ করে দেয় বাইরে বেরোনো। ১৯ শতকের কলকাতা নিয়ে কিন্তু বিভিন্ন স্মৃতিচারণে আমরা দেখতে পাই যে কিভাবে বাড়ির অন্দরমহলেই জগৎ ছিল মহিলাদের। বড় বাড়ির ক্ষেত্রে বাচ্চারাও কিন্তু বাড়ির মধ্যেই থাকতো, ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর স্বাধীনতাও কিন্তু সেই বাচ্চাগুলো ছিল না সেই সময়। ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস বুঝতে চাইলে আমাদের কিন্তু নতুন এক দৃষ্টিকোণ বুঝতে হবে এই শহরকে আবিষ্কার করার জন্য। আরও কথা বলবো এই নিয়েই, কিন্তু গানের ওপারে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার জানা অজানার বুঝা আজ তার কাঁধে, বুঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বকোণ, অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাতের কালো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরেও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে, দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর, ছুটে চলো ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানা।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, ঘর ও বাহির এর চিরকালীন দ্বন্দ্বের নিরিখে নগর ইতিহাস যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু আমরা নতুন এক দৃষ্টিকোণ থেকে শহরকে আবিষ্কার করতে পারি। চলমান অতিব্যস্ত জীবনকে বদ্ধ পরিসরে থিতু ঈষত স্থান ও অবস্থায় খানিক দূর থেকে লক্ষ্য করা, তার মধ্যে দিয়ে আপাত দৃশ্যমান নাগরিক আবহাওয়া ছড়িয়ে দেওয়া এবং এক এমন জগতের কল্পনা করা, মানে এই সবের মধ্যে দিয়ে কিন্তু শহর ও শহরে বাস করার অভিজ্ঞতার এক অন্য ধরনের ছবি কিন্তু ফুটে ওঠে। পাকা বাড়ির বারান্দা, জানলা, ছাদ, এই পরিসরগুলি শহরবাসীর সঙ্গে কিন্তু নিবিড়ভাবে জড়িয়ে আছে। বাড়ির বাইরের রোয়াক যেমন এক পুরুষালী নাগরিক অভিজ্ঞতার কলকাতা নিয়ে এসেছিল, তেমনি কিন্তু বাড়ির ছাদ ছিল মহিলা মহলের আপন জগৎ। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট ডট কমকে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 কোনের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে